আকাশবাণী শিলচর, আজ সোমবার, 22শে আষাঢ় 1948 শকাব্দ, 28শে আষাঢ় 1430 বঙ্গাব্দ এবং 13ই জুলাই 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে একযোগে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্জে এবং FM 102.3 মেগাহার্জে।

0: हो गए हैं। पहला सेमीफाइनल बुधवार को फ्रांस और स्पेन के बीच खेला जाएगा। दूसरा सेमीफाइनल गुरुवार को इंग्लैंड और अर्जेंटीना के बीच खेला जाएगा। इंग्लैंड ने नॉर्वे को अतिरिक्त समय में 2-1 से हराकर सेमीफाइनल में जगह पक्की की। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: आकाशवाणी शिलचर अमृतवाणी अनुष्ठाने आज सुनबेन माधवदेवर रचना थेके पाठ।
2: जीवन जौवन थोर हव मायामय छोर तेजु हव अभिलाख दूर करो मोहपाख हरि पदे कुड़ु आख कहय माधव दास। आगम निगमादि वृक्षलतार अविनाशी फल श्रीकृष्ण समस्त शास्त्रेर मूलाधार हरि अव्यभिचारिणी भक्तिर द्वारा ताहाके लाभ करा जाय। कृष्ण नाम रूप अमृत फलेर भोक्ता दुःख त्रयके अतिक्रम करिया मोक्ष रूप परम आमोद लाभे समर्थ हन। दुःख त्रयके जय करিতে হইলে ঈশ্বরে সর্বকর্ম সমর্পণ করিয়া তদ্গত চিত্তে তাহাকে মনন করিতে হয়। বিষয়াসঙ্গ ত্যাগী বৈরাগ্য বা সন্ন্যাস শ্রীকৃষ্ণ নির্গুণ পরম ব্রহ্ম তাহার কোনো মূর্তি নাই। সুতরাং অব্যক্ত ভগবানের পূজা সম্ভব নয়। আর যে ভগবান অনন্ত সেই অনন্তের বিসর্জনী বা কি করিয়া সম্ভব। হরিনাম গ্রহণে পাপীর পাপ বিমোচন হয়। মহাপাতকীর জীবনে সদ্গুরু নামবীজ বপন করেন। এই নামের দ্বারা বাহ্য আভ্যন্তরিক শুচিতা সম্পাদিত হইলে পতিত মানব মুক্তি লাভ করে। কর্ণপথে ভকতর হিয়াত প্রবেখী হরি দুর্বাখনা হরা হমস্তয় জলর যতেক মল যেহেন হরত কালে স্বভাবেতে নির্মল করয়। জ্ঞান বা কর্মের দ্বারা ভগবানকে লাভ করা যায় না। যিনি অসীম চরাচর পরিব্যাপক তাহাকে সীমিত জ্ঞানের দ্বারা মানুষ লাভ করিতে পারে না। জ্ঞান ও কর্ম গুণময় কৃষ্ণ গুণাতীত। তিনি গুণময় যত জ্ঞান কর্ম কেবল বন্ধ কারণ জানি আখ তেজি একান্ত ভকতি ভজিও কৃষ্ণ শরণ। হরিনাম নির্মল আনন্দের আধার নামের কীর্তন শ্রবণ ও মননের দ্বারা পার্থিব ভোগের আনন্দ নিঃশেষিত হয়। কাম ক্রোধাদি ষড়রিপু মানুষকে কৃষ্ণ সাধনার পথ হইতে দূরে নির্বাসিত করে। কৃষ্ণময়ী পৃথিবীর তাৎপর্য নামবীজে গুপ্ত রহিয়াছে। হন্ত উপদেশে হরি শরণে ভজিও হরি নাম নিরমল আনন্দে মজিও। কৃষ্ণ যেমন একাধারে নির্গুণ তেমনি অন্যদিকে ত্রিগুণাত্মিকা প্রকৃতির মতোই লীলা চঞ্চল। প্রকৃতি পুরুষের অদ্বয় মূর্তি মাধবের পূর্ণ বিগ্রহ। তিনি জড়ে ও চেতনে পরিব্যাপ্ত সকল জীবকুলের পরম বান্ধব। প্রকৃতি পুরুষ দুহার নিয়ন্তা মাধব হমস্তরে আত্মা হরি পরম বান্ধব। নামই কলিযুগের একমাত্র মন্ত্র দেবকী পুত্রের প্রকাশিত নামমন্ত্র আচণ্ডাল দ্বিজের ইষ্টমন্ত্র। নামগানে জাতিত্বের অভিমান নাই। পরম পুরুষ পুরাতন পাপী পাবন ঈশ্বর দেব ব্রহ্মারুদ্র আদি দিগপাল যাহু করত নিত হেব। সংসারীর হৃদয় এক অরণ্য ভূমি লালসারূপী হস্তিনিচয়ের আবাস ভূমি সেই নামহীন হৃদয়। মহাপাপীর হস্তিবত পাপরাশি নামকীর্তনে দ্রুত পলায়ন করে। মলবিমিশ্রিত সুবর্ণ যেমন অগ্নি সংযোগে সংস্কৃত হয় মলবিমিশ্র যোগীর হৃদয় নামাগ্নির সংস্পর্শে মল বিমুক্ত হইয়া পরিপূর্ণ ঐশ্বরিক দ্যুতিতে দ্যুতিময় হয়। জেন জেন হুবর্ণর ধাতু মিশ্রমল।

কেৱলে বন্নিষে তাক হৃদয় সমস্ত সেহিমতে যোগীরও চিত্তৰ যত মল বিষ্ণুষে হৰন্ত তাক জানিবা সকল। মায়াবিধৃত এই জগৎ সত্যরূপে প্রতিভাত হয় কৃষ্ণ ভক্তির দ্বারাই, ভক্ত মায়ামল রহিত হইয়া জগৎ ও শ্রীকৃষ্ণকে একাত্ম বলিয়া অনুভব করে। কৃষ্ণ ব্যতিরেকে পৃথিবীর কোন সত্তা নাই, কৃষ্ণই পৃথিবীতে বহুধা প্রকাশিত। শ্রী শ্রী মাধবদেবের সহিত একাত্ম হইয়া সদ্গুরুর উদ্দেশে ভক্তি কুসুমাঞ্জলি অর্পণ করি। জয় গুরু শঙ্কর হর্বগুণাকর, যাকেরি নাহি উপাম, তোহারি শরণ করেনু হত কোটি বারে করহু প্রণাম।

অমৃতবাণী অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন মাধবদেবের রচনা থেকে পাঠ, আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। অনুষ্ঠানে প্রথম শিল্পী পরীক্ষিত বালা।

শুনছেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। অনুষ্ঠানে এবারের শিল্পী প্রবীর কান্তি ভট্টাচার্য।

এই গানটির সাথে শেষ হলো ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা আকাশবাণী শিলচর। এখন শুনবেন অনুষ্ঠান খেতে খামারে।

শাকসবজি চাষে বর্ণসংকর বা হাইব্রিড জাতের প্রচলন বহু বছর আগে থেকেই চলে আসছে। আমাদের কৃষক ভাইরা সংকর বা হাইব্রিড ফুলকপি, বাঁধাকপি, ঝিঙে, ভেন্ডি, রামাইশ ইত্যাদি চাষ করে অভ্যস্ত হয়ে উঠেছেন। এবার এসেছে সংকর জাতের ধান। প্রায় 20% অধিক উৎপাদনক্ষম এই সংকর ধান ভারতের বিভিন্ন রাজ্য ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে। হাইব্রিড ধান চাষের প্রথম বিশেষত্ব হচ্ছে মাত্র 1 কেজি বীজ দ্বারা 1 বিঘা মূল জমি রোপণ করা সম্ভব। উচ্চ ফলনশীল ধানের বীজের তুলনায় বহুগুণ বেশি মূল্যের হাইব্রিড ধান চাষে কিছু সাবধানতা অবলম্বন করলে অনেক বেশি ফলন পাওয়া সুনিশ্চিত। বরাক উপত্যকায় বীজ বপনের আদর্শ সময় হচ্ছে জুন মাসের শেষ সপ্তাহ থেকে জুলাই মাসের প্রথম সপ্তাহ। কৃষক ভাইদের একটা কথা খেয়াল রাখতে হবে, যাতে হাইব্রিড ধানের ফুল আসার সময়কাল ক্ষেতের অন্যান্য ধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে। একসঙ্গে ফুল ফুটলে গান্ধী পোকার আক্রমণ এড়ানো সম্ভব। 1 কেজি হাইব্রিড ধান বপনের জন্য 40 বর্গমিটার হালিতলা প্রয়োজন। এই পরিমাণ প্রতিটি বীজতলায় 160 গ্রাম ইউরিয়া, 500 গ্রাম ডিএপি, 415 গ্রাম এমওপি প্রয়োগ করা বাঞ্ছনীয়। বীজ কীটনাশক ও ছত্রাকনাশক দ্বারা শোধিত থাকার ফলে নতুন করে শোধন করার প্রয়োজন নেই। বীজের প্যাকেট খুলে দেখা যেতে পারে যে অনেক ধানেরই খোসা নেই, চাল দেখা যাচ্ছে। এতে বিভ্রান্ত হবার প্রয়োজন নেই, কারণ প্রতিটি বীজ থেকেই অঙ্কুরোদ্গম হবে। বীজ 10 থেকে 12 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে, তারপর প্রচলিত ধানের মতোই ঢেকে রাখতে হবে। স্থানীয় ভাষায় একে জাঁকে দেওয়া বলে। তবে হাইব্রিড ধানের ক্ষেত্রে 24 ঘন্টা পর থেকেই অঙ্কুরোদ্গমের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। হাইব্রিড ধানে অনেক সময়ই অঙ্কুরোদ্গম তাড়াতাড়ি হয়। 1 মিটার চওড়া এবং 10 মিটার দীর্ঘ বীজতলি, ফলে 1 কেজি বীজের জন্য 4টি বীজতলা প্রয়োজন। প্রতিটি বীজতলার মধ্যেই জলসেচের জন্য জায়গা রাখবেন। প্রতিটি বীজতলায় 250 গ্রাম করে বীজ বপন করবেন এবং এরপর শুকনো গোবর বা পচনসারের পাতলা একটি স্তর দিয়ে বীজগুলো ঢেকে দেবেন। বীজ বপনের 12 দিন ও 20 দিন পর 250 গ্রাম হিসেবে ইউরিয়া 40 বর্গমিটার বীজ

গাছতলায় প্রয়োগ করুন। একটা কথা মনে রাখবেন, যে কোনো হাইব্রিড ফসলের মতোই হাইব্রিড ধান চাষেও অধিক যত্ন এবং রাসায়নিক সার প্রয়োগ করলে অধিক ফলন অবশ্যই পাওয়া যাবে। আর আরেকটি বিশেষ সতর্কতা, এই ধানের বীজ থেকে আগামী বছর আবার ফসল করার চিন্তা করবেন না, কারণ এতে কোনো ফসল হবে না এবং কৃষক ভাই ক্ষতিগ্রস্ত হবেন।

অনুষ্ঠান খেতে খামারে আকাশবাণী শিলচর। এবারে শুনবেন লোকগীতি, পরিবেশনায় চন্দনা চৌধুরী।

এখন শুনবেন আজকের অনুষ্ঠান পরিচিতি। সুপ্রভাত সকাল 7:05, দেশবন্ধনা সকাল 7:20, রবীন্দ্রসঙ্গীত শুনবেন বাবুল সুপ্রিয়র কণ্ঠে সকাল 7:40 ও দুপুর 1টায়। নির্মলা মিশ্রর কণ্ঠে আধুনিক গান শুনবেন সকাল 8:40 ও দুপুর 1:15। সকাল 8:50 ও বেলা 10টায় শুনতে পাবেন বাংলা ছবির গান। আহরণ সকাল 9টায়, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 খেয়াল শুনবেন পণ্ডিত অজয় পোহানকারের কণ্ঠে। হিন্দি ছবির গান শুনতে পাবেন বেলা 10:30, বেলা 12টায় ও রাত 7:15। বেলা 11টায় গজল শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বেলা 11:30 শুনবেন অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন সংযুক্তা দত্ত রায়। মহিলা মজলিশ বেলা 12:30।

দুপুর দুটোয় ভজনের শিল্পী শিক্ষাদেব। দুপুর দুটো 30 মিনিটে অতুল প্রসাদের গান শুনবেন মঞ্জু গুপ্তের কণ্ঠে। নজরুলগীতি শুনবেন অসীম চৌধুরীর কণ্ঠে দুপুর 2:45। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। যুববন্ধুদের জন্য অনুষ্ঠান যুববাণী সন্ধ্যে 6:15। চাষ আবাদের কথা সন্ধ্যে 6:45। এতে গবাদি পশুর গুটিরোগ ও প্রতিরোধের উপায়, এ নিয়ে অরুণাচল কৃষি বিজ্ঞান কেন্দ্রের পশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার শামসুন মেহেরের সঙ্গে শুনবেন একটি সাক্ষাৎকার। রাত 8:00 বাংলা গান শুনতে পাবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। লোকশাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে উস্তাদ বিসমুল্লাহ খাঁ ও সম্প্রদায়ের সানাই বাদন শুনবেন রাত 8:30। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনতে পাবেন রাত 9:15। রাত 9:30 শুনবেন নাটক। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।

আকাশবাণী শিলচর, অল্প কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রথমে সংস্কৃত ও পরে হিন্দিতে সংবাদ।

আকাশবাণী শিলচর, আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এক যুগে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে এবং FM 102.3 মেগাহার্টজে। শ্রোতা বন্ধুদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আজ সোমবার, 22শে আষাঢ় 1948 শকাব্দ, 28শে আষাঢ় 1433 বঙ্গাব্দ এবং 13ই জুলাই 2026 খ্রিস্টাব্দ। চলুন শ্রোতাবন্ধুরা প্রথমে দেখে নেওয়া যাক ইতিহাসের পৃষ্ঠায় 13ই জুলাই, অর্থাৎ আজকের দিনটি। 100 খ্রিস্টপূর্বাব্দে আজকের দিনে জুলিয়াস সিজার জন্মগ্রহণ করেন। আজকের দিনে 1830 সালে কলকাতায় স্কটিশ চার্চ কলেজে ক্লাস শুরু হয়। আলেকজান্ডার ডাফ ও রাজা রামমোহন রায় এই কলেজ চালু করেন মাত্র 5 জন ছাত্র নিয়ে। 1929 সালে আজকের দিনে জেল কর্তৃপক্ষের দুর্ব্যবহারের প্রতিবাদে বিপ্লবী যতীন্দ্রনাথ দাস তাঁর ঐতিহাসিক অনশন ধর্মঘট শুরু করেন লাহোর জেলে। দেখে নেওয়া গেল ইতিহাসের পৃষ্ঠায় আজকের দিনটি। এবারে আজকের প্রসঙ্গ। সাহিত্যের অঙ্গনে সুপ্রতিষ্ঠিতা আশাপূর্ণা দেবীর সাহিত্যপ্রীতি তৈরি হয়েছিল মা সরলা সুন্দরী দেবীর জন্য। সরলা সুন্দরী ছিলেন বঙ্গীয় সাহিত্য পরিষদ, জ্ঞান প্রকাশ লাইব্রেরি এবং চৈতন্য লাইব্রেরির আজীবন সদস্য, তাই বাড়িতে নিয়মিত আসত সাধনা, প্রবাসী, বঙ্গদর্শন, সবুজপত্র, ভারতবর্ষ, বসুমতী, সন্দেশ এসব নামজাদা পত্রপত্রিকা। দাদাদের পড়া শুনে শুনে মুখস্থ করে ফেলতেন আশাপূর্ণা, এমনকি বর্ণ পরিচয় শিখে ফেলেছিলেন সেইভাবে। আরেক আশাপূর্ণা গ্রন্থে নিজেই লিখছেন, হিসেব মতো আমার ছেলেবেলাটা কেটেছে সংসার ঊর্ধ্বের একটি স্বর্গীয় জগতে, বই পড়াই ছিল দৈনিক জীবনের আসল কাজ। তিনি প্রায় 200টি উপন্যাস লিখেছেন, প্রায় 4000 গল্প লিখেছেন। ভাবতে অবাক লাগে, সেই আশাপূর্ণা কলেজ বিশ্ববিদ্যালয় তো দূরের কথা, সামান্য স্কুলেও যাননি কোনোদিন। পড়াশোনা যা শেখার সবই দাদাদের পড়া শুনে আর পত্রপত্রিকা পড়ে, তাই ছোট থেকেই এক প্রকার জেদ তাকে পাগলের মতো সবকিছু ভাবিয়েছে। মাত্র 13 বছর বয়সে তার কবিতা শিশু সাথী পত্রিকায় প্রকাশিত হয়। শিশু সাথীর পাশাপাশি অন্যান্য শিশু পত্রিকাতেও তার লেখা ছাপা হয়। এমনকি বিয়ে হওয়ার পর শ্বশুর বাড়িতে গেলেও লেখালেখি ছাড়েননি আশাপূর্ণা, বারবার সবকিছুর বিরুদ্ধে সোচ্চার হয়ে ঘোষণা করেছেন বিদ্রোহ। চোখের সামনে দেখেছেন যৌথ পরিবার কিভাবে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, মূল্যবোধ কিভাবে ক্ষয়ে যাচ্ছে। আশাপূর্ণার কলম তাকে দিয়ে লেখায়, অধিকারহীন অবলাদের কথা বলেছি বইকে, কিন্তু আজকের স্বাধিকারমত্তা সবলাদের দেখেও খুব একটা আনন্দ পাচ্ছি না। জ্ঞানপীঠ পুরস্কার, আনন্দ পুরস্কার, সাহিত্য একাডেমি ফেলোশিপে সম্মানিত আশাপূর্ণার উল্লেখ।

উল্লেখযোগ্য সৃষ্টির মধ্যে রয়েছে প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা, বকুল কথা, অগ্নি পরীক্ষা, সাগর শুকায় যায়, শশীবাবুর সংসার, সোনার হরিণ ইত্যাদি। রবীন্দ্র পরবর্তী ছোটগল্পের সৃষ্টিধারায় আশাপূর্ণা দেবী এক স্মরণীয় ব্যক্তিত্ব। ১৯৯৪ সালে সাহিত্য একাডেমির ফেলো নির্বাচিত হয়েছিলেন, আর এক বছরের মধ্যে ১৯৯৫ সালের ১৩ জুলাই কলকাতাতেই তাঁর জীবনাবসান ঘটে। আজ প্রয়াণ দিবসে আশাপূর্ণা দেবীর প্রতি আমাদের অসীম শ্রদ্ধা নিবেদন করি।

0: গানখানি শুনলেন শ্রীকান্ত আচার্যের কণ্ঠে। গল্পপাঠের আসরে আজ শুনবেন চৈতন্যচরণ বড়ালের কাঠের বাক্স গল্প থেকে ধারাবাহিক পাঠ।
1: সে মাথায় হাত দিয়ে বসিয়ে ভাবিতেছে, এমন সময় কক্ষদ্বার হইতে পুরোহিত কেদারনাথ ডাকিল, বড়বাবু একবার এদিকে আসুন। সে চমকিত হইয়া লাফাইয়া উঠিল, ওই যে তাহার নিমন্ত্রণ, নারায়ণ নিজে নিশ্চয় তাহাকে ডাকিতে আসিয়াছে। এই যে আমি ভাই, বলিতে বলিতে চঞ্চল পদক্ষেপে সে কক্ষদ্বারে আসিল, চারিদিকে চাহিল, কিন্তু পুরোহিতকে একাকে দেখিয়াই সহসা কে যেন তাহার বক্ষে লৌহদণ্ডর দ্বারা সবলে আঘাত করিল, তাহার বক্ষের স্পন্দন পর্যন্ত বন্ধ করিয়া দিল। কেদার একখানি লাল কাগজ তাহার হাতে দিয়া সংকুচিতভাবে বলিল, ছোটবাবুকে কত করে বললাম এই সুযোগে ঝগড়াটা মিটাইয়া ফেলুন, হাজার হোক বড় ভাই। সহসা সে কালীচরণের পাণ্ডুর পদন উদ্ভ্রান্ত নয়ন দেখিয়া ভয় পাইল। নিমন্ত্রণপত্র হাতে পড়িতেই কালীচরণ আগে দেখিবার চেষ্টা করিল যে কাহার নামে পত্র ছাপা হইয়াছে। প্রথমটা সে চক্ষুকে বিশ্বাস করিতে পারিল না, তারপর দ্বিতীয়বারে যখন দেখিল কালীচরণ নহে নারায়ণচন্দ্র দত্ত নিজ নাম দিয়া পত্র ছাপাইয়াছে, তখন সে সত্যই মরণ কামনা করিল। ছি ছি,

সমাজের সকলে বলিবে কি, জ্যেষ্ঠ ভ্রাতা বর্তমান, তবু ছোট ভাই নিজে কর্মকর্তা সাজিয়াছে। সানাই বিসর্জনের সুর ধরিয়াছিল। তাহার বিনানো বিনানো করুণ অথচ মোলায়েম তান পর্দায় পর্দায় উঠিয়া প্রভাতী বাতাসকে পর্যন্ত একটা হতাশার দীর্ঘশ্বাসে পরিণত করিতেছিল। আর তাহার রেশ নারায়ণের হৃদয়ে পর্যন্ত প্রকট হইয়া তাহাকে চিন্তান্বিত করিয়া তুলিয়াছিল। প্রভাতী যখন সে নিদ্রা হইতে উঠিয়া বারান্দায় আসিয়া ঘুমঘোর মাখানো দুর্গার মুখখানি দেখিল, আর ভাবিল যে তাহার আদরণী কন্যা আজ পরের ঘরে চলিল, তখন সে সত্যই বিমর্ষ হইয়া গেল। শুধু তাই নহে, আরও একটা কি যেন দুর্ভাবনা তাহার হৃদয় তারে উকি মারিতেছিল। সহসা পুরোহিত আসিয়া হাঁকিল, ওগো এ ওর দল, কোথা গেলে সব? মাঙ্গলিক কাজগুলো সেরে নাও না তাড়াতাড়ি, বর্জে ট্রেনে যাবে। তখন নারী মহলে একটা সাড়া পড়িয়া গেল অনেক টাকাটাকে হাঁকাহাঁকির পর। ঠাট্টা বিদ্রুপ হাসি তামাশার ঢেউ বহিল। এ ওর্ধ্ব নবদম্পতিকে ঘিরিয়া বসিয়া মাঙ্গলিক কর্ম শুরু করিয়া দিল। এমন সময় সহসা সকল

0: করিয়া তাহাকে চিন্তান্বিত করিয়া তুলিয়াছিল। প্রভাতে যখন সে নিদ্রা হইতে উঠিয়া বারান্দায় আসিয়া ঘুমঘোর মাখানো দুর্গার মুখখানি দেখিল আর ভাবিল যে তাহার আদরণী কন্যা আজ পরের ঘরে চলিল, তখন সে সত্যই বিমর্ষ হইয়া গেল। শুধু তাই নহে, আরও একটা কি যেন দুর্ভাবনা তাহার হৃদয় তারে উকি মারিতেছিল। সহসা পুরোহিত আসিয়া হাঁকিল, ওগো এ উর্দল কোথা গেলে সব? মাঙ্গলিক কাজগুলো সেরে নাও না তাড়াতাড়ি, বর্জ্যের ট্রেনে যাবে। তখন নারী মহলে একটা সাড়া পড়িয়া গেল অনেক টাকাটাকে হাঁকাহাঁকির পর। ঠাট্টা বিদ্রুপ হাসি তামাশার ঢেউ বহিল। এ উর্দল নবদম্পতিকে ঘিরিয়া বসিয়া মাঙ্গলিক কর্ম শুরু করিয়া দিল। এমন সময় সহসা সকলে সবিস্ময়ে লক্ষ্য করিল যে কালীচরণ সেই নরনারীর ভেদ ঠেলিয়া ধীরে ধীরে কক্ষ মধ্যে আসিয়া দাঁড়াইল। কাহার প্রতি না চাহিয়া কোনো কথা না বলিয়া বরবধূর সম্মুখে উপস্থিত হইয়া কম্পিত হস্তে একগাছি সোনার হার বাহির করিয়া দুর্গার গলায় পরাইয়া দিল। দুর্গা এমন অবস্থায় তাহাকে দেখিয়া চমকিত হইল। তারপর অর্ধোচ্চারিত স্বরে জ্যাঠামশাই বলিয়াই তাহাকে প্রণাম করিল। জামাতাও তাহার দেখা দেখে মাথা নত করিল। কালীচরণ দুইটি হাত তাহাদের মাথার উপর দিয়া কি যেন বলিবার জন্য বৃথা চেষ্টা করিল। তারপর দ্রুত পদক্ষেপে কক্ষ ত্যাগ করিল। তখন সকলের চমক ভাঙিল। পুরোহিত হাঁকিল, বড়বাবু দাঁড়ান দাঁড়ান, ছোটবাবু যান বড়বাবুকে ধরে আনুন। নারায়ণীর গলা শুকাইয়া কাঠ হইয়া গিয়াছিল। বলা বাহুল্য ততক্ষণে কালীচরণ নিজ কক্ষে প্রবেশ করিতেছে। তাহার ব্যস্ত ভাব দেখিয়া পত্নী ব্যগ্রভাবে জিজ্ঞাসা করিল, কি হয়েছে তোমার?
1: চলুন শ্রোতা বন্ধুরা, এবারে দেখে নেওয়া যাক স্থানীয় দৈনিক পত্রিকাগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম। মায়ানমার হয়ে উত্তর পূর্বের সীমান্ত ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে মাদক পৌঁছে দেওয়ার যে চক্র সক্রিয় রয়েছে, সে রুটে অসমকে কোনোভাবেই ব্যবহার করতে দেওয়া হবে না। মাদক পাচারের আরো কঠোর অবস্থানের বার্তা দিয়ে কাল 472 কোটি টাকার বাজেয়াপ্ত মাদক ধ্বংসের সূচনা করে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সামপ্রসঙ্গ এবং নববার্তা প্রসঙ্গ আজ এই খবরেই সর্বাধিক গুরুত্ব দিয়েছে। সামপ্রসঙ্গ লিখেছে, 472 কোটির মাদক ধ্বংসের সূচনা মুখ্যমন্ত্রীর, চলবে টানা 10 দিন। অসমকে মাদক পাচারের করিডোর হতে দেব না, বললেন হিমন্ত। নববার্তা প্রসঙ্গে ছাপা হয়েছে, 5 বছরে বাজেয়াপ্ত 3,227 কোটি টাকার ড্রাগস। যুবসংঘ আজ সবচেয়ে গুরুত্ব দিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ভারতীয় নাবিকদের জড়িয়ে পড়ায় উদ্বেগ আরও বেড়েছে। সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজে ইরানি হামলার পর জাহাজে থাকা 11 ভারতীয় নাবিকের মধ্যে 10 জনকে উদ্ধার করা হলেও এখনও 1 জন নিখোঁজ রয়েছেন। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত উদ্ধার কাজ সম্পূর্ণ করার দাবি তুলেছে ভারত। সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ল বদ্রীনাথের প্রণামী চুরি, 5 জন সাক্ষীর বয়ান রেকর্ড করল সিট। লিগ নিউজ বার্তা লিপির বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। বার্তা লিপির শিরোনাম, সুইজদের সুইচ অফ, ঘাম ছড়ল আর্জেন্টিনার। নববার্তা প্রসঙ্গের অ্যাঙ্কর স্টোরি, সুইস গেট ভেঙে সেমিতে মেসিরা, শেষ চারে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড। যুগসংঘ জানিয়েছে, আন্দিজের অদম্য গর্জন, সুইসদের দুর্দমনীয় প্রত্যাঘাত। নববর্তী প্রসঙ্গে আরো রয়েছে, পৃথক মামলায় গ্রেফতার শিলচরের স্পা কাণ্ডের 2 কর্ণধার, আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে পা রাখতেই গ্রেফতার হবে হাসিনা, ট্রাইব্যুনালে চিফ। যুবসংঘ লিখেছে, মিশনের ট্রাম্প নেতানিয়াহুর স্টারমার, ভোটার তালিকায় নাম তুলতে হলে লাগবে বাবা মায়ের এসআইআর তথ্য। বার্তলিপি লিখেছে আজ রাত।

লোকসভার মনোনয়ন জমা দেবেন বিজেপির সুস্মিতা সুখেন্দু প্রকাশ। টার্গেট 29, বাদল অধিবেশনেই এক দেশ এক ভোট। স্বামী প্রসঙ্গ লিখেছে, মরণোত্তর সঙ্গীত সুধাকর সম্মান পাচ্ছেন জুবিন। বাংলাদেশে বন্যা ও ভূমিধসে এক সপ্তাহে মৃত 44। দেখে নিলাম পত্রিকাগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম, এবারে চোখ রাখছি পত্রিকাগুলোর সম্পাদকীয় শিরোনামে। দৈনিক যুগশঙ্খ লিখেছে, ইথানল নির্ভরতা। বার্তালিপির সম্পাদকীয় শিরোনাম, অভিলাষী বাজেট। সাময়িক প্রসঙ্গের সম্পাদকীয় শিরোনাম, দেশে ফিরছেন শেখ হাসিনা, নতুন সমীকরণের আভাস। সবশেষে নববার্তা প্রসঙ্গের সম্পাদকীয় শিরোনাম, শোক এবং শোক। দেখে নিলাম পত্রিকাগুলোর সম্পাদকীয় শিরোনাম। শ্রোতা বন্ধুদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ এখানে শেষ করছি সুপ্রভাত অনুষ্ঠান। আগামীকাল এই অনুষ্ঠানটি শোনার আপনাদের কাছে আমন্ত্রণ রইল। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। আকাশবাণী শিলচর, দেশ বন্দনা।

দেশবন্ধন অনুষ্ঠানে এতক্ষণ দেশাত্মবোধক গান শুনলেন সমৃত কণ্ঠে, আকাশবাণী শিলচর স্টুডিও ঘুরিতে। এখন সময়

সকাল 7:24 48 সেকেন্ড। কিছুক্ষণের মধ্যে শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলা জাতীয় সংবাদ, এরপর আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।

ইউরোপের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ভারত ইউরোপীয় ইউনিয়ন ব্যবসায়িক গোলটেবিল বৈঠক এবং ট্রেড অ্যান্ড টেকনোলজি কাউন্সিলের পূর্ণাঙ্গ অধিবেশনেও অংশ নেবেন শ্রী গোয়েল। সবশেষে মন্ত্রী এ মাসের 16-17 তারিখে ফিনল্যান্ড সফর করবেন। ভারত ফিনল্যান্ড ব্যবসায়িক গোলটেবিল বৈঠকে যোগ দেবেন তিনি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে 2028-29 মেয়াদে অস্থায়ী সদস্যপদ লাভের জন্য ভারতের আনুষ্ঠানিক প্রচারাভিযানের সূচনা করবেন। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের নির্বাচনে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একমাত্র আসনে জয়লাভের জন্য তাজিকিস্তানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে ভারতকে। আগামী দুদিন বিদেশমন্ত্রী বেলজিয়াম সফর করবেন। ব্রাসেলসে ভারত ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য ও প্রযুক্তি পরিষদের তৃতীয় বৈঠকে যোগ দেবেন তিনি। ইউরোপীয় ইউনিয়ন ও বেলজিয়ামের বিদেশমন্ত্রীদের সঙ্গেও আলোচনায় মিলিত হবেন ডক্টর জয়শঙ্কর। ওমান উপকূলে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সির উপর হামলার তীব্র নিন্দা করেছে নতুন দিল্লি। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজে থাকা 11 জন ভারতীয় নাগরিকের মধ্যে 10 জনকে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে। 1 জন ভারতীয় এখনও নিখোঁজ। মন্ত্রক আরও জানিয়েছে, ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে। উদ্ধার কাজে ওমানের কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে তারা সমন্বয় রেখে চলেছে। সহায়তার জন্য ভারত ওমানকে ধন্যবাদ জানিয়েছে। এদিকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি ফের অবনতির পথে। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সেনা। সমাজমাধ্যমে এক বার্তায় মার্কিন সেনা জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও সাধারণ সমুদ্রযাত্রীদের উপর ইরানের আক্রমণ বন্ধ করতেই আমেরিকা পদক্ষেপ নিচ্ছে। ইরানের দক্ষিণাঞ্চলের শহর জিয়াস্ক, বন্দর আব্বাস এবং সিরিকে 3টি বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম। হরমুজ প্রণালী বাণিজ্যিক পরিবহনের জন্য খোলা থাকবে বলে স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ব্যাপারে ইরানের হস্তক্ষেপের দাবি নস্যাৎ করেছেন তিনি। এদিকে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুটেরেস পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। দেশের সর্বত্র আজ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে। এদিন কোনো সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। উল্লেখ্য, কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি গতকাল 74 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ভারত সরকারের পক্ষ থেকে কাতারের প্রতি শোকবার্তা পৌঁছে দিতে কেন্দ্রীয় সংসদীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু কাতার যাচ্ছেন। ইসরায়েলের জাতীয় নির্বাচন চলতি বছরের 27 অক্টোবর হবে বলে ঘোষণা করেছে ইসরায়েলের সংসদ কনেসেট। গাজার যুদ্ধের পর এই প্রথম প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে দেশে নির্বাচন হতে চলেছে। কনেসেটের বর্তমান মেয়াদের শেষ অধিবেশন হবে আগামী শুক্রবার। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 27 জন প্রাণ হারিয়েছেন। নিহতদের

মধ্যে 9 জন পুরুষ, 18 জন মহিলা, 60 জনেরও বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল মধ্যরাতে আগুন লাগার পরপরই দমকলকর্মীদের ঘটনাস্থলে ডাকা হয়। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চানভিরাকুল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে মনে করা হচ্ছে। বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন 2026 আজ থেকে রাজ্যে কার্যকর হচ্ছে। গত 29 জুন রাজ্য বিধানসভায় ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 পাশ হয়। রাজ্যপাল আর এন রবির সম্মতি মেলায় বিলটি এখন আইনে পরিণত হয়েছে। আইন শৃঙ্খলা বজায় রাখা এবং গুরুতর অপরাধমূলক কার্যকলাপ রুখতেই এই আইন। এই আইনে কোনো ব্যক্তি সমাজবিরোধী কাজে জড়িত থাকলে বা ভবিষ্যতে এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে তাকে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক গ্রেপ্তারির সংস্থান রয়েছে। তাকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটক রাখা যেতে পারে। এই নির্দেশ জারি করতে পারবেন রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার মনোনীত ডিআইজি পদমর্যাদার কোনো পুলিশ আধিকারিক। সাধারণভাবে আটক করার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে কারণ জানিয়ে নিজের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে। রাজ্যপালের সম্মতি মেলায় একই সঙ্গে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইনও আজ থেকেই বলবৎ হচ্ছে। কেন্দ্রের প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ দপ্তর ডিএআরপিজি আজ মেঘালয় সরকারের সহযোগিতায় শিলংয়ে পরবর্তী প্রজন্মের প্রশাসনিক ও ই গভর্নেন্স সংস্কার বিষয়ক দুদিনব্যাপী একটি জাতীয় সম্মেলনের আয়োজন করছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। জনপ্রশাসন ও ডিজিটাল প্রশাসনের ভবিষ্যৎ নিয়ে আলোচনার লক্ষ্যে এই সম্মেলনে সারা দেশ থেকে নীতি নির্ধারক, প্রশাসনিক প্রধান, প্রযুক্তিবিদ এবং এ সংক্রান্ত বিশেষজ্ঞরা যোগ দেবেন। সামগ্রিক উন্নয়ন, ডিজিটাল প্রশাসন, সাইবার নিরাপত্তা, জনসেবা প্রদান, স্বাস্থ্য, শিক্ষা, উপভোক্তা সুরক্ষা, ব্যাংকিং, নগর প্রশাসন, গ্রামীণ উন্নয়ন এবং প্রযুক্তিকেন্দ্রিক শাসন ব্যবস্থার মতো নানা বিষয় নিয়ে আলোচনা হবে এই সম্মেলনে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ত্রিপুরার মানু থানার অন্তর্গত লাম্বাবিল এলাকায় ত্রিপুরা স্টেট রাইফেলসের 8th ব্যাটেলিয়ন এবং মানু থানার পুলিশকর্মীদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল গতকাল অভিযান চালিয়ে 10,000 নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। পাচার সন্দেহে পাম্পাইয়া রেয়াং এবং পরশুরাম রেয়াং নামে 2 ব্যক্তিকে আটকও করা হয়। সরকারি হিসাব অনুযায়ী উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটগুলির বাজার মূল্য প্রায় 10 লক্ষ টাকা। ছত্তিশগড় বিধানসভার বাদল অধিবেশন আজ শুরু হচ্ছে, চলবে 17 জুলাই পর্যন্ত। অধিবেশন চলাকালীন মোট 5টি বৈঠক বসবে, 8টি সংশোধনী বিলও সরকার এই অধিবেশনে পেশ করবে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, গগনযান মিশনের ক্রু মডিউল বা মহাকাশচারী বহনকারী ব্যবস্থার 3টি গুরুত্বপূর্ণ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে ছিল সমুদ্রে অবতরণের পর ক্রু মডিউলটিকে সোজা রাখার বিষয়টি নিশ্চিত করা, যা মহাকাশচারীদের সুরক্ষার অন্যতম প্রধান শর্ত। পাশাপাশি নভোচারীদের থাকার ব্যবস্থা ও মহাকাশযানের চালিকা শক্তির মধ্যে সংযোগ স্থাপন সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষাও করা হয় বলে ইসরো জানায়। মিশন চলাকালীন প্যারাশুট ও তার সঙ্গে যুক্ত ব্যবস্থাপনার বিষয়টিও পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয়। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রক মেরা যুব ভারত বা মাই ভারতের মাধ্যমে দেশব্যাপী নেশামুক্ত যুব ফর বিকশিত ভারত অভিযানের পরবর্তী পর্যায় শুরু করেছে। এর আওতায় জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে একটি প্রতিযোগিতা আয়োজন করা হবে। নৃত্য, সঙ্গীত, রিল ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ, পথনাটক এবং স্ল্যাম পোয়েট্রি বিভাগে 15 থেকে 29 বছর বয়সী তরুণ তরুণীরা অংশ নিতে পারবেন। তারা হিন্দি, ইংরেজি বা যে কোনো আঞ্চলিক ভাষায় তাদের সৃজনশীল কাজ জমা দিতে পারবেন। মন্ত্রক জানিয়েছে, আজ থেকে মাই ভারত পোর্টালে এর জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হচ্ছে। 56তম আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে ভারতের 5 জন শিক্ষার্থী স্বর্ণপদক জয় করেছেন। জয়ীরা হলেন পুনের কনিষ্ক জৈন, ইন্দোরের ঋদ্ধেশ অনন্ত বেন্দালে, নতুন দিল্লির ঋষিত গর্গ, মুম্বাইয়ের শ্রেষ্ঠ সুরাইয়া এবং আহমেদাবাদের সোয়ারিত যোশী। এই সাফল্যের মাধ্যমে 87টি দেশের 381 জন প্রতিযোগীর মধ্যে ভারত, রাশিয়া, চীন, কাজাকস্তান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের সঙ্গে যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছে। পরমাণু শক্তি বিভাগের সচিব ডক্টর অজিত কুমার মোহান্তি পদকজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেছেন, তরুণ পদার্থবিজ্ঞানীদের এই অভূতপূর্ব সাফল্য দেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে ইতালির ইয়ানিক সিনার চ্যাম্পিয়ন হয়েছেন। টুর্নামেন্টের শীর্ষ বাছাই সিনার দ্বিতীয় বাছাই জার্মানির আলেকজান্ডার জেরেফকে 6-7, 7-9, 7-6, 7-2, 6-3, 6-4 সেটে হারিয়ে শিরোপা জয় করেন। ইতালির প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন সিনার। লর্ডসে মহিলাদের একমাত্র টেস্টের গতকাল তৃতীয় দিনে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 130 রান করেছে। জিততে হলে ইংল্যান্ডকে আরও 327 রান করতে হবে। উল্লেখ্য, ভারতের প্রথম ইনিংসে 285 রানের জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছিল 170 রান।
শেষ করার আগে।

খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইউরোপের সঙ্গে ভারতের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও মজবুত করতে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ পাঁচ দিনের স্পেন, বেলজিয়াম ও ফিনল্যান্ড সফরে যাচ্ছেন। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তীব্র নিন্দায় সরব বিদেশ মন্ত্রক, উদ্ধার 10 ভারতীয়, এখনও নিখোঁজ এক। থাইল্যান্ডের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 27 জনের প্রাণহানি। খবর শেষ হল, এরপরেই শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। রাজ্যে আগামী শিক্ষাবর্ষ থেকে ধেমাজি মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রশাসনিক কাজকর্ম আরম্ভ করা হবে বলে শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু জানিয়েছেন। শিক্ষামন্ত্রী ডক্টর পেগু গতকাল ধেমাজি মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণ কাজ পরিদর্শন করে জানান যে আগামী বছরের মার্চ মাসের মধ্যে ধেমাজি মেডিকেল কলেজের নির্মাণ কাজ শেষ হয়ে যাবে। পরে শিক্ষামন্ত্রী ডক্টর পেগু জুনাইদ মিসিং কৃষ্টি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মিসিং ভাষা শিক্ষক নিযুক্তি এবং পারস্পরিক বদলি সম্পর্কে আরো জানান।
1: স্পেশাল টেট তেনেকে পাতিব নোৱাৰে, গতিকে প্ৰথম এই 200খন বিদ্যালয় আছে, পৰৱৰ্তী যিটো অহাবাৰ যিটো নিযুক্তি হ'ব তাত আমি 200খন বিদ্যালয়ৰ কাৰণে কিছু শিক্ষকৰ পোষ্ট আমি আছুতীয়াকৈ ৰাখিম আৰু য'ত নিযুক্তিৰ ক্ষেত্ৰত তেওঁলোকৰ মিচিং ভাষা জ্ঞানটো প্ৰয়োজন হ'ব। এতিয়াও আমাৰ যেনেকে ইংলিছ মিডিয়ামৰ ছাত্ৰ ছাত্ৰীসকল তেওঁলোকে অসমীয়া মিডিয়ামত শিক্ষকতা কৰিবলৈ হ'লে তেওঁলোকে এটা ডিপ্ল'মা অসম সাহিত্য সভাৰ পৰা ল'ব লাগে, ঠিক তেনেধৰণে অসমীয়া মিডিয়ামত পঢ়ি অহা ছাত্ৰ ছাত্ৰী বা ইংৰাজী মিডিয়ামত পঢ়ি অহা ছাত্ৰ ছাত্ৰী তেওঁলোকে মিচিং মিডিয়ামৰ বিদ্যালয়ত শিক্ষকতা কৰাৰ কাৰণে আমি এটা পৰীক্ষাৰ ব্যৱস্থা কৰিম, যাতে তেওঁৰ মিচিং ভাষা তেওঁৰ বুৎপত্তি আছে সেইটো প্ৰয়োজন হ'ব, তেনেধৰণে আমি শিক্ষক নিযুক্তি অহা বছৰ আমি কৰিম।
0: ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান আইআইটি গুয়াহাটির 28তম সমাবর্তন সমারোহ গতকাল অনুষ্ঠিত হয়। এবারে সমাবর্তনে 2266 জন শিক্ষার্থীকে স্নাতক ডিগ্রির প্রমাণপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে জাতীয় গবেষণা ফাউন্ডেশনের মুখ্য কার্যবাহী আধিকারিক ড শিবকুমার কল্যাণ রমন মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমাবর্তনের পর আইআইটি গুয়াহাটির সঞ্চালক ড দেবেন্দ্র জলিহাল সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান যে শিক্ষার্থীদের সময় উপযোগী শিক্ষার মাধ্যমে জাগি রোডে নির্মীয়মান সেমি কন্ডাক্টর প্রকল্পে নিয়োজিত করার জন্য দক্ষ করে তোলা হবে। অসম সাহিত্য সভা জুবিন গার্গকে মরণোত্তরভাবে সঙ্গীত সুধাকর সম্মান প্রদান করবে। গতকাল গুয়াহাটির ভগবতী প্রসাদ বড়ুয়া ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সাহিত্য সভার সম্পাদক দেবজিৎ বড়া একথা জানান। শ্রী বড়া জানান যে গুয়াহাটির লক্ষ্মীরাম বড়ুয়া সদনে আগামী 30শে জুলাই আয়োজিত এক অনুষ্ঠানে শিল্পী জুবিন গার্গকে মরণোত্তরভাবে এই সম্মান প্রদান করা হবে। অসম সাহিত্য সভার সভাপতি ড বসন্ত কুমার গোস্বামী জুবিন গার্গের পরিবারের হাতে এই সম্মান তুলে দেবেন। কাছাড় ও হাইলাকান্দি পুলিশ যৌথ অভিযান চালিয়ে হাইলাকান্দি জেলার বিভিন্ন স্থান থেকে 1100 কার্টন অবৈধ ঠান্ডা পানীয় বাজেয়াপ্ত করেছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে মণিপুরের পশ্চিম ইম্ফল জেলার এক ব্যবসায়ী গুয়াহাটি থেকে একটি ট্রাকে করে ঠান্ডা পানীয়গুলি পাঠিয়েছিলেন। ঠান্ডা পানীয় সঙ্গে বৈধ কাগজপত্র না থাকায় পুলিশ হাইলাকান্দি জেলার আলগাপুর ও কাছাড় জেলার বাসকান্দি থেকে পানীয় উদ্ধার করে এবং লক্ষ্মীপুর উজান তারাপুর থেকে ট্রাক বাজেয়াপ্ত করেছে। পুলিশ ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক যুবককে আটক করে এবং আরও সন্দেহযুক্ত 2 যুবক বর্তমানে পালিয়ে বেড়াচ্ছে। ডিমা হাসাও স্বায়ত্তশাসিত পরিষদের উদ্যোগে এবং ডিমা হাসাও পর্যটন ও সংস্কৃতি বিভাগের সহযোগিতায় জেলায় পর্যটনের আগমন ও গ্রীষ্মকালীন বন্ধের প্রতি লক্ষ্য রেখে জুলাই মাসের প্রতি শুক্র ও শনিবার জেলার বিভিন্ন পর্যটনস্থলে ডিমা হাসাও এথেনিক ফেস্ট 2026 আয়োজন করা হয়েছে। ডিমা হাসাও পর্যটন বিভাগের অধ্যক্ষ ছড়িন্দাও ফাংলো জানান যে গ্রীষ্মকালীন বন্ধের সময় জেলায় পর্যটনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় পর্যটনকে আরও আকর্ষণীয় করে তোলার উদ্দেশ্যে এই উৎসবের আয়োজন করা হয়েছে। এই উৎসব হাফলং লেক, আইলাভ ডিমা হাসাও ভিউ পয়েন্ট, উমরাংশু গলফ কোর্স এবং জাটিঙ্গার মতো জনপ্রিয় পর্যটনস্থলে আয়োজিত হচ্ছে। রাজ্যের পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের নির্দেশে শ্রীভূমি জেলায় আফ্রিকান সোয়াইন ফিভার প্রতিরোধ নিয়ন্ত্রণ এবং তা প্রতিরোধ করতে একটি উচ্চ পর্যায়ের নজরদারি কমিটি গঠন করা হয়েছে। জেলা উন্নয়ন আয়ুক্তকে সভাপতি এবং জেলার পশুপালন ও পশু চিকিৎসা আধিকারিককে সদস্য সচিব এবং আরও 10 জন সদস্যকে নিয়ে

কমিটি গঠন করা হয়। এই কমিটি জেলায় আফ্রিকান সোয়াইন ফিভারের সংক্রমণ প্রতিরোধ করতে কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে এবং সামগ্রিক পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করবে। শ্রীভূমি জেলায়ও আগামী 18 জুলাই জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। শ্রীভূমির মুখ্য ন্যায় দণ্ডাধীশের আদালত প্রাঙ্গণে এদিন সকাল 10টা থেকে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। লোক আদালতে বিচারাধীন চেক বাউন্স সংক্রান্ত মামলার উভয় পক্ষকে দ্রুত মামলার সুযোগ গ্রহণ করতে শ্রীভূমি জেলা আইনসেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। হাইলাকান্দির জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জেলার সব সরকারি কর্মীদের নির্ধারিত সময়ে কার্যালয়ে উপস্থিত হতে এবং নির্ধারিত সময়ে কার্যালয় ত্যাগ করতে নির্দেশ দিয়েছেন। জেলা প্রশাসন থেকে জানানো হয় যে কিছু কর্মচারী নির্ধারিত সময়ে কার্যালয়ে আসছেন না এবং নিয়মিত উপস্থিতি নথিভুক্ত করছেন না। জেলা প্রশাসন থেকে জানানো হয় যে প্রত্যেক কর্মীকে কার্যালয়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এবং কার্যালয় ত্যাগের সময় উপস্থিতি নথিভুক্ত করতে হবে। পাশাপাশি কর্মীদের সময়ানুবর্তিতা উপস্থিতি যাচাই করতে জেলা প্রশাসন যেকোনো সময় কার্যালয় পরিদর্শন করবে বলে জানিয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।

0: आकाशवाणी शिलचर।
1: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন বাবুল সুপ্রিয়র কণ্ঠে, আকাশবাণী শিলচর।
1: কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, সংস্কৃতি, ভক্তি ও ভরপুর বিনোদনে দেশবাসীর একান্ত আপন আকাশবাণী।
2: গ্রাম থেকে শহরে, পাহাড়ে কন্দরে আপনার বার্তাটুকু অতি সহজে পৌঁছে দেওয়ার সবচাইতে সহজ, সুলভ ও নির্ভরযোগ্য মাধ্যম আকাশবাণী শিলচর। যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন আপনার লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আকাশবাণী শিলচর।
0: জানিয়ে দিচ্ছি আপনাদের আবারও আজকের বাকি অনুষ্ঠান সূচি সম্পর্কে। আধুনিক গান শুনবেন নির্মলা মিশ্রর কণ্ঠে সকাল 8:40 ও দুপুর 1:15। বাংলা ছবির গান সকাল 8:50 ও বেলা 10:00। আহরণ শুনবেন সকাল 9:00। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 খেয়াল শুনবেন পণ্ডিত অজয় পোহনকরের কণ্ঠে। হিন্দি ছবির গান বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। বেলা 11:00 গজল শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বেলা 11:30 শুনবেন অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন সংযুক্তা দত্ত রায়। এর অব্যবহিত পরেই লোকগীতি শুনবেন চন্দনা চৌধুরী ও প্রীতি আচার্যের পরিবেশনায়। এছাড়া দুপুর 1:40 লোকগীতির শিল্পী সঞ্জীব কর। মহিলা মজলিশ বেলা 12:30। দুপুর 1:00 আবারও রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন বাবুল সুপ্রিয়র কণ্ঠে। ভজনের শিল্পী শিক্ষা দেব দুপুর 2:30 মঞ্জু গুপ্তের কণ্ঠে শুনবেন অতুল প্রসাদের গান। নজরুল গীতির শিল্পী অসীম চৌধুরী দুপুর 2:45। মণিপুরি অনুষ্ঠান বিকেল 5:05, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। যুবা বন্ধুদের জন্য অনুষ্ঠান যুববাণী সন্ধে 6:15। সন্ধে 6:45 চাষ আবাদের কথা, এতে গবাদি পশুর গুটি রোগ ও প্রতিরোধের উপায়, এ নিয়ে অরুণাচল কৃষি বিজ্ঞান কেন্দ্রের পশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার শামসুন নেহারের সঙ্গে শুনবেন একটি সাক্ষাৎকার। রাত 8:00 বাংলা গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। লঘুশাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ওস্তাদ বিসমুল্লাহ খাঁ ও সম্প্রদায়ের সানাই বাদন শুনবেন রাত 8:30। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনতে পাবেন রাত 9:15। রাত 9:30 শুনবেন নাটক। আপনাদের আবারও জানিয়ে দিলাম আজকের বাকি অনুষ্ঠান সূচি সম্পর্কে।

0: আকাশবাণী শিলচর।
1: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়েব, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে। বলছি, বাফারিং এর চক্কর ছাড়ুন, গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সবসময় খোলাই থাকে।

0: একদম ঠিক। নেটওয়ার্কের গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোন রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আরো প্রভাবশালী।
1: এবারে শুনবেন বাংলা ছবির গান। অনুষ্ঠানে প্রথম গানখানি শুনবেন মৌচাক ছবি থেকে মান্নাদের কণ্ঠে।
2: এবার মোলে সুতো হব

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা ছবির গান। অনুষ্ঠানের শেষ গানখানি শুনবেন ত্রয়ী ছবি থেকে, গেয়েছেন ভূপিন্দর সিং।

0: বাহ, কি সুন্দর হাতের কাজ!
1: সত্যি এত ভালো জিনিস অথচ কেউ জানে না, বিজ্ঞাপন দেননি?
2: বিজ্ঞাপন কোথায় দেব?
0: কেন, আকাশবাণী শিলচর আছে তো।
2: আকাশবাণী? ওমা, সে তো অনেক খরচ।
3: না দিদি, সাশ্রয়ী বিজ্ঞাপনের একটাই ভরসা, আকাশবাণী শিলচর। আজই আকাশবাণীতে বিজ্ঞাপন দিন। আকাশবাণী, ভরসা ও বিশ্বাসের 90 বছর।

0: এখন শুনবেন অনুষ্ঠান আহরণ।
1: শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান আহরণ।

0: বয়সকালে প্রবীণ নাগরিকদের মধ্যে ডিমেনশিয়া ও অ্যালজাইমার্স জাতীয় জটিল রোগ সারা বিশ্বেই ক্রমবর্ধমান। অ্যালজাইমার মস্তিষ্কের একটি রোগ, যার কারণে স্মৃতিশক্তি, চিন্তাভাবনা এবং যুক্তিবোধ ধীরে ধীরে হ্রাস পায়। স্বাভাবিকভাবেই এই ধরনের রোগী যাদের পরিবারে রয়েছেন তাদের পরিবারে এক বিপর্যয় নেমে আসে। এইসব দিক বিবেচনা করে জয়ন্তী নামে একটি ট্রাস্ট অ্যালজাইমার্স অ্যান্ড রিলেটেড ডিসঅর্ডার সোসাইটি অফ ইন্ডিয়া কলকাতা ও গুয়াহাটি শাখার সহযোগিতায় গত 5ই জুলাই শিলচর গান্ধী ভবনে এক সচেতনতামূলক শিবিরের আয়োজন করে। শিবিরে এই বিষয়ে কলকাতা এবং গুয়াহাটি থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী ও তাদের কেয়ার গিভারদের কাছে বিভিন্ন পরামর্শ ও তথ্য তুলে ধরেন। শিবিরে প্রথমে বক্তব্য রাখতে গিয়ে গুয়াহাটি চিকিৎসা মহাবিদ্যালয়ের প্রাক্তন মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার দীপেশ ভগবতী বলেন,
1: ওটার কগনিটিভ ডিস্টারবেন্সেস দেখানো হচ্ছে, যে মেমোরিটা উনি ভুলে গেছেন, ও তো মেয়ে ভুল গিয়া ও কাহা থা মেরা ঘর, ঘরের রাস্তাটা মনে নাই, ঘরটা দেখে উনি চিনতে পারেনি, ওনার ছেলে বুঝিয়ে দিচ্ছে যে এটা আমাদের, এটাই তোমার ঘর। ঘরে ঢুকেও উনি নিজে একা দেখে চিনতে পারছেন, এটা হলো কি একটা যে কগনিটিভ ডিস্টারবেন্সেস তার মেমোরিটা। আর মেমোরি ভুলাটা কীরকম মেমোরি ডিস্টারবেন্সেস হতে থাকে, যে রিসেন্ট মেমোরি, রিসেন্ট মেমোরি বলে বোঝা যায় যে আমাদের আজকে থেকে কালকে 24 ঘন্টা আগের ঘটনা বলুন, আমরা 48 ঘন্টা একদিন দুদিন আগে। তো প্রথম কোন ঘরের লোক কিভাবে বুঝতে পারবে কি ওনার একটা মেমোরি লস হচ্ছে, এই যে আমি ছাবিটা রেখে ভুলে গেছি, দরজাটা লক করা হয়ে গেছে কিন্তু আরেকবার গিয়ে চেক করে দেখি, বা আমি গিয়ে সাইকেলটা কোথায় রাখলাম আমার মনে নেই, স্কুটারটা কোথায় রাখা হলো আমার মনে নেই, একটু একটু দেখার পরে মনে আছে, মনে পড়ে, সেটা কিন্তু অ্যালজাইমার্স না। ছাবিতে লেখা চশমাটা কোথায় রাখলাম, অ্যালজাইমার্স হলো আমি ছা খেয়ে একটু পরে আমি বাড়িতে বললাম কি আমাকে ছা দেওয়া হয়নি আজকে, আর তারপরে নাহলে আজকে সকালবেলা আমার কিছু রিলেটিভ আমার বাড়িতে আসার পরে আমি বিকেলবেলা ভুলে গেলাম কি আজকে সকালবেলা কে এসেছিল আমার উপরে, সেরকমটা রিসেন্ট মেমোরি ডিস্টারবেন্সেসটা হয়। আর কখনো কখনো সাইকোলজিক্যাল সিস্টেমসটা সিমটমসগুলো আগের থেকে হতে পারে, যদি কোনো লোককে দেখা যায় যে একটু 65-60 উপরে যে খুব হতাশাগ্রস্ততায় ভুগছে, একটা খুব বিষাদ হতাশার মতন ভাব একটা সবসময় থাকে, বেঁচে থেকে লাভ নেই, কী হবে আমার, আমার তো কোনো কাজ নেই এখানে, এই ডিপ্রেশনের ভাবগুলো কিন্তু অ্যালজাইমার্সের একটু আর্লি লক্ষণ হতে পারে। অ্যালজাইমার্স রোগের কখনো কখনো দেখা যায় এই যে এই বয়সের লোকের কখনো হয়ে থাকে একটা সন্দেহ প্রবণতা, আমার জিনিসগুলো কে নেবে, নিয়ে যাবে নাকি। আর যে পাড়া প্রতিবেশীর লোক, এই প্রথমবার থেকে আমি বলতে শুরু করলাম যে আফটার এজ অফ 65 তো তারপরে যদি হতে থাকে যে এটা সন্দেহ প্রবণতা, সেটাই কিন্তু অ্যালজাইমার্সের আর্লি সিমটমস হতে পারে। সেই জন্য এই যে প্রাপ্তবয়স্ক লোকের যে এরকম একটা মানসিক

0: কোনো অবস্থা দেখা যায়, তাহলে একটা সন্দেহ করে তার বিধি ব্যবস্থা একটু এটা প্রয়োজন হয়। আর এই হলো আপনার একটা কগনিটিভ ডিস্টারবেন্স, একটা মেমোরি ডিস্টারবেন্স। তারপরে এই ভিডিও দেখা হলো যে ওরিয়েন্টেশনটা ডিস্টারবেন্স, ওরিয়েন্টেশনটা তিন রকমের হতে থাকে। আমাদের বললি যে স্থান কাল পাত্র, স্থানটা হলো আমাদের উনি স্থানটা বুঝতে পারেনি, পার্কে এসেছিলেন কিন্তু রাস্তাটা মনে নেই। তো ডিস ওরিয়েন্টেশনটা স্থানের জন্য যেটা ওরিয়েন্টেশন, সেটা প্লেসটা উনি ভুলে গেছেন, সেটা কনফিউশন হয়ে গেছে ওনার, পার্সনটা ভুলে গেছেন উনি। আর টাইম ফ্যাক্টরটা অনেক সময় মনে থাকে না, সকাল হলে ভাববে কি এটা সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় বলবেন কি সকাল হয়ে গেছে, সেটা একটা টাইম ডিসওরিয়েন্টেশন হতে পারে। আর অনেক সময় দেখা যায় একটা ডিসিশন মেকিং ক্যাপাসিটি, কি করা যায়, আমার এখানে একটা প্রবলেম একটা হচ্ছে, প্রবলেমটা অ্যানালাইজ করে তার একটা সলিউশন বের করার, একটা সমাধান বের করার যা ক্ষমতা, উনি খুব ভালো ছিল। বাবা উনি বলেন না, বলে যে বাবা তো এত সুন্দরভাবে আমাদেরকে গাইড করেছেন, এখন কি হয়ে গেছে জানি না, বাবা কিছু বলতে পারেন না। একটা যদি প্রশ্ন নিয়ে বলি যে এই সমস্যাটা কি করা যায়, উনি কিছু বলেন না, বলেন অনেক সময় রাগ হয়ে যায়। তো সেটা হলো এই যে অ্যানালাইসিসের ক্যাপাসিটিটা কমে থাকে। এরপরে এই যে কগনিটিভ ডিস্টারবেন্সেস পরে, তারপরে পরে দেখা যায় যে ওনার একটা সাইকোলজিক্যাল সিমটমস হতে থাকে। কীরকম সাইকোলজিক্যাল সিমটমস হয়, একটা আমি যে বললাম যে একটা কখনো কখনো একটা রাগ হয়, আর খুব একটা অ্যাংজাইটি একটা হতে থাকে, সবসময় একটা অ্যাংজাইটি ভাব, আর খুব একটা রেস্টলেস ভাব।
1: সংগঠনের কলকাতা শাখা থেকে আগত বিশেষজ্ঞ নীলাঞ্জনা মৌলিক বলেন,
2: সারা পৃথিবীতে এখন উনি তো বললেন 55 মিলিয়ন মানুষ গ্লোবালি ডিমেনশিয়ায় ভুগছে, আমাদের দেশ যদি ধরি আমাদের প্রায় 90 লক্ষ মানুষ এই অসুখে ভুগছেন এই মুহূর্তে। তার অনেকগুলো কারণ আছে, একটা কারণ না, তার প্রথম কারণ হচ্ছে আমাদের বয়স্কদের সংখ্যা বাড়ছে, এবং যেহেতু বললেন যে 65 পরে এই অসুখটার সম্ভাবনা বেড়ে যায়, সেটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে এটা শুধু 65 উপরে মানুষদেরই হয় তা না, এমন কিছু ধরনের ডিমেনশিয়া আছে যেটা কিন্তু 40-এর শেষের দিক, 50-এর প্রথম দিকে হয়। তার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ভাস্কুলার ডিমেনশিয়া, যেটা হচ্ছে ব্রেনে অক্সিজেন পৌঁছায় না, যার জন্যে ছোট ছোট মাইনিউট স্ট্রোকস হয় ব্রেনে, এবং সেই স্ট্রোক যেখানে যেখানে ব্রেনের হয়েছে সেই সব জায়গার কাজকর্ম অসুবিধে হয়। এবং সেই যে সমস্যাটা, সেটা কিন্তু যাদের বিপি হাই, যাদের বিপি আছে, তাদের কিন্তু এই ফ্লাকচুয়েট যখন করে বিপি, তখন এই স্ট্রোকসগুলো হতে পারে, এবং সেইখানেই হয়। 40-এর ঘরে আমাদের অনেকেরই প্রেশার আছে, আমরা অনেকেরই প্রেশারের ওষুধ খাচ্ছি, কাজেই এই অল্প বয়সেও কিন্তু সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি, নির্ভর করে কি ধরনের ডিমেনশিয়া হয়েছে। আরেকটা হচ্ছে আমাদের লাইফস্টাইল অসম্ভব খারাপ, আমরা 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা জেগে থাকলে আমরা হয়তো তার 10 ঘন্টা ফোনে তাকিয়ে থাকি, এমন জিনিস দেখি যেগুলোর কোনো মানে নেই সেগুলো দেখছি। কাজে আমাদের ব্রেনের যে ফাংশনিংটা, সেটা যেই ধরনের স্টিমুলেশন দরকার সেই স্টিমুলেশন হচ্ছে না। দ্বিতীয়ত আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করি না, হাঁটাচলা বন্ধ করে দিয়েছি, আমরা গাড়ি করে বা অটো করে বাসে করে চলাফেরাটাই করি। কাজে শরীরের চলন যেটা দরকার ডিরেক্টলি ব্রেনের সাথে যুক্ত, সেইটা কিন্তু একটা সমস্যা। আরেকটা যেটা খাওয়া দাওয়া, আমাদের যে সমস্ত খাওয়া দাওয়ার করার প্রয়োজন সেটা আমরা করি না, আমরা জীবের জন্য খাই, শরীরের জন্য তো চিন্তা করে খাই না। এই সমস্ত কারণে কিন্তু আমাদের দিন দিন এই ডিমেনশিয়ার সংখ্যা বেড়ে যাচ্ছে। ডিমেনশিয়া ব্রেনের একটা এমন একটা অসুখ, যেই অসুখটা কিন্তু ইররিভার্সেবল, মানে একবার শুরু হলে ব্রেনের মধ্যে সেটা কিন্তু পেছনে ফেরানো যায় না, কাজেই বাড়ার যে কারণটা সেটা সেটা।
1: শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রসেনজিৎ ঘোষ তার বক্তব্যে বলেন,
3: যেটা প্রায় 70-75% ডিমেনশিয়ার কজ হচ্ছে আলজাইমার্স। তো আমরা আজ মূলত কথা বলবো আলজাইমার সম্বন্ধে। পৃথিবী বিখ্যাত কিছু মানুষ আছেন যারা আলজাইমার্স এর শিকার হয়েছিলেন। একজনকে আপনারা চিনছেন, স্যার বলেছিলেন ওনার নাম, US প্রেসিডেন্ট রোনাল্ড রেগান। এবং অ্যাকচুয়ালি ওনার মৃত্যুর পর ন্যান্সি রেগান, ওনার ওয়াইফ, উনি স্টার্ট করেছেন রেগান ফাউন্ডেশন ফর রিসার্চ ইন ডিমেনশিয়া। এবং এই কথাটা কিন্তু সত্যি, এগুলো যেগুলো রোগ আছে, যেগুলো আমরা বলি নন কমিউনিকেবল ডিজিজ, সেই রোগগুলোতে কিন্তু চিকিৎসকদের সাথে সাথে

0: কেয়ার গিভাররা কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় একটা বড় রোল নিয়েছেন। যেমন আমি বলতে পারি যোধপুরের মহারাজা গজ সিং, গজ সিং এর ছেলে একটা কার অ্যাক্সিডেন্টে ট্রমাটিক ব্রেন ইঞ্জুরি হওয়ার পর দীর্ঘদিন কোমাতে ছিলেন। সো গজ সিং স্টার্টেড দ্য হেড ইঞ্জুরি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। সিমিলারলি আমি দেখছি আজকে আমাদের এই বরাক উপত্যকায় আমাদেরই অনেক সবেরই পরিচিত অমিতাভ সিনহা, ওনার মা বাবার সম্মানে বা স্মৃতি রক্ষার্থে যে ফাউন্ডেশন শুরু করেছেন, আমরা আশা করছি আমরা অ্যালজাইমার্স বা ডিমেনশিয়া সম্বন্ধে এই ফাউন্ডেশনের তরফে আরও ভবিষ্যতে কাজ করব। আরেকজন হচ্ছেন ব্রিটেনের দুইবারের প্রাইম মিনিস্টার, একজন হচ্ছেন ভারতের ডিফেন্স মিনিস্টার জর্জ ফার্নান্ডেজ, আর ইনি একজন বিখ্যাত লেখক হোয়াইটস। এরা সবাই ডিমেনশিয়া রোগী ছিলেন। সো আমরা যদি দেখি পৃথিবীতে প্রায় 55 to 57 মিলিয়ন, মানে 5 থেকে 6 কোটি মানুষ যাদের বয়স 60-এর উপরে তারা অ্যালজাইমার্স ডিমেনশিয়াতে ভোগেন, এবং প্রতি 5 বছরে সেই প্রিভেলেন্সটা ডাবল হয়ে যায়। হোয়াট আই মিন টু সে ইজ ইফ ইট ইজ দ্য প্রিভেলেন্স অফ ডিমেনশিয়া ইজ অ্যারাউন্ড 8% এট দ্য এজ অফ 60 ইয়ার্স, ইট উইল বিকাম ডাবল 16 এট দ্য এজ অফ 70 ইয়ার্স, and around more than 20% after 80 years. To joto boyosh bare dementia prevalence ta barte thake. Bharat borshe je ekta last survey hoychilo dementia r upore shetate dekha geche 8.8 million people suffer from dementia who are more than 60 years. Ebong prithibite pray proti bochor 1 koti manush notun bhabe dementia roger শনাক্তিকরণ করা যায়। সো ডিমেনশিয়া ইজ ডিফাইন্ড এজ এ প্রগ্রেসিভ ইম্পেয়ারমেন্ট অফ কগনিটিভ ফাংশনস অকারিং ইন ক্লিয়ার কনসিয়াসনেস। ডিমেনশিয়া কিন্তু শুধুমাত্র মেমোরি লস না, শুধুমাত্র মেমোরি লস হলে আমরা এটাকে বলি অ্যামনেশিয়া। ডিমেনশিয়াতে আদার দেন মেমোরি দেয়ার আর মাল্টিপল ইম্পেয়ারমেন্ট অফ কগনিটিভ ফাংশনস লাইক ল্যাঙ্গুয়েজ, লাইক পারসেপশন, লাইক ওরিয়েন্টেশন, ক্যালকুলেশন, কম্প্রিহেনশন, রিজনিং, এগুলো সব কিছু এফেক্ট হয়। তো ডিফারেন্স বিটুইন ডিমেনশিয়া অ্যান্ড সিম্পল মেমোরি লস ইজ, সিম্পল মেমোরি লসে আমরা ভুলে যাই চাবিটা কোথায় রেখেছি, কিন্তু ডিমেনশিয়াতে কি হয় আমরা সেটা ভুলে যাই হোয়াট ইজ দ্য কি, চাবি মানে কি সেটাই আমরা ভুলে যাই।
1: 11 জুলাই সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমি জেলায়ও বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হল। রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের শ্রীভূমি জেলা শাখা ও জেলা স্বাস্থ্য সমিতির উদ্যোগে জেলার সদর শহরের সিভিল হাসপাতালের কনফারেন্স হলে এই উপলক্ষে আলোচনা সভা ও আশাকর্মীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সবার উদ্দেশ্য ব্যাখ্যা করে রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের শ্রীভূমি জেলা শাখার মিডিয়া বিশেষজ্ঞ সুমন চৌধুরী বলেন,
2: প্রতি বছর 11 জুলাই বিশ্বব্যাপী এই দিবসটি পালন করা হয়। জনসংখ্যা, পরিবার পরিকল্পনা, মাতৃ ও শিশু স্বাস্থ্য এবং প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধি যেমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, তেমনি আরও গুরুত্বপূর্ণ হল প্রতিটি সন্তান যেন পরিকল্পিত হয় এবং প্রত্যেকটি গর্ভধারণ যেন নিরাপদ হয় এবং প্রতিটি মা ও শিশু যেন সুস্থ থাকে। বন্ধুরা, একটি সুস্থ সমাজ গড়ে তুলতে হেলদি টাইমিং অ্যান্ড স্পেসিং অফ প্রেগনেন্সি, অর্থাৎ গর্ভধারণের সঠিক সময় নির্ধারণ এবং দুটি সন্তানের মধ্যে পর্যাপ্ত ব্যবধান রাখা অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞদের মতে 21 বছরের আগে গর্ভধারণ না করাই ভালো। প্রথম সন্তানের জন্মের পর অন্তত 2-3 বছর বিরতি নিয়ে পরবর্তী সন্তান নেওয়া মা ও শিশু স্বাস্থ্যের জন্য উপকারী। 35 বছরের পর গর্ভধারণের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এই ব্যবধান বজায় রাখলে মায়ের শরীর সুস্থ থাকে, রক্তশূন্যতার ঝুঁকি কমে, অপরিণত অপরিণত বা কম ওজনের শিশু জন্মানোর সম্ভাবনা কমে এবং শিশুর সার্বিক বিকাশ ভালো হয়। বন্ধুরা, সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে পরিবার পরিকল্পনা বিভিন্ন অস্থায়ী ও স্থায়ী পদ্ধতি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। অস্থায়ী পদ্ধতির মধ্যে রয়েছে কন্ডম, গর্ভনিরোধক বড়ি, অন্তর।

ইঞ্জেকশন, আইসিডি বা কপারটি। যারা পরিবার সম্পূর্ণ করেছেন তাদের জন্য রয়েছে পুরুষের জন্য নো স্ক্যালপেল ভেসেকটমি এবং মহিলাদের জন্য স্থায়ী বন্ধাকরণ। এই পরিষেবাগুলির পাশাপাশি সরকার বিভিন্ন পরিকল্পনা পদ্ধতি গ্রহণকারী উপযুক্ত উপভোক্তাদের জন্য আর্থিক প্রণোদনার ব্যবস্থাও করেছে, যেমন পরামর্শ বা পরিষেবার জন্য আপনার নিকটবর্তী আশাকর্মী, ANM স্বাস্থ্য এবং কল্যাণ কেন্দ্র অর্থাৎ আয়ুষ্মান আরোগ্য মন্দির, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি হেলথ সেন্টার বা জেলা হাসপাতালে যোগাযোগ করুন। এছাড়াও স্বাস্থ্য সংক্রান্ত তথ্যের জন্য 104 হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, পরিবার পরিকল্পনা মানে পরিবারকে ছোট রাখা নয়, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এবং একটি সুস্থ ও সুখী পরিবার গড়ে তোলা। স্বামী স্ত্রীর যৌথ সিদ্ধান্ত পারস্পরিক সম্মান ও সচেতনতার মাধ্যমেই

0: তথ্যের জন্য 104 হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, পরিবার পরিকল্পনা মানে পরিবারকে ছোট রাখা নয়, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এবং একটি সুস্থ ও সুখী পরিবার গড়ে তোলা। স্বামী স্ত্রীর যৌথ সিদ্ধান্ত পারস্পরিক সম্মান ও সচেতনতার মাধ্যমেই সম্ভব সুস্থ মাতৃত্ব ও সুস্থ শৈশব নিশ্চিত করা। এই বছর বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রাষ্ট্র স্বাস্থ্য মিশন শ্রীভূমি আইপাস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর সহযোগিতায় বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে। অনুষ্ঠান আজ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে করিমগঞ্জ সিভিল হাসপাতাল কনফারেন্স হলে একটি সচেতনতামূলক অনুষ্ঠান হয়, যেখানে যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর মতিন্দ্র সূত্রধর থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, আশাকর্মী, মহিলা আরোগ্য সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন। পরিবার পরিকল্পনা কর্মসূচিতে অসামান্য আবেদনের জন্য 3 জন আশাকর্মীকে সম্মানিত করা হয়। তাদের এই নিষ্ঠা সমাজের কাছে এক অনুকরণীয় দৃষ্টান্ত। পরিকল্পিত পরিবার মানেই সুস্থ মা, সুস্থ শিশু, সুখী পরিবার এবং সমৃদ্ধ সমাজ। আসুন আমরা সবাই সচেতন হই, অন্যদের সচেতন করি এবং একটি স্বাস্থ্যবান, সমৃদ্ধ ও সুন্দর আগামী গড়ে তুলতে একসঙ্গে কাজ করি।
1: সভায় বক্তব্য রেখে শ্রীভূমি জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম স্বাস্থ্য আধিকারিক ডাক্তার মতিন্দ্র সূত্রধর বলেন,
2: 1989 সালে যে ইউএন, আমাদের ইউএন সংস্থার ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, তারা ডিসিশন নেয় যে যদি আমরা এই মুহূর্তে পৃথিবীতে জনসংখ্যা দিবস বলে একটা পালন না করি তাহলে কি হবে, অ্যাটম বম হয়তো জাপানের হিরোশিমা নাগাসাকি ধ্বংস করে দিয়েছে, কিন্তু জনসংখ্যা বিস্ফোরণ পৃথিবীকে একদিন ধ্বংস করে দেবে। 35 কোটি মানুষ আমেরিকাতে বাস করে এবং সেই আমেরিকা তৃতীয় স্থানে তার এরিয়া হিসাবে, ওয়ারে প্রথম স্থানে ভারতবর্ষ, তার পৃথিবীতে 7 নম্বর স্থানে জনসংখ্যা। আজকে একটা কথা চিন্তা করো, আমরা তো সবাই বলছি এখানে যে মা এবং শিশুকে নিয়ে যদি আমরা টিম দেখি, তাইলে আজকের টিম আছে মা ও শিশু সুস্বাস্থ্যের জন্য অনিচ্ছাকৃত গর্ভধারণ রোধ এবং গর্ভধারণের ব্যবধান বজায় রাখা। আরেকটা টিম আছে এবারের, সেই টিমটা হল যুব সম্প্রদায়ের আজ এবং ভবিষ্যতের আশা এবং আকাঙ্ক্ষা উপলব্ধি করা, রিয়েলাইজিং দ্য হোপস অ্যান্ড অ্যাসপিরেশন অফ ইয়ং পিপুল টুডে অ্যান্ড ফর দ্য ফিউচার। দিস ইজ দ্য টিম ফর দি নট অনলি রিলেটেড টু মাদার্স। আমি উদাহরণ দেব তোমাদেরকে যে কেন আমরা জনসংখ্যা দিবসের জন্য আজকে পৃথিবীর অনেক দেশ আছে, সম্পূর্ণ পৃথিবীতে এখন 8.3 বিলিয়ন, 800 কোটির উপরেও মানুষ বাস করে, সেই 800 কোটির মধ্যে 50%-এর উপর বেশি মানুষ বাস করে এশিয়াতে। 4.76 ক্রোর মানে 100 বিলিয়ন মানুষ একমাত্র এশিয়াতে বাস করে, এবং এশিয়ার মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস হইল আফ্রিকান কয়েকটা কান্ট্রি। যদি আমরা দেখি নাইজার, অ্যাঙ্গোলা, সোমালিয়া, ওদের গ্রোথ রেট 4.5, 3 to 4.5, অর্থাৎ বৎসরে শতকরা 4 জন থেকে 3 জন থেকে 4.5 জন বা 5 জন মানুষ পারে তাদের এখানে। আমাদের এখানে এখন পর্যন্ত প্রায় 68 মিলিয়ন পিপুল ইয়ারলি বৃদ্ধি হইতেছে এবং আমাদের গ্রোথ রেট 0.87%, বর্তমানে যেটা 0.87%, 20 বছর আগে ছিল 1.84%। মা এবং বাচ্চা সম্বন্ধে অনেকেই অনেক কিছু বলেছেন, উনিও ডিটেলস বলেছেন, ডিআইও বলেছেন, অ্যাডিশনালে বলেছেন, আপনারা সেই দিকে আপনারা লক্ষ্য রাখুন এবং এটা আপনাদের প্রাইমারি কর্তব্য। আমি এই মা এবং বাচ্চা থেকে বেরিয়ে একটু দূরে গিয়ে দু একটা কথা বলব। আজকে দেখেন আমাদের সবচেয়ে

0: বড় জিনিস হলো যে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ দেখা। সেই বাচ্চারা, উদাহরণস্বরূপ আমি বলছি, গত যে এই কয়েকদিন আগে যে এপিএসসি পরীক্ষা, আসাম স্টেট লেভেলের পরীক্ষা, সেই লেভেলে মোর দেন 15,000 অ্যাপ্লিক্যান্ট ছিল, পোস্ট ছিল কতটা, ওনলি 78 পোস্ট, ক্যান্ডিডেট মোর দেন 15,000। দেখেন, যদি পপুলেশন এত না থাকত, আমরা প্রায় 7 কোটি 3 কোটি 82 লক্ষের উপরে আমাদের আসামের জনসংখ্যা, যদি পপুলেশন কম থাকতো তাইলে কম অ্যাপ্লাই করত, এবং উপযুক্ত যারা আমাদের যুব সম্প্রদায় বেশি চান্স পেত এইসব পরীক্ষায়। সেন্ট্রাল গভর্নমেন্টের লেভেলে যে পরীক্ষাটা হয়, যেটাকে বলে ইউপিএসসি, 15 লক্ষের উপরে অ্যাপ্লিকেন্ট থাকে প্রত্যেক বছর, এবং তার থেকে ম্যাক্সিমাম যদি অ্যাপয়েন্টমেন্ট হয় অনলি 3,000, 15 লক্ষর মধ্যে 3,000। এই যে ডিসক্রিপেন্সি, আপনার বাচ্চা আমার বাচ্চা পরীক্ষা দিয়া পারে না, আমরা বলবো যে কম্পিটিটিভ এক্সামে তোমরা পারো নাই, দেখা তোমরা স্থান পাও নাই সেখানে। কিন্তু মূল বলতে কোথায়, আমাদের এত পপুলেশন, আমাদের যতটুকু নিড, এর চেয়েও আমাদের বেশি রয়ে গেছে আশা।
1: শ্রীভূমি জেলা স্বাস্থ্য বিভাগের এসডিএম ও এইচ ডাক্তার বিমল সরকার বলেন,
2: আমরা জানি যে ইন্ডিয়া এখন আমাদের পূর্ববর্তী বক্তার অনুসারে আমরা এখন প্রথম, চাইনাকে আমরা সারপ্লাস করে চলে গেছি। তথাপিও দেখা গেছে যে আমরা কিছু দিক থেকে এখনও সর্বনিম্ন হয় নাই, যেমন আমাদের হেলথ কেয়ার সিস্টেম এখনও সার্ভাইভ করে আছি, আমাদের এডুকেশন কোয়ালিটি এখনও বেটার, খাদ্য সংকট কতটা হয়নি, আনএমপ্লয়মেন্ট আমরা অনেক কান্ট্রি থেকে এখনও বেটার। যদিও এগুলো আমাদের এখন ভালোর দিকে আছে, তথাপিও যেভাবে আমাদের গ্রোথ রেটটা বাড়ছে, অদূর ভবিষ্যতে এগুলো আর ঠিক রাখা আমাদের পক্ষে সম্ভব নাও হতে পারে। তখন আমরা করি কি, এখনও আমাদের মধ্যে হিউম্যান প্রায় চাকরি পাচ্ছি না, অনাহার, পপুলেশন ডেথ, দুর্ভিক্ষ, অনেক কিছু অনেক জায়গাতে হয়ে যাচ্ছে, আমরা কন্ট্রোল করতে পারছি না। এবং মেইন রিজন হচ্ছে আমাদের পপুলেশন ওভারগ্রোথ, যে রেটে আমাদের পপুলেশন বাড়ার কথা, সেই রেটে যদি আমরা বাড়তাম তো আমরা কিন্তু পৃথিবীর মধ্যে ফার্স্ট পপুলেশন গ্রোথে ফার্স্ট হই না। যেহেতু আমাদের মধ্যে এত বেশি পপুলেশন, আমাদের ভূমি এবং আমাদের মাটি যেগুলো, এগুলো সীমিত, আমাদের মাটির কালটিভেশন রেট বাড়াতে গেলে আমরা অনেক অনিচ্ছাকৃতভাবে ফার্টিলাইজার্স, পেস্টিসাইডস এগুলো ইউজ করতে হয়, এবং এগুলো ইউজ করার ফলে এগুলার যে হেলথ ইম্প্যাক্ট আমাদের মধ্যে হয়, ক্যান্সার থেকে শুরু করে হাইপারটেনশন, অনিদ্রা, এগুলো অনেক রোগ আমাদের এখন বৃদ্ধি পাচ্ছে। তো আমাদের লঞ্জিভিটি বাড়ছে ঠিকই, কিন্তু হেলদি লাইফস্টাইল যেটা, সেটা কিন্তু আমরা এখনও পাচ্ছি না। তো এই ব্যাপারে আমাদের যারা আশাকর্মী এবং অন্যান্য সমাজসেবীরা আছেন, তারা একটু নজর দিয়ে যাতে কোয়ালিটি অফ লাইফটা বাড়ানো যায়, পপুলেশন গ্রোথ কমানোর সমানের সঙ্গে সঙ্গে যাতে আমাদের লাইফের কোয়ালিটিটা বাড়ে, সেই দিকে আমরা যদি নজর দিয়ে চলি। যেমন আনওয়ান্টেড প্রেগনেন্সি যেটা বলছি, যদি হয় না, আনওয়ান্টেড প্রেগনেন্সি যদি আমরা অ্যাভয়েড করতে পারি তো মার হেলথের উপরে সেই ইম্প্যাক্টটা, খারাপ ইম্প্যাক্টটা আসবে না। এবং যে শিশু আনওয়ান্টেড হয়ে জন্মাবে, অলরেডি পরিবারে যদি 3-4 বাচ্চা থাকে, আর একটা আনওয়ান্টেড বেবি আসলো, তাকে প্রপার এডুকেশন, প্রপার হেলথ, হ্যাঁ, প্রপার নিউট্রিশন এসব দেওয়া সম্ভব নাও হতে পারে, তখন ওই পরিবারটা আস্তে আস্তে গরিব হয়ে পড়ে। এবং একটা চ্যালেঞ্জ বেবি যদি সমাজে হয় তো বার্ডেনটা যেমন পরিবারের উপরে, সমাজের উপরে এবং সরকারের উপরেও আসে। তো আপনারা সবাই জানেন, এবং এই মেসেজটা সমাজের প্রত্যেকটি ঘরে ঘরে এবং প্রত্যেকটি পরিবারকে দিয়ে যদি আমরা একটা হেলদি সমাজ গড়ে তুলতে পারি, তবেই আমাদের ওয়ার্ল্ড পপুলেশন ডে সেলিব্রেশনটা সাকসেস হবে।
1: শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা, সৃজনশীলতা, পরিবেশ সচেতনতা এবং ব্যবহারিক শিক্ষার প্রসারের লক্ষ্যে আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র হাইলাকান্দি জেলা এবং রোটারি ক্লাব হাইলাকান্দির যৌথ উদ্যোগে গত 7-9 জুলাই পর্যন্ত রয়্যাল সিনিয়র সেকেন্ডারি স্কুলে 3 দিনব্যাপী এক গ্রীষ্মকালীন

0: শিবির অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র হাইলাকান্দির জেলা সমন্বয়ক লুৎফুর রহমান বরভূঁইয়া বললেন,
1: এই তিন দিনের পরিবেশ ভিত্তিক যে গ্রীষ্মকালীন শিবির সেটা আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র আয়োজন করেছিল, সেগুলো মূলত পরিচালিত হয়েছে আসাম বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা এবং পরিবেশ পরিষদের সৌজন্যে এবং নির্ধারিত কিছু গাইডলাইনের মাধ্যমে। প্রকৃতি এবং পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়েছিল মূলত এই তিন দিনের গ্রীষ্মকালীন শিবিরে। এর মধ্যে একটি ছিল সিড বম্ব ক্যাম্পেইন, যেখানে শিক্ষার্থীরা কিছু স্থানীয় ফলের বীজ কে মাটির মধ্যে মাটির একটি বল তৈরি করে সেই বলের ভিতর ঢুকিয়েছিল এবং ওদেরকে এইগুলা ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়েছিল, যাতে ওরা ওদের বাসায় যাওয়ার সময় এগুলা আশপাশে ছড়িয়ে দেয়। তো ফলস্বরূপ কি হবে, সেখানে গাছ জন্ম নেবে এবং পরিবেশ বান্ধব জীবনযাপনের একটা অংশ হবে এবং পরিবেশকে সুস্থ রাখবে। তাছাড়া আরেকটি প্রতিযোগিতা ছিল লিফ জু প্রস্তুতকরণ কার্যক্রম, যেখানে শিক্ষার্থীদের মধ্যে বিশেষ উৎসাহ পরিলক্ষিত হয়। বিভিন্ন ধরনের পাতা ব্যবহার করে ওরা পশু পক্ষীর আকৃতি তৈরি করার মাধ্যমে তারা তাদের সৃজনশীল প্রতিভার পরিচয় দেয় এবং এটা কাগজের মধ্যে জু এর আকৃতি তৈরি করে। পাশাপাশি ছিল পরিবেশ ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেখানে ছাত্রছাত্রীরা পরিবেশের বিভিন্ন বিষয় ওদের কাগজের মধ্যে ফুটিয়ে তুলেছিল। তাছাড়া ছিল বিজ্ঞান কুইজ, যেখানে ছাত্রছাত্রীরা অংশ নেয় এবং তাদের প্রতিভার বিকাশ সাধনে সুযোগ লাভ করে। এই সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সনদপত্রও দেওয়া হয়েছিল এবং এইগুলো সব স্পন্সর করেছিল মেইনলি রোটারি ক্লাব অফ হাইলাকান্দি, যেটা RI 3240 রোটারি ইন্টারন্যাশনাল, ওরা সমস্ত সাপোর্ট করেছিল। এখানে যত ধরনের লজিস্টিক সাপোর্ট ছিল সব আমরা ওদের কাছ থেকে পেয়েছি। সুতরাং আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের কোঅর্ডিনেটর হিসেবে আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র থেকে রোটারি ক্লাব অফ হাইলাকান্দির সকল কর্মকর্তাকে আমরা অভিনন্দন জ্ঞাপন করেছি। এর ফলে আমরা যৌথ অনুষ্ঠানের ফলে আমাদের অনুষ্ঠানের মর্যাদা অনেক বেড়ে গিয়েছিল এবং আমরা শিবির সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি। তাছাড়া অনেক শিক্ষক সহযোগিতা করেছেন, স্বেচ্ছাসেবক ছিলেন এই শিবিরে, যাদের সকলের একটি সম্মিলিত প্রচেষ্টায় বিজ্ঞান ভিত্তিক চিন্তা ভাবনা, পর্যবেক্ষণ ক্ষমতা, সৃজনশীলতা, পরিবেশ সচেতনতা, দলগত কাজের মানসিকতা বিকাশ ইত্যাদি সকল কার্যক্রম এই তিন দিনের শিবিরে ছিল। অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক মন্ডলী ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের অনেক প্রত্যাশা ব্যক্ত করেছিলেন আজকের এই সমাপনী অনুষ্ঠানে। আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র হাইলাকান্দি জেলা এবং রোটারি ক্লাব অফ হাইলাকান্দির এই যৌথ উদ্যোগ নিঃসন্দেহে ছিল জেলার বিজ্ঞান শিক্ষার প্রসার এবং আগামী প্রজন্মকে বিজ্ঞান মনস্ক, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ, যা আগামী প্রতি বছরই আমরা পালন করার চেষ্টা করব বলে আজকে অঙ্গীকার করেছি।

শ্রোতা বন্ধুরা, আহরণ অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবারও কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দিই, উপস্থাপনায় ছিলাম বিপ্লব বিশ্বাস, শব্দগ্রহণ করেছেন রাহুল কান্তি দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন অভিজিৎ নাথ এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।

শিলচর। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে প্রথমে বিলাসখানি তরির আগে খেয়াল ও পরে সিন্ধু ভৈরবীর আগে ঠুমরি শুনবেন পণ্ডিত অজয় পোহানকারের কণ্ঠে।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ প্রথমে বিলাসখানি তরীর আগে খেয়াল ও পরে সিন্ধু ভৈরবীর আগে ঠুমরি শুনলেন পণ্ডিত অজয় পোহানকারের কণ্ঠে। আকাশবাণী শিলচর, আমাদের ডাক্তারের দরবারে আগামী 19 জুলাই 2026 ইংরেজি রবিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচরের বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবজিৎ দাস। এই বিষয়ে যে কোনো সমস্যার সমাধান পেতে চাইলে অবশ্যই ফোন করুন আমাদের স্টুডিওতে 03842-262-779 এই নম্বরে। এই অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী 22 জুলাই 2026 ইংরেজি বুধবার রাত 9:30। আকাশবাণী শিলচর।
1: এত রাতে SMS?
2: KYC আপডেট করে নিন, নয়তো অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে।
1: লিংকে ক্লিক করেই দিই, ব্লক না হয়ে যায়।
2: দাঁড়াও, চেক করেছো লিংক সিকিউরড? প্রেরক তোমার ব্যাংকেরই তো। KYC আপডেটের জন্য অচেনা লিংক খোলা মানেই অপরিচিতদের সামনে নিজের অ্যাকাউন্টের দরজা খুলে দেওয়া। নিত্যে তাড়াহুড়োর ফাঁদ এড়িয়ে চলুন,
3: জাল KYC আপডেট লিংক থেকে সাবধান থাকুন।
1: RBI এ কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।

শুরু হচ্ছে বাংলা ছবির গানের অনুষ্ঠান। এতে প্রথম গানখানি শুনবেন খাদ ছবি থেকে, গেয়েছেন অরিজিৎ সিং।

গানটি শুনলেন বোঝে না সে বোঝে না ছবি থেকে সুকন্যা ঘোষের কণ্ঠে। শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা ছবির গান। অনুষ্ঠানে এবারের ছবি প্রজাপতি, শিল্পী নচিকেতা চক্রবর্তী।

বাংলা ছবির গানের অনুষ্ঠানে সবশেষ গানখানি শুনবেন ধূমকেতু ছবি থেকে ঈশান মিত্রের কণ্ঠে।

0: এই গানটির সাথেই শেষ হল বাংলা ছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী শিলচর, আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।
1: এত রাতে SMS? KYC আপডেট করে নিন, নয় তো অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে।
2: লিংকে ক্লিক করেই দি, ব্লক না হয়ে যায়।
1: দাঁড়াও, চেক করেছো লিংক সিকিউরড? প্রেরক তোমার ব্যাংকেরই তো। KYC আপডেটের জন্য অচেনা লিংক খোলা মানেই অপরিচিতদের সামনে নিজের অ্যাকাউন্টের দরজা খুলে দেওয়া। নিত্যে তাড়াহুড়োর ফাঁদ এড়িয়ে চলুন,
3: জাল KYC আপডেট লিংক থেকে সাবধান থাকুন।
1: RBI এ কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী শিলচর, এবারে শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এতে প্রথম গানটি শুনবেন এ মিলন কি রাত ছবি থেকে, অনুরাধা পরওয়াল এবং উদিত নারায়ণের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন অভিমান ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে গানটি। এবারে শুনবেন বাদশা ছবি থেকে লতা মঙ্গেশকর এবং হেমন্ত কুমারের কণ্ঠে।

এই গানটির সাথেই শেষ হলো হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এবারে শুনবেন গজল বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম গানটি শুনবেন বেগম আক্তারের কণ্ঠে।

0: এবারই গজল শুনবেন তাতাত আজিজ এবং সনু নিগমের কণ্ঠে।
1: করুণা ইয়াদ মগর কিস তরহ ভুলাউ উসে, গজল বহানা করুন আর গুনগুনাউ উসে, জো হম সফর সরে মঞ্জিল রহা হে ফরাজ, অজব নহীঁ হে অগর ইয়াদ ভি না আউ উসে।

0: এতক্ষণ বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন গজল।
1: এক জমানে সে কাহানি হুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন, কাহানি নাহি বদলি স্টাইল গয়া হ্যায় পকড়, জো কাহানিয়াঁ হম সুনতে আয়ে দেখতে আয়ে, আব বহি বেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
2: ডাউনলোড ওয়েভস ওটিটি অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।
3: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই।

0: এবারে শুনবেন আমার কথা অনুষ্ঠান, এতে নিজের কথা বলবেন সংযুক্তা দত্ত রায়।
1: আমার কথা সকাল থেকে যত কথাটা যতবারই মাথায় ঘুরপাক খাচ্ছে, ততবারই আমি কোনো না কোনোভাবে খেয়েই হারিয়ে ফেলছি। জীবনের এতটা বছর কাটালাম, কত ঘাত প্রতিঘাত, কত ভাবনায় জীবনের প্রতিটি গুটি সাজিয়েছি। নিজের ভাবনাকে প্রাধান্য দিতে কত তর্ক, মান অভিমান, অথচ আজ এই সঠিক সময়ে আমি অনেকটাই দিশেহারা। আমি সংযুক্তা দত্তরা সাধ্যমতো সামাজিক কাজে নিজেকে জড়িয়ে রাখতে ভালোবাসি। যদিও শাস্ত্রীয় রবীন্দ্রসঙ্গীত দুটোতেই প্রশিক্ষণ নিয়েছি, রবীন্দ্রসঙ্গীতে আমি নিপুণ। জীবনের বহু অনুষ্ঠানে রবীন্দ্রনাথের বিখ্যাত গান আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ, আমি গেয়েছি অনেকবার। অথচ আমার হৃদয়ের কথাগুলো যেন হৃদয়ে ঢেউ তুলে তুলে খেয়েই হারিয়ে যাচ্ছে। আমার জন্ম হিমালয়ের কোলে, ছোট্ট শহর কিমিনে, এক শান্ত স্নিগ্ধ পরিবেশ, দূরে সাদা বরফে ঢাকা পাহাড় আর চারপাশে ঘন সবুজ জঙ্গল। ওখানে হাতিরা ঘুরে বেড়ায় স্বাধীনভাবে, আছে বিশাল অজাগর আর নানা রঙের নাম না জানা পাখি। আমাদের ফরেস্ট কোয়ার্টারে একটা আপাতানি ছেলে কাজ করত, মা তাকে ডাকতো নড়বু বলে। আমার শৈশব কেটেছে তারই কোলে পিঠে চড়ে। আমি যখন পাখিদের কিচিরমিচিরে শুনতাম, তখন নড়বু আমাকে যত্ন করে একটি একটি করে পাখি চিনিয়ে দিত। আজ খুব ইচ্ছে করে আবার কিনে ফিরে যাই, আবার সেই বন্য হাতিয়ার রঙিন প্রজাপতির ভিড়ে আমার শৈশবকে খুঁজি। ইচ্ছে করে নড়বুকে দেখতে, সে কি আজও বেজে আছে জানি না। ওখানে পড়াশোনার ভালো বন্দোবস্ত ছিল না, শিলচরেই আমার সব পড়াশোনা, গভর্নমেন্ট গার্লস স্কুল, তারপর ডিসি কলেজ। না, ইউনিভার্সিটিতে আমার আর যাওয়া হয়ে ওঠেনি, তার আগেই সংসার জীবনে ব্যস্ত হয়ে পড়লাম। মা খুব শখ করে গান শিখিয়েছিলেন, গুরু হিসেবে যাদের পেয়েছি তারা প্রত্যেকেই নক্ষত্র, খুব যত্ন করে শেখাতেন আমাদের। বাড়িতে যখন রেওয়াজ করতাম, আমার অসুস্থ দাদু স্থির হয়ে গান শুনতেন। আমার রবীন্দ্রসঙ্গীতে হাতে করি মৈত্রী দামের কাছে, আমি তাকে মামি ডাকতাম, তিনি সম্পর্কে আমার মামি হতেন। আমার নিজের মামিও আমাকে নিয়ে তার মানে অনেক স্বপ্ন ছিল। তাদের দৌলতে গীতা ঘটক, সঞ্জিতা খাতুন, সঙ্গীত জীবনের বহু দিকপালের গান আমি খুব কাছ থেকে শুনেছি। তারা যখন রেওয়াজ করতেন, মামি তখন কাছে বসিয়ে শেখাতেন গানের সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজ। যে কোনো প্রতিযোগিতায় আমি প্রথম হতাম। তারপর জীবনে বহু জল বয়ে গেছে, এখন সবটাই অতীত। এখন হারমোনিয়াম নিয়ে বসলেই খুব মিস করি দাদু আর মাকে। আমার মা একটার পর একটা গানের ফরমাইশ করতেন, আমি গাইতে চাইতাম না, মা ভীষণ জোর কাটাতেন। এখন হারমোনিয়ামে অলস বেলা কাটে, কিন্তু গান শোনাবার সেই মানুষগুলো আর ফিরে আসে না।
0: এতক্ষণ শুনলেন আমার কথা অনুষ্ঠান, এবারে শুনবেন লোকগীতি অনুষ্ঠান, পরিবেশনায় চন্দনা চৌধুরী এবং প্রীতি আচার্য। প্রথমে চন্দনা চৌধুরী।

এতক্ষণ লোকগীতি শুনলেন চন্দনা চৌধুরীর পরিবেশনায়, এবারে শুনবেন প্রীতি আচার্যের পরিবেশনায় লোকগীতি।

0: এতক্ষণ প্রথমে চন্দনা চৌধুরী এবং পরে প্রীতি আচার্যের পরিবেশনায় শুনলেন লোকগীতি।
1: কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, সংস্কৃতি, ভক্তি ও ভরপুর বিনোদনে দেশবাসীর একান্ত আপন আকাশবাণী।
2: গ্রাম থেকে শহরে, পাহাড়ে কন্দরে আপনার বার্তাটুকু অতি সহজে পৌঁছে দেওয়ার সবচাইতে সহজ, সুলভ ও নির্ভরযোগ্য মাধ্যম আকাশবাণী শিলচর। যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন আপনার লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আকাশবাণী শিলচর।
0: আকাশবাণী শিলচর, এবারই শুনবেন ঈশ্বর আল্লাহ ছবি থেকে সুজাতা মোহন এবং অনুরাধা শ্রীরামের কণ্ঠে।

এতক্ষণ গানটি শুনলেন চাঁদ সে বাতে ছবি থেকে দেবকী পণ্ডিতের কণ্ঠে। এবারের গানটি শুনবেন মেরে ভজন ছবি থেকে অনুপ জলিতার কণ্ঠে।

এই গানটির সাথে শেষ হলো আমাদের হিন্দি ছবির গানের অনুষ্ঠান।

0: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়েব, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে।
1: বলছি বাফারিং এর চক্কর ছাড়ুন, গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সবসময় খোলাই থাকে।
2: একদম ঠিক, নেটওয়ার্কের গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোন রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আরো প্রভাবশালী।
3: আকাশবাণী শিলচর, এবারে শুনবেন অনুষ্ঠান মহিলা মজলিশ।

0: সমীক্ষায় দেখা গেছে আমাদের দেশের মহিলা মৃত্যুর হার পুরুষের মৃত্যুর হারের চাইতে বেশি। এর একটা বড় কারণ গর্ভাবস্থায় মায়েদের মৃত্যু, এবং অনেক ক্ষেত্রে সন্তান প্রসবের পরও মহিলারা নানান কারণে মৃত্যুর মুখোমুখি হন। এরও পেছনে রয়েছে অসংখ্য কারণ, সে সম্বন্ধে আমরা আজ বিস্তারিত জানব। স্টুডিওতে উপস্থিত রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পারমিতা দাস। নমস্কার ডাক্তার পারমিতা দাস, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। প্রথমেই মানে যে প্রশ্নটা আমি করব সেটা হচ্ছে, একজন মহিলা গর্ভবতী হলে সে লক্ষণগুলো কি কি, প্রথম প্রাথমিক লক্ষণগুলো কি কি?
1: প্রথমেই ঋতুস্রাব বন্ধ থাকবে, তারপর বমি বমি ভাব করবে বা প্রভাত ক্লান্তি যাকে বলে, তারপর ভিতরে পেটের ভিতর বাচ্চার নাড়াচাড়া অনুভূতি হবে, ত্বকের মানে পরিবর্তন হবে, স্কিনেরও কি বলে স্তনেরও পরিবর্তন হবে।
0: আচ্ছা,
1: আর কি হবে, ইয়ে

0: বারবার প্রস্রাব করার ইচ্ছা হবে, বারবার ইচ্ছেই হবে যে একটু পরে পরে গিয়ে প্রস্রাবটা করে আসি। তো সেই জন্য প্রথমে এইগুলো লক্ষণগুলো সবগুলো একসাথে যদি থাকে, তখনই আমরা বুঝতে পারবো কি, সন্দেহ করতে পারবো যে গর্ভ হয়েছে। কারণ শুধু ঋতুস্রাব বন্ধ মানেই যে গর্ভ তা না, কারণ ঋতুস্রাব আরো অনেক কারণে বন্ধ হয়ে থাকে। যেমন আপনি ধরতে পারেন থাইরয়েডের প্রবলেম থাকতে পারে, প্রিমেচিওর ওভারিয়ান ফেইলার হতে পারে,
1: কিংবা ওভারিয়ান টিউমার থাকলেও
0: থাকতে পারে। তো তার জন্য আমরা প্রত্যেকটা লক্ষণ যদি মানে বেশিরভাগ লক্ষণগুলো একসাথে পেয়ে যাই, তখন আমরা সন্দেহ করতে পারবো। আলটিমেটলি আমরা কি করতে পারি, একটা ইউরিন এসিজি টেস্ট করতে পারি, করে যদি দেখা যায় পজিটিভ হয়েছে তাহলে বুঝতে পারবো প্রেগনেন্সি হয়েছে। আর না হলে আরেকটা করতে পারি, সোনোগ্রাফি করতে পারি, করে জানতে পারবো কি প্রেগনেন্সি হয়েছে।
1: আচ্ছা, এই যে আপনি বললেন তো প্রথমে শুরুতেই তো একটা দুটো করে সিম্পটম গুলো আসে,
0: হ্যাঁ,
1: তারপরে না হয় আপনি যে বললেন অনেকগুলো সিম্পটম একসাথে আসে, তো আপনাদের কাছে কখন যাবে, যখন সব
0: যখন বমি বমি ভাব করবে, ঋতুস্রাব বন্ধ, তখন ওদের মনে হয়তো সন্দেহ জাগবে কি হয়েছে, তখন আমাদের কাছে আসবে। আসার পর আমরা ইউরিন ইসিজি টেস্ট করিয়ে নেব। হ্যাঁ, এমনিতে তো রোগীকে দেখবো, দেখে যদি আমরা হাতে পেয়ে যাই যে ছোট্ট একটা চাকার মতো তলপেটে হয়েছে, তাহলে তো বুঝতে পারবো। আর প্রথম সাড়ে তিন মাস তো ওদের বমি বমি ভাব থাকে, স্বাভাবিক অবস্থায়,
1: মানে এই যে বমি বমি ভাবটা অনেকদিন থাকবে না,
0: প্রথম সাড়ে তিন মাস থাকবে, অনেকেরই থাকে, অনেকের কম থাকে, সাড়ে তিন মাস বমি বমি ভাব থাকবে। তো সেই ক্ষেত্রে কি হয়, বমি বমি ভাবের জন্য অনেক সময় রোগীরা চলে আসে আমাদের কাছে। তো তাহলে বা অনেক সময় প্রভাত ক্লান্তি বা মর্নিং সিকনেস যাকে বলে, ওইটা নিয়েও রোগী আমাদের কাছে চলে আসে। তখন একটু সন্দেহ হলে আমরা ইউরিন এসিজি টেস্ট করিয়ে নিই, করে তারপর যদি বুঝতে পারি প্রেগনেন্সি হয়েছে, তাহলে সেই হিসাবে ওদেরকে উপদেশ দিই বা পরামর্শ দিই। তো বমির জন্য অনেক সময় কি হয়, পেশেন্ট সকালে ঘুম থেকে উঠার পর বলে খুব বেশি বমি পাচ্ছে, তো বলবো গ্লুকোজ খেয়ে নেওয়ার জন্য বা উষ্ণ গরম জলে একটু সোডা মিশিয়ে খেতে পারবে। নাহলে ঘুম থেকে উঠার পর অনেক সময় ক্লান্তি ভাবটা থাকে, তো কি করবে, এক ঘন্টা বিছানার মধ্যে শুয়ে থাকবে এমনিতেই ঘুম জেগে উঠার পর, তারপরে টোস্ট বিস্কিট বা কিছু একটা খাবে। বা অনেক সময় কি হয়, পায়খানা হয়তো পরিষ্কার হচ্ছে না, তার জন্য অনেক সময় ঘুম ঘুম ভাবটা থাকে, হ্যাঁ, তার মধ্যে ক্লান্তি ভাবটাও সাথে থাকে, বমি বমি ভাব থাকে। তাই ফলের টাটকা রস যদি খেয়ে নেয় তাহলে ভালো, নাহলে সকালে ঘুম থেকে উঠে গরম দুধ খেয়ে নিলে বমির ভাবটাও কমে যায়।
1: আচ্ছা আচ্ছা, তো আপনি বলে মানে এটা একটা লক্ষণ যে সকালবেলা একটা অসুস্থতা মানে একটা ক্লান্তি বোধ আসে। আচ্ছা, তো আপনারা যখন আপনাদের কাছে একজন রোগী মানে রোগী মানে গর্ভবতী যিনি হয়েছেন, ওটা তো টেস্ট করে বোঝা যাবে, তো তারপরে আপনারা কি পরামর্শ,
0: তারপরে
1: বুঝতে পারা যায় যে উনি,
0: তারপরে চার মাস থেকে 16 weeks থেকে 36 weeks এর ভিতর বলবো ইনজেকশন টিটি নিয়ে নিতে। আর প্রথম 8 মাস গর্ভবতী মহিলাদেরকে বলবো মাসে একবার করে এসে অ্যান্টিনেটাল চেক আপ করিয়ে নিতে। আর বিপি আর ওয়েট ব্লাড প্রেশার মানে রক্তচাপটা আর ওয়েটটা সবসময় বলবো, অ্যান্টিনেটাল চেক আপ করতে এসে ওদেরকে জানিয়ে দেবো যে প্রেশার কত হয়েছে, তারপর কিভাবে চলাফেরা করতে লাগবে, কারণ অনেকের ওজন তো আস্তে আস্তে বৃদ্ধি পায়, ধীরে ধীরে যেভাবে বৃদ্ধি পাচ্ছে তার কারণ হলো বাচ্চাটাও বড় হচ্ছে ভিতরে, গর্ভফুলটাও ম্যাচুরিটি হচ্ছে আস্তে আস্তে, এটাও
1: হ্যাঁ,
0: তারপরে জলায় থাকে, জলীয় পদার্থও থাকে গর্ভের ভিতরে, জলীয় পদার্থ থাকে, ওইটার জন্য ওজন বৃদ্ধি পায়। তো কখনো কখনো কি হয়, সপ্তাহে 1 পাউন্ড বাড়ছে, মাসে 5 পাউন্ড, কখনো কখনো 25 থেকে 30 weeks এর ভিতর, সপ্তাহের ভিতর অনেক সময় 10 পাউন্ডের উপর যদি বেড়ে যায়, তাহলে বুঝতে পারবো কোনো একটা কিছু আছে, অন্য কোনো প্রবলেমও ওই পেশেন্টের আছে, মানে হাইপার টেনশনের জন্য হতে পারে, হাত পা ফুলেও যেতে পারে, বা রক্তাল্পতার জন্যও অনেক সময় আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রেই এনিমিয়া, তার জন্যই মায়েরা মৃত্যুর হার বেশি, মায়েদের বাচ্চাদেরও সেইভাবে মায়ের মৃত্যুর হার বেশি, বাচ্চারাও রক্তাল্পতা ভুগিয়ে বাচ্চাদেরও মৃত্যুর হার বেশি হয়। আর আরেকটা কারণ হচ্ছে হাইপার টেনশন খুব বেশি হলে অনেক সময় প্রেশার বেড়ে যায়, বেড়ে মায়ের মৃত্যুর হারও বাড়ছে, সেক্ষেত্রে বাচ্চারও মৃত্যুর হার বাড়ছে।
1: আচ্ছা, এটা কি মানে গর্ভাবস্থার কত কতদিন পরে এটা হতে পারে, যে হাইপার টেনশন?
0: হাইপার টেনশনটা অ্যাকচুয়ালি আপনার
1: যাদের নর্ম,
0: হ্যাঁ, 5 মান্থস থেকে তো আস্তে আস্তে আমরা দেখবো, 6 মান্থস থেকে কিন্তু প্রেশারটা একটু বাড়লেও ঠিক আছে, পেশেন্টকে বলবো পাতে নুন কম খেতে।
1: আচ্ছা,
0: তো লাস্ট ট্রাইমেস্টারে যাকে আমরা বলি 8 মাস থেকে 7 মাস থেকে 10 মাসের ভিতর প্রেশারটা বাড়তে পারে, হ্যাঁ, তখন যদি প্রেশার বাড়ে তো ডাক্তারের পরামর্শ সঙ্গে সঙ্গে নেওয়া উচিত। আর ইনজেকশন টিটি তো বললামই, দুটা নেওয়া উচিত। তো 4 মাস থেকে একদম মানে লাস্ট মান্থ অব্দি, 4 মাস থেকে 10 মাসের ভিতর দুটো নিতেই হবে, 1 মাস অন্তর। সেটা চার মাসে নিতে পারে, আবার পাঁচ মাসে বা ছ মাসে নিতে পারে, আবার সাত মাসে নিতে পারে, সেটা কোনো ব্যাপার না, দুটো এক মাস অন্তর নিতে হবে।
1: আচ্ছা, মানে এটা মানে জরুরি না, ওটা মানে ডাক্তারের কাছে গেলেই উনি বলে দেবেন যে কখন কি ইনজেকশন কবে নিতে হবে সেটা। আর এই যে বলেন প্রেশারটা বাড়াটা সাধারণত যখন বেড়ে যায় তখন সেটা আপনারাই বলে দেবেন যে
0: কিভাবে চলাফেরা করতে হবে, পাতে নুন কম খাওয়া।

0: তারপর
1: এছাড়া আর কি কি রয়েছে?
0: প্রেশার ছাড়াও আছে, যেমন রক্তের আমরা পরীক্ষা করাই, রক্ত পরীক্ষাতে অনেক সময় দেখা যায় অনেক মায়ের রক্তের গ্রুপ নেগেটিভ। যদি নেগেটিভ গ্রুপের রক্ত হয় তখন বাচ্চা যেটা গর্ভে আছে সে বাচ্চার রক্তের গ্রুপ কিন্তু পজিটিভ হতেই পারে, বলা যায় না। যদি নেগেটিভ হয় তাহলে তো খুবই ভালো কথা। তাই গর্ভবতী মায়েদেরকে যদি নেগেটিভ গ্রুপের রক্ত থাকে তো অ্যান্টিনেটাল চেক আপ যখন করতে আসবে তখন অনেক সময় আমরা এনটিডি গামা গ্লোবুলিন যাকে বলে ওটা দিয়ে দিই।
1: ওটাই
0: ইনজেক্টেবল, তো ওটা দিয়ে দিলে কি হয়, নেগেটিভ মা যদি থাকে ব্লাড গ্রুপ নেগেটিভ, বেবি যদি পজিটিভ থাকে তো নেগেটিভ আরএইচ নেগেটিভের জন্য মায়ের কাছে সেই বেবি আরএইচ পজিটিভটা একদম অজানা, তো তার জন্য একটা অ্যান্টিবডি ফর্ম হয়ে যায়। ওই অ্যান্টিবডি বেবির আরএইচ ফ্যাক্টরকে একদম, মানে শুধু আরএইচ ফ্যাক্টর না, লোহিত কণিকাকে পুরো ধ্বংস করে দেয়। তো ওই অবস্থায় কি হয়, ছ মাস লাগে এটা অ্যান্টিবডি একটা ফর্মেশন হতে, মোটামুটি ছ মাস লাগে। তো প্রথম বাচ্চা হয়তো এই, মানে এই গর্ভের সময় অ্যান্টিবডি যা ফর্ম হলো এই ফর্ম থেকে হয়তো ও বেরিয়ে আসলো, ওর হয়তো কোনো অঘটন ঘটেনি, কিন্তু সেকেন্ড বাচ্চা কি হবে, জন্ডিস হবে। থার্ড বাচ্চা যখন হবে অলরেডি অ্যান্টিবডি ফর্ম হয়ে গেছে, কিন্তু থার্ড বাচ্চা যদি আরএইচ নেগেটিভ হয় তাহলে বাচ্চা ইন্ট্রাউটারাইন ডেথ হতে পারে, মানে গর্ভের ভিতরেই মারা যেতে পারে।
1: আচ্ছা আচ্ছা, মানে সব অবস্থায় যখন গর্ভবতী হয়েছেন সেটা বুঝতে পেরেছেন তখন এনি হাউ মানে রক্ত পরীক্ষা করাতে হবে,
0: যেগুলো বলা হয় এগুলো করে নেওয়া ভালো, প্রেশার চেক আপ থেকে আরম্ভ করে রক্ত পরীক্ষা, ইউরিন পরীক্ষা। কারণ রক্ত পরীক্ষা, আরেকটা কথা বলছি, হিমোগ্লোবিন পার্সেন্টেজ অনেকের কম থাকে, বিশেষ করে আমাদের অপুষ্টির জন্য। আমাদের দেশে বেশিরভাগই অ্যানিমিয়ার জন্য রোগীরা মারা যায়, মায়েরাও মারা যায়। তো এই জন্য রক্তের যদি হিমোগ্লোবিন পার্সেন্টেজ কম থাকে, আমাদের হসপিটালে প্রায় আয়রন ক্যালসিয়াম সাপ্লিমেন্ট থাকে, আয়রন থাকে, ক্যালসিয়ামটা আমরা বলে দিই নিজে খেতে, কারণ অপুষ্টির জন্য খাদ্যে যা আছে তার মধ্যে তো আয়রন অনেক সময় পরিমাণ থেকে কমও হতে পারে,
1: চাহিদা। সরকারি স্বাস্থ্য কেন্দ্রে আয়রন ট্যাবলেট কিন্তু যে গর্ভবতী হয়েছেন তার জন্য তিনি এটাকে কালেক্ট করে নেন এবং সেভাবেই চলেন না?
0: আচ্ছা, মানে পুরো মাসই খেতে হবে, পুরো দশ মাস আয়রন ক্যালসিয়াম চলতে লাগবে।
1: আচ্ছা, তো আমরা একটা শুনে থাকি যে আয়রন খেলে অনেক সময় অনেক সিম্পটম এরাইজ করে, তো ওইটা কি কোনো মানে কি?
0: আয়রন খেলে অনেক সময় কনস্টিপেশন হতে পারে, ঠিক আছে, যদি কনস্টিপেশন হয় তাহলে আয়রন, মানে অনেক রকমের আছে আয়রনের ইয়েগুলো ওষুধগুলো, তাহলে আমরা তখন চেঞ্জ করে দিয়ে দিই, বা যদি কনস্টিপেশন হয় তখন সাথে অন্যগুলো, কনস্টিপেশন যাতে না হয় সাথে অন্য ওষুধও দিয়ে দিই কনস্টিপেশন নেওয়ার জন্য। তার জন্য প্রত্যেক গর্ভবতী মায়েদের উচিত জল বেশি করে খাওয়া, ফলের টাটকা রস, যদি টাটকা ফলের রস যদি খায় তাহলে তো খুবই ভালো, আর গ্লুকোজ খাওয়া।
1: হ্যাঁ,
0: তো জল যত বেশি খাবে তত হবে না। আর আরেকটা কথা হলো জরায়ু, তখন যখন গর্ভবতী মহিলাদের যখন ডেলিভারির ইয়েটা
1: এগোতে
0: থাকে, হ্যাঁ, তখন জরায়ুটা বড় হতে থাকে, তো ওগুলো চাপ সৃষ্টি করে ইনটেস্টাইনের উপর।
1: হ্যাঁ,
0: তো ওই ইনটেস্টাইনের উপর চাপ সৃষ্টি করায় কি হয়, অনেক সময় এসে বলবে আমার পায়খানাটা ক্লিয়ার হচ্ছে না, বা অনেক সময় বলবে শ্বাসকষ্ট হচ্ছে কারণ উপর দিকে চাপ দিচ্ছে, অনেক সময় বলে কি বুকে জ্বালা করছে, মানে এরকম। তখন তেল চর্বি জাতীয় খাবার কম খাওয়া ভালো, তাহলে কনস্টিপেশনটা কম হবে।
1: আচ্ছা, মানে শাকসবজি, যাতে
0: শাকসবজি বেশি খাওয়া ভালো, ডিম দুধ এগুলো তো খাওয়া ভালো, এগুলো খেলে ভালো হয় ওদের জন্য।
1: আচ্ছা, তো মানে কোন ল্যাক্সেটিভ কিছু খাবে, মানে
0: ল্যাক্সেটিভের জন্য তো ডাক্তারের পরামর্শ ছাড়া না খাওয়াই ভালো।
1: হ্যাঁ, সেটাই তো, আপনি কি বলবেন খাওয়া উচিত সেই সময় ডাক্তার যদি, মানে
0: না তখন তো যদি ডাক্তারের পরামর্শ দেওয়া থাকে, নাহলে তো এমনিতে জল বেশি করে খেলে, সবুজ সবজি বেশি করে খেলে এমনিতেই ক্লিয়ার হয়ে যায়, যদি না হয় তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
1: আচ্ছা, একটা বলছিলেন যে আপনি যে হাত পা ফুলে যায়, তো ওটা কেন হয়?
0: শুধু কি অ্যানিমিয়া? না, শুধু অ্যানিমিয়াতে হাত পা ফুলে না, অ্যানিমিয়াতে হাত পা ফুলে প্লাস থাকে অনেক সময় প্রেশারটা যদি অনেক বেশি হয়ে যায়।
1: হ্যাঁ,
0: তো 140-90 যখন কোনো গর্ভবতী মায়ের প্রেশার হয় তখনই আমরা সন্দেহ যে ওর পরের স্টেজে আরেকটু বাড়তে পারে, ঠিক আছে, তখন পেশেন্টকে বলবো যে পাতে লবণটা কম খেতে। হ্যাঁ, কারণ তখন কি হয়, পাতে যে লবণ খাবে ওটার মধ্যে সোডিয়াম ক্লোরাইড থাকে, তো সোডিয়ামটা কি করে ওইগুলো জলকে পুরো কোষের মধ্যে রেখে দেয়, ওটা ছাড়তে পারে না, তো কোষের মধ্যে এগুলো ইয়ে হতে থাকে, জমা হতে থাকে, তো জমা হয়ে হাত পা ফুলে যাবে। তো হাত পা ফুলে গেলে আরো প্রবলেম হবে পেশেন্টের, তখন বলবে যে পায়ের শিরার মধ্যে ব্যথা হচ্ছে, তারপর ইয়ে হচ্ছে, খিলদড়া যে হচ্ছে, এরকম মনে হবে ওদের। তো এইরকম যদি প্রেশার বেড়ে যায়, তো প্রেশারের জন্য 140-90 থেকে আমরা স্টার্ট করলাম, দেখলাম ভালোই আছে, 150-100 যখন হলো তখন কিন্তু শিশুর মৃত্যুর হার বেশি, তখন প্রত্যেক মাদেরই সচেতন থাকা উচিত, যেভাবে প্রেশারের ট্যাবলেট দেওয়া হচ্ছে সেইভাবেই খাওয়া উচিত। তখন বিশেষ করে 8 মাস থেকে কিন্তু অনেকের প্রেশার বাড়তেই থাকে, তো 8 মাসে মাসে একবার একবার করে ডক্টর চেক আপ করানো উচিত, 9 মাসে মাসে 2 বার করে চেক আপ করানো ভালো, আর যদি সেভাবে প্রেশারের প্রবলেম থাকে তাহলে তো সপ্তাহে সপ্তাহে প্রেশার চেক আপ করানোই ভালো।
1: আচ্ছা আচ্ছা,
0: আর 160 110 যখন চলে আসে তখন কিন্তু দুজনের জন্যই খুবই বিপজ্জনক।

0: মানে মা এবং শিশুর জন্য,
1: মা শিশুর জন্য। তখন কি হয়, এই স্টেজে যদি পেশেন্ট আমাদের কাছে মানে গর্ভবতী মায়ের আমাদের কাছে আসে, তখন আমরা গর্ভবতী মায়ের মানে যারা পরিবারের লোকজনদের সাথে আলাপ করে নিই কি, তখন যত পর্যন্ত বেবি মায়ের পেটের ভিতর আছে তত পর্যন্তই কিন্তু প্রেশার বাড়বে। হ্যাঁ, তাই তাড়াতাড়ি যদি বেবিটা বেরিয়ে যায়, ডেলিভারি হয়ে যায় তাহলে ভালো, যদি দেখা যায় নর্মাল ডেলিভারি হয়ে যাবে তাহলে তো খুবই ভালো, যদি নর্মাল ডেলিভারি না হয় তখন তো অস্ত্রোপচারের কথা আমরা চিন্তা করি সেইভাবেই। কিন্তু তারপরেও প্রেশার হলে অনেক সময় হাত পা ফুলে গেলে কি হয়, আমরা ডাক্তারি পরিভাষায় এটাকে প্রি এক্লেম্পটিক টক্সিমিয়া বলি, যেখানে কি হবে রোগীর মাথার মানে চোখে ঝাপসা ঝাপসা লাগবে, মাথায় খুব ব্যথা হবে, মাথার শিরা যেগুলো আছে অনেক সময় ফেটেও যেতে পারে।
0: হ্যাঁ,
1: তো এগুলো থেকে হিমোরেজও হতে পারে, রোগী কিন্তু মারাও যেতে পারে।
0: মানে এটা কি শুধু প্রেশার
1: হার্টের উপরেও চাপ পড়তে থাকে, প্রেশার বেশি, হার্টের ফাংশন বেশি করতে লাগছে, চাপ পড়ছে।
0: আচ্ছা আচ্ছা, এছাড়া আর কি কি প্রবলেম হতে পারে?
1: প্রেশার ছাড়া আর প্রবলেম হতে পারে পেশেন্টের সিফিলিস যদি থাকে হাজবেন্ড এন্ড ওয়াইফের।
0: আচ্ছা,
1: হ্যাঁ, যদি তার জন্য ব্লাড পরীক্ষা আমরা বলি করতে, কারণ যদি সিফিলিস ধরা পড়ে তাহলে তো দুজনকেই, যদি হাজবেন্ডের থাকে তাহলে তো হাজবেন্ড ঠিকই আছে, হাজবেন্ড ওয়াইফ দুজনেই ট্রিটমেন্ট করা উচিত। আর যদি শুধু দেখা যাচ্ছে ওয়াইফের আছে কিন্তু হাজবেন্ডকেও বলতে হবে যে ইনজেকশন, পেনিসিলিন ইনজেকশন নিতে, কারণ যদি ওয়াইফের বা হাজবেন্ড যেকোনো একজনের থাকে দুজনের কিন্তু, একজন যদি কিওর হয়ে যায় মানে সুস্থ হয়ে যায় আরেকজনের কিন্তু পরে হবে,
0: হ্যাঁ
1: আবার হয়ে যাবে। তো তাই যাতে দুজনই সুস্থ থাকে আর ডেলিভারির সময় যাতে বেবিটাও সুস্থ থাকে। অনেক সময় কি হয়, হয়তো হাজবেন্ড ইনজেকশন নেয়নি, হ্যাঁ বলছে ওর নেই, ওর নেবেই না, বিশেষ করে আমরা এগুলো প্র্যাকটিসে অনেকটা দেখি, হাজবেন্ডরা খুবই মানে অনেক সময় বলে আমার নেই আমি কেন নেবো ইনজেকশন নেব। তো ওইগুলো ক্ষেত্রে কি হয়, বেবি যেটা ডেলিভারি হয় অনেক সময় কি হয়, বেবি ঠিক আছে ডেলিভারি হলো, সিফিলিস ওর থাকে, রোগাক্রান্ত শিশু থাকে,
0: হ্যাঁ
1: তো ওই বেবি সারা জীবনের জন্য ওরও ট্রিটমেন্ট প্রয়োজন হয়ে যায়। তারপরে বেবি ওয়েটও কম থাকে, অনেক সময় বেবি পেটের ভিতরেই মারা যায়, যেটা আমরা ইন্টারউটেরাইন ডেথ বলি। আর হতে পারে এবর্শনটা, ছ মাসেই এবর্শন হয়ে যেতে পারে, গর্ভপাত হয়ে যেতে পারে। তো তাই প্রত্যেক মায়েদেরই উচিত ব্লাড টেস্ট, যেগুলো আমরা বলি ব্লাড টেস্ট করিয়ে নিতে, ইউরিন টেস্টও করিয়ে নেওয়া ভালো, কারণ প্রেশারের সময় অনেক সময় ইউরিনে অ্যালবুমিনও পাওয়া যায়। কিডনি ফাংশন কম হতে পারে, তো ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি অ্যালবুমিন বেশি থাকে তো যেভাবে বলা হয় সেভাবেই চলা উচিত, লবণ টবণ কম খাওয়া, তারপর ওষুধ দেওয়া হয়ে থাকে যে এইভাবে চলুন।
0: আচ্ছা, এই যে বললেন যে সিফিলিস যদি মায়ের হয়ে থাকে তো সেটা যদি গর্ভাবস্থায় যদি চিকিৎসা করা হয় তাহলে
1: ঠিক হয়ে যাবে,
0: ঠিক হয়ে যাবে,
1: ঠিক হয়ে যাবে।
0: আচ্ছা, তো আচ্ছা, এই তো গেল গর্ভবতী মহিলার যে শিশু জন্মাবার আগের অবস্থা। তো জন্মাবার পরেও কিন্তু আমরা অনেক সময় শুনতে পাই যে অনেক সময় বাচ্চা হওয়ার পরেও কোনো একটা কারণে হয়তো মায়ের মৃত্যু হয়, তো সেটার কি কারণ?
1: কারণ অনেকটা হতে পারে, যেমন ব্লাডের, হ্যাঁ সেই আবার সেম রক্তাল্পতা, হয়তো ডেলিভারি হয়েছে ব্লাড দিতে পারছে না, ঠিক আছে ডেলিভারি হয়ে গেছে, তারপরে এনিমিক হার্ট ফেইলারে পেশেন্ট চলে যায় একটা হতে পারে, প্রেশারের জন্য হতে পারে। প্রেশারের জন্য কিন্তু বিফোর ডেলিভারি আফটার ডেলিভারি দুটোই সংকটজনক। হ্যাঁ, আফটার ডেলিভারিতে কি হতে পারে, পেশেন্টের প্রেশার বেশি, অনেকটা হয়তো কমছে না, কমছে না কোনোভাবেই কমছে না, প্লাস হার্টের ফাংশন আস্তে আস্তে হার্ট আর্ট টায়ার্ডনেস হয়ে গেছে, হার্ট পারছে না, সেভাবে হতে পারে আফটার ডেলিভারিতে। আর অনেক সময় কি হয়, খুব বেশি, যেটা আমাদের দেশে খুব বেশি, সেটা হচ্ছে পোস্টপার্টাম হেমোরেজ আমরা যাকে বলি, এমনিতেই মা রক্তাল্পতায় ভুগছে, তার মধ্যে যদি ডেলিভারিতে খুব বেশি রক্তক্ষয় হয়ে যায় তো সেটা থেকেও মার মৃত্যু হতে পারে।
0: আচ্ছা, তো এটা যাতে না হয় তার জন্য কি কি করা যায়?
1: বেস্ট হবে বাড়িতে ডেলিভারি না করে, যদি বাড়িতে ডেলিভারি করানো হয় তাহলে তো ধাই যে থাকে ও যেন খুবই ভালো ধাই থাকে,
0: ট্রেন্ড হতে পারে,
1: হ্যাঁ ট্রেন্ড হতে পারে হলে ভালো, কারণ অনেক সময় ফুলটা হয়তো বেরিয়ে আসছে না, টেনে নিয়ে চলে আসছে, তখনই পেশেন্ট মারা যেতে পারে। হ্যাঁ, তো যদি ফুলটা আধ ঘন্টা দেখা যেতে পারে, আধ ঘন্টার ভিতর যদি ফুলটা চলে না আসে তাহলে সঙ্গে সঙ্গে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে চলে যাওয়া ভালো পেশেন্ট নিয়ে। হ্যাঁ, আর আজকাল তো সরকার আমাদেরকে
0: যোগ্য সুরক্ষা
1: দিয়েই দিচ্ছে, তাহলে ভালোই ব্যবস্থা আছে, চলে আসেই ভালো হসপিটালে। আর যদি খুব বেশি ব্লিডিং হয় তখন পেশেন্টকে সঙ্গে সঙ্গে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে চলে আসা ভালো, কারণ তখন ব্লাডের প্রয়োজন হয়, সেই ব্লাডকে আমরা যত ক্ষয় হয়েছে ততটা ব্লাড পূরণ করতে হবে।
0: আচ্ছা,
1: তো তখন যতটুকু সম্ভব হসপিটালে নিয়ে আসলে ব্লাড দিয়ে বা অনেক সময় ড্রিপ টিপ লাগিয়ে পেশেন্টকে আমরা রিকভার করতে পারি।
0: আচ্ছা আচ্ছা, তো বাড়িতে কতদিন পর্যন্ত, একটা তো যত্নের প্রয়োজন রয়েছে, তো এই যে যত্নটা পরে যেটা হয়েছে যে জন্মাবার পরে কতদিন পর্যন্ত প্রয়োজন পড়ে একটা বাচ্চা মায়ের
1: যত্ন? ছ সপ্তাহ তো নিয়মে ছ সপ্তাহ লাগে একটা ইউটেরাস পুরোপুরি নিজের আবার আগের জায়গায়
0: ফিরে আসতে। আচ্ছা,
1: ছ সপ্তাহ লাগে, তো সেই ছ সপ্তাহতে কি হয় মাকে

0: পুরোপুরি রেস্টে রাখা উচিত, ভারী কাজ করা উচিত না, যদি করতে হয় একদম হালকা কাজ করা উচিত। আর কি করতে হবে, মার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, মা যেখানে থাকবে আর যদি যেখানে থাকবে ওই রুমটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, খাওয়া দাওয়া যেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, হালকা মানে প্রথম ডেলিভারির ঠিক পরে মুহূর্তে যে হয় মা খুব ক্লান্তি ভোগ করে, তো ক্লান্তি বোধ, হ্যাঁ, তো তখন প্রথমেই কিছু একটা সফট যেমন ড্রিঙ্ক দেওয়া যায়, হ্যাঁ, জল বা গ্লুকোজ কিছু দেওয়া যায়। তারপরে আস্তে আস্তে 12 ঘন্টার ভিতর মার পুরো চলেই আসে পেছনটা, মানে একটু একটু নিজেকে ক্লান্ত ভাব চলে যায়। হ্যাঁ, তো তারপরেই যদি ফিল করে যে ভাত খাবে, হাংরিনেস খুব বেশি থাকে, খুব ক্ষুধা পাচ্ছে, তখন ওকে ভাত দিয়ে দেওয়া ভালো, একটু নরম ভাত, ঠিক আছে, যদি সেটা নর্মাল ডেলিভারি হয়ে যায়।
1: যদি নর্মাল হয়,
0: হ্যাঁ, নর্মাল ডেলিভারি।
1: আর যদি সিজারিয়ান হয় তাহলে?
0: সিজারিয়ান হলে তো ড্রিপ গুলো চলতেই থাকে, স্যালাইন চলতে থাকে, তো অনেক সময় আমরা সেকেন্ড ডে বা থার্ড ডে তে যদি দেখি পেশেন্ট চলতে পারবে, তখন সেকেন্ড ডে তে পেশেন্ট কে যদি দেখা যায় আমরা পেটের মধ্যে একটা আওয়াজ পাই, ওই আওয়াজ দেখে যদি দেখা যায় যে এখন দেওয়া যাবে, তখন প্রথমেই বলবো নরম ভাত খাওয়ার জন্য। থার্ড ডে তে পেশেন্ট কে বলবো যে বাড়িতে যেরকম ছোটছোট ভাত সেভাবেই খাবে, তবে তেল মশলা কম।
1: আচ্ছা,
0: আর নর্মাল ডেলিভারিতে কি হয়, আমরা যে একটা অনেক সময় একটা ক্ষত যেখানে আমরা সেলাই দিই, হ্যাঁ, তো ডেলিভারি রাস্তা যেটা থাকে আর কি, তো ওখানে ক্ষতস্থানটা সবসময় মাকে পরিষ্কার রাখতে লাগবে। যদি মা নিজে চলাফেরা করতে পারে তাহলে তো খুবই ভালো। আর থার্ড ডে তে বা ডেলিভারির সেকেন্ড ডে তে, নর্মাল ডেলিভারিতে বা ফার্স্ট ডে তে অনেক পেশেন্ট উঠে বসতে পারে, যদি উঠে বসতে পারে তাহলে তো খুবই ভালো। ভিতরে যে জরায়ুর ভিতরে যে অনেক সময় বর্জ্য পদার্থ গুলো থাকে এগুলো চলে আসে,
1: বেরিয়ে চলে আসে।
0: তো ফার্স্ট উইকে প্রথম কি হয়, অনেক মারা ভয় পায় প্রথম 3-4 দিন দেখে, মানে কিছুটা ব্লাড আসছে, ঠিক আছে, ঋতুস্রাবের মতোই কিছুটা ব্লাড আসছে। তারপরে দেখে কি ব্লাড আসছে না, শুধু জলীয় পদার্থ আসছে, ব্লাডের ভাগটা একটু কম। 3-4 দিন পরে আরো 3-4 দিন, তারপরে সপ্তাহে দেখে কি একটু হলুদ হলুদ কালারের আসছে। হ্যাঁ, তো অনেক মায়েদের কি হয় 21 দিন অব্দি চলতেই থাকে এরকম। হ্যাঁ, তো ওরা ভয় পায় কি হচ্ছে, ব্লিডিং হচ্ছে কেন। হ্যাঁ, তো এটা হতেই পারে, কারণ ইউটেরাস 6 উইক্স লাগেই পুরোপুরি নিজের জায়গায় চলে আসতে।
1: আচ্ছা,
0: তো সেগুলো স্বাভাবিক, সেগুলো নিয়ে কোনো চিন্তা করা উচিত না। আর যদি বেশি ব্লিডিং হয়, খুব বেশি রক্ত যায়, তাহলে তো ঠিক আছে, ডক্টরের সাথে পরামর্শ করে।
1: আর বেশি নড়াচড়াটা কি করা উচিত?
0: না, ব্যায়াম তো তখন হালকা ব্যায়াম করা উচিত, যত বেশি নড়াচড়া করবে তত ভালো, কারণ তখন কি হয় পায়ে যদি নড়াচড়া করে তাহলে পায়ের যে পেশিগুলো আছে ওগুলো রক্ত সঞ্চালন করতে সাহায্য করে, তখন অনেক সময় অ্যাম্বোলাই বা আমরা যেগুলোকে ব্লাডের ক্লট বলি ওগুলো যদি হার্টে চলে আসে তখন হার্টের মধ্যে ব্লক সৃষ্টি করবে।
1: হ্যাঁ,
0: তাহলে যত তাড়াতাড়ি পেশেন্ট চলাফেরা করবে তত ভালো, কিন্তু ভারী কাজ করবে না, হালকা কাজ করবে।
1: আচ্ছা আচ্ছা, মানে ভারী কাজ
0: না, ভারী কাজ করলে
1: জল তোলা টোলা কিংবা
0: না, সেগুলো কাপড় কাচা জল তোলা সেগুলো না, হালকা কাজ রান্না টান্না সেগুলো করতে পারে।
1: আচ্ছা আচ্ছা, আপনি যখন ব্যায়াম নিয়ে কথা বললেন, একটা প্রশ্ন রাখছি যে প্রসবের আগে এবং পরে দুরকম ভাবেই ব্যায়ামটা করা যায়, তো এটা কিভাবে হয়?
0: না, ব্যায়াম করার আমাদের মেইন উদ্দেশ্য হলো, ব্যায়াম করতে হলে আমাদের মেইন প্রথমে খেয়াল রাখতে হবে ব্যায়াম কেন আমরা করছি, জরুরিটা কি। ব্যায়ামের জরুরিটা হলো যদি ব্যায়াম করে তাহলে ঢিলে যে মাংসপেশি যেগুলো থাকে ওগুলো সবল হয়ে আসে। হ্যাঁ, তো সেটা গর্ভের আগেও করা উচিত। তারপর মেদ যেগুলো থাকে, অতিরিক্ত মেদ সেগুলো কমে যায়, সেগুলো দুভাবেই হয়, ডেলিভারির আগে বা ডেলিভারির পরে অতিরিক্ত মেদ যেগুলো থাকে এগুলো কমে যায়। তারপর নিজের অঙ্গ প্রত্যঙ্গ আরামসে মানে খুব একটু বেগ দিতে হবে তাহলে ডেলিভারিটা সম্ভব হবে, তো সেই হিসাবে শ্বাস প্রশ্বাস নিজের আয়ত্তেও রাখতে পারবে। আর আরেকটা কথা হলো, যদি ব্যায়াম করে তাহলে অনেক সময় কি হয়, অনেকের কনস্টিপেশনের প্রবলেম যেগুলো আছে সেগুলো সেরে যায়।
1: আচ্ছা আচ্ছা,
0: আর ইয়ের পর ডেলিভারির পর যদি ব্যায়াম করে তাহলে কি হয় যে ইয়েগুলো আছে পেলভিক ফ্লোরে যে মাসেলগুলো আছে এগুলো তো একদম ডেলিভারির সময় একদম মানে এক্সটেন্ড মানে একটু এক্সপানশন হয়, তো তো ওগুলো কি হয় একটু ঢিলে ঢালা হয়। পরে যদি হ্যাঁ ব্যায়াম যদি না করে পরে অনেক সময় অনেক রোগী আসে ইউটেরাইন প্রলাপস নিয়ে, মানে জরায়ুটা নিচে চলে আসছে, তো যদি তার জন্যই আমরা বলি ভারী কাজ না করতে, আর ব্যায়াম যদি করে তাহলে কিগুলো পেশিগুলো শক্ত থাকবে, সতেজও থাকবে।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই যে আগে ব্যায়াম গুলো বললেন, তো এগুলো কি কোথায় ওরা মানে দেখবে বা কি কি
0: ব্যায়াম করবে? তো আমরা যদি অনেক সময় পেশেন্ট পার্টিকে রোগীদেরকে বলেও দিই যে ব্যায়াম যখন করবে তখন মানে ডেলিভারির আগে আর ডেলিভারির পরে প্রায় একই ধরনের ব্যায়াম, ডেলিভারির পরে হাত দুটো মানে নিজে দাঁড়িয়ে হাত দুটোকে সামনে রাখবে, রেখে মানে দুটো হাত দুদিকে থাকলো তো, তারপরে উপরে মানে মাথার উপরে একবার নেবে, আবার নিয়ে নিচে নিয়ে চলে আসবে, দুদিকে দুটো হাতকে মানে সম্প্রসারণ করা যাকে বলে, একবার নিয়ে উপরে নিয়ে যাবে।

0: আবার নিচে সেভাবে 10 বার করবে, ঠিক আছে? তারপরে আবার কি হবে, পায়ের মধ্যে হাত লাগাতে হবে, হ্যাঁ একটু নিচু হয়ে, সোজা দাঁড়িয়ে নিচু হয়ে পায়ের মধ্যে একবার ডান পায়ে হাত লাগাতে হবে, একবার বাঁ পায়ে হাত, পাটা একটু ছড়িয়ে একটা করতে পারে। আর একটা হচ্ছে মাথার পিছন থেকে দুটো হাত দিয়ে রাখবে, যেভাবে অনেক সময় আমরা বিশ্রাম করতে সময় অনেক সময় হাত দুটো পিছন থেকে রেখে, এইভাবে রেখে একবার বাঁ পাশে কাত হবে, একবার ডান পাশে, সেভাবে 10 বার করতে হবে। হ্যাঁ, আরেকটা হলো ডেলিভারির পরে অনেক সময় আমরা পেশেন্ট রোগীদেরকে বলি রেস্ট নিতে, ঠিক আছে? তো সেই রেস্টের সময় ওরা উপুর হয়ে যদি শুয়ে থাকে অনেক সময়, তো কি হয় জরায়ুটা একটু আমাদের নর্মাল জরায়ুটা সামনের দিকে একটু কাত করা থাকে, ঠিক আছে? তো ওটা কাত হয়ে যাবে তখন, তো ওইটা এক ধরনের মানে সেভাবে করলে হয়। আবার যদি ব্যায়াম করে তাহলে ব্যায়াম করতে গেলে অনেক সময় নিচে পুরো উপুর হয়ে মানে শুয়ে থাকে, উপুর হয়ে শুয়ে থাকবে, ঠিক আছে? উপুর হয়ে শুয়ে তারপরে পায়ের মানে এক্সারসাইজ গুলো করতে হবে, বা চিত হয়ে শুয়ে অনেক সময় পা ভাঁজ করে পেটের পাশে নিয়ে আসা, একবার ডান পা একবার বাঁ পা, এরকম করলে মাসেল গুলো যেগুলো থাকে মাংসপেশিগুলো এগুলো সতেজ থাকতে পারে।
1: গর্ভবতী অবস্থায় এবং শিশু প্রসবের পরে মায়ের যে যত্ন সেগুলো কিভাবে করতে হবে সেটা বিশদে আমরা জানলাম ডাক্তার পারমিতা দাসের কাছ থেকে। শ্রোতা বন্ধুরা, যখনই নারীর প্রগতির কথা ওঠে তখনই আমরা পেছন ফিরে তাকাই, অর্থাৎ বৈদিক যুগে নারীর অবস্থা কেমন ছিল সেটা নিয়ে আমাদের জানা দরকার, কারণ আমরা যতটা এগিয়ে যাচ্ছি ততটাই পিছিয়ে যাচ্ছি। আমাদের জানতে হবে বৈদিক যুগে নারীদের সেই সময়কার অবস্থা। আসুন শুনব ডাক্তার গীতা সাহার কথিকা।
2: নারী পুরুষের সম্মিলিত প্রয়াসেই একটি সমাজের সার্বিক উন্নতি ও সুষ্ঠু বিকাশ। তাই তো কবিকণ্ঠে ধ্বনিত হয়েছিল, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তর করিয়াছে নারী অর্ধেক তা নর। বিশ্বকবি বলেছিলেন, ওমেন ইজ দ্য বিল্ডার অ্যান্ড মোল্ডার অব এ নেশনস ডেস্টিনি, দো সফট অ্যান্ড ডেলিকেট অ্যাজ এ লিলি সি হ্যাজ এ হার্ট ফর স্ট্রঙ্গার অ্যান্ড বোল্ডার দেন অব এ ম্যান। She is the supreme inspiration for man's onward march, an embodiment of love, pity and compassion. নারীর জয়যাত্রা সুদূর প্রাচীনকাল অর্থাৎ বৈদিক যুগ থেকে শুরু করে রামায়ণ মহাভারত পুরাণের যুগ অতিক্রম করে পরবর্তী সময়গুলোতেও অব্যাহত গতিতে এগিয়ে চলেছে। বৈদিক যুগে ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য এই তিনটি উচ্চবর্ণের নারীর বেদ অধ্যয়নের পূর্ণ অধিকার ছিল এবং তারা অধ্যাপনার কাজও করতেন। বৈদিক সাহিত্যে সংহিতার মন্ত্রসমূহের বহু নারী ঋষি, অন্যান্য সাহিত্যে বহু রমণী অধ্যাপিকা, শিষ্যা তপস্বিনী, ব্রহ্মচারিণী ও ব্রহ্মবাদিনীর নাম দেখা যায়। ঋগ্বেদে অনেক নারী মন্ত্রদ্রষ্টার নাম লিপিবদ্ধ আছে, তারা হলেন বিশ্ববারা, রোমসা, লোপামুদ্রা, অম্ভৃণী বাক, জুহু, পোলমী, কাক্ষীবতী, ঘোষা, জরিতা, শ্রদ্ধা, কামায়নী প্রভৃতি উল্লেখযোগ্য নাম। ঋগ্বেদ সংহিতার যুগ থেকে সূত্র সাহিত্যের যুগ পর্যন্ত উচ্চ তিনটি জাতির নারীরা পবিত্র সূত্রের দ্বারা দীক্ষিত হতেন, অর্থাৎ তাদের উপনয়ন হতো। তারা ব্রহ্ম গায়ত্রী মন্ত্র উচ্চারণ করতেন, পবিত্র অগ্নি আধান করতেন এবং বেদ ও অন্যান্য গ্রন্থসমূহ পাঠ করতেন। স্মৃতিকার যম বলেছেন, পুরাকল্পে কুমারীণাং মঞ্জি বন্ধনম ঈশ্বতে অধ্যাপনং চ বেদানাং সাবিত্রী বচনং তথা। বিখ্যাত স্মৃতিকার হারিত আবার নারীদের দুইটি বিভাগ করেছেন, ব্রহ্মবাদিনী ও সদ্যবধু। ব্রহ্মবাদিনীরা বিবাহ করতেন না, তারা চির কৌমার্যব্রত অবলম্বন করতেন পুরুষদের মতো। মহাভারতের বনপর্বে উল্লেখ আছে যে একজন ব্রাহ্মণ পাণ্ডব মাতা কুন্তিদেবীকে পবিত্র ব্রহ্মসূত্র দ্বারা ভূষিত করে অথর্ব বেদোক্ত গায়ত্রী শিরস মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন, ততস্তাম অনবদ্যাঙ্গিং গ্রাহয়া মাস সদীজহ মন্ত্রগ্রামং তদা রাজন অথর্ব শিরসি শ্রুতম। পরবর্তী সময়ে

0: অর্থাৎ খ্রিস্টীয় সপ্তম শতকে বিখ্যাত গ্রন্থকার বাণভট্টের রচনায় উনার দুইটি বিখ্যাত গদ্যকাব্য হচ্ছে কাদম্বরী এবং হস্যচরিত। তাতে উল্লেখ আছে যে একজন নারী যিনি পবিত্র ব্রহ্মসূত্রের দ্বারা উপনীত হয়েছিলেন, তার যে উল্লেখ রেফারেন্সটা রয়েছে এভাবে, ব্রহ্মসূত্রেণ পবিত্রীকৃতায়াম কন্যায়াম। আবার পত্নী শব্দটির ব্যুৎপত্তি প্রসঙ্গে পাণিনি সূত্রে রয়েছে পত্যুর্ণ যজ্ঞ সংযোগে, এর অর্থ হল স্বামীকে যজ্ঞকর্মে সহায় করার অর্থেই পতি শব্দের সঙ্গে ন প্রত্যয় যুক্ত হবে। বিপত্নিক বা অবিবাহিত কোনো পুরুষের যজ্ঞকর্মে অধিকার ছিল না। রামায়ণে বর্ণিত আছে যে রামচন্দ্র রাজসূয় যজ্ঞ করতে ইচ্ছুক হলে যজমানের অধিকার লাভের জন্য সীতার এক স্বর্ণময় মূর্তি নির্মাণ করেছিলেন, কারণ ওই সময় সীতাদেবী নির্বাসনে ছিলেন। পাণিনি স্ত্রীলিঙ্গ বাচক কয়েকটি শব্দের উল্লেখ করেছেন, যেমন কঠি, কলাপি, বভ্রিচি। এই শব্দগুলোর অর্থ হচ্ছে যিনি বেদের কঠ শাখায় সুপণ্ডিত, যিনি কলাপ শাখায় সুপণ্ডিত ও যিনি বভ্রিচ শাখায় সুপণ্ডিত। সুতরাং প্রাচীন ভারতে নারীদের জয়যাত্রা এইভাবে উপলব্ধ হয়।
1: বৈদিক যুগে নারীর জয়যাত্রা নিয়ে আমরা শুনলাম কথিকা ডক্টর গীতা সাহার লেখা এবং পাঠ। আসলে এই যে দ্বন্দ্ব রয়েছে মানুষের মাঝখানে, যে নারীকে তার সঠিক অবস্থান কোথায় এবং কোথায় তাকে রাখতে হবে, এবং খুব আশ্চর্যজনক যে বর্তমানে নারীর অবস্থান একেবারেই এতটাই নিচে যে তাকে অনেক সময় অনেকের সাহায্য নিতে হয়। বিশেষ করে আমরা যদি বলি যে শিক্ষিত সমাজের কথা, নিশ্চয়ই হচ্ছে না, কারণ শিক্ষিত সমাজের তো আমরা দেখতেই পাই যে তারা শিক্ষার সাহায্যে অনেকটা উঠে এসেছে। কিন্তু সকলের কথাই যদি বলি তাহলে দেখব নারী তার নিজস্ব তেজ এবং নিজস্ব শক্তি নিয়ে এগিয়ে আসতে হয়। তো শ্রোতা বন্ধুরা, আসর থেকে এবারে বিদায় নেব, সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা রইলো।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী বাবুল সুপ্রিয়র কণ্ঠে। একটি বিশেষ ঘোষণা, আগামী 19 জুলাই 2026 ইংরেজি রবিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচরের বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবজিৎ দাস। এ বিষয়ে যে কোনো সমস্যার সমাধান পেতে চাইলে অবশ্যই ফোন করুন আমাদের স্টুডিওতে 03842-26-2779 এই নম্বরে। এই অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী 22 জুলাই 2026 ইংরেজি বুধবার রাত 9:30। ঘোষণাটি শুনলেন আকাশবাণী শিলচর। এবারে শুনবেন নির্মলা মিশ্রের কণ্ঠে আধুনিক গান।

0: এতক্ষণ শুনলেন নির্মলা মিশ্রের কণ্ঠে আধুনিক গান, আকাশবাণী শিলচর। কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছে সুব্রজ্যোতি ঘোষ। প্রথমেই বিশেষ বিশেষ খবর। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পাশ হওয়া দুটি আইন আজ থেকে পশ্চিমবঙ্গে কার্যকর হয়েছে। রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির তিন মনোনীত প্রার্থী সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বড়াইক এবং সুস্মিতা দেব আজ তাদের মনোনয়ন জমা দিয়েছেন। উজবেকিস্তানের কেরালামে 21 বছর বয়সী এক চিকিৎসক পড়ুয়ার উপর অত্যাচার ও খুনের ঘটনায় জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে। ইরানের IRGC জর্ডন, বাহারিন এবং কুয়েতে মার্কিন সেনাবাহিনীর ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার দায় স্বীকার করে জানিয়েছে মার্কিন আক্রমণের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী 2-3 দিন পশ্চিমবঙ্গ, উত্তর পূর্ব ভারত এবং বিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। লর্ডসে ভারতের বিরুদ্ধে মহিলাদের একমাত্র টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 130 রান হাতে নিয়ে খেলতে নামবে। আসছি বিস্তারিত খবরে। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পশ্চিমবঙ্গে দুটি আইন আজ থেকে কার্যকর হয়েছে। গত 29 জুন রাজ্য বিধানসভায় পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইন পাশ হয়। রাজ্যপাল RN রবির সম্মতি মেলায় বিল দুটি এখন আইনে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তি সমাজবিরোধী কার্যের চক্রান্ত করলে বা ভবিষ্যতে তার এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে অপরাধ ঘটানোর আগেই তাকে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক গ্রেপ্তারি সংস্থান রয়েছে। এক্ষেত্রে তাকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটক রাখা যেতে পারে। এই নির্দেশ জারি করতে পারবেন রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার মনোনীত DIG পদমর্যাদার কোন পুলিশ আধিকারিক। অন্যদিকে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইনে সরকারি সম্পত্তি ভাঙচুর, সমাজবিরোধী কার্যকলাপ, দাঙ্গা, পুলিশের উপর হামলা কিংবা সংগঠিত অপরাধের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে। এদিকে রাজ্যের গুন্ডা দমন আইন নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে, তবে জরুরি ভিত্তিতে নয়। মামলার শুনানি তালিকা অনুযায়ী গ্রহণ করা হবে বলে জানিয়েছে আদালত। রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির তিন মনোনীত প্রার্থী সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বড়াইক এবং সুস্মিতা দেব আজ তাঁদের মনোনয়ন জমা দিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের উপস্থিতিতে বিধানসভায় প্রার্থী পদ দাখিল করেন তাঁরা। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ থেকে ইস্তফা দেবার পর গত বৃহস্পতিবার বিজেপিতে যোগদান করেন এই তিনজন। উজবেকিস্তানের কেরালামে 21 বছর বয়সী এক চিকিৎসক পড়ুয়ার উপর অত্যাচার ও খুনের ঘটনায় জাতীয় মহিলা কমিশন শত

অনুমোদিত পদক্ষেপ করেছে। কমিশন এই ঘটনায় দৈহিক অত্যাচার, হয়রানি এবং বলপূর্বক ধর্মান্তকরণের চেষ্টার ফলে মেয়েটির মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। কেরালামের পুলিশের মহানির্দেশককে কমিশন তাসখন্দে ভারতীয় দূতাবাস ও বিদেশ মন্ত্রকের সঙ্গে সমন্বয় রেখে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের কথা বলেছে। ঘটনার নমুনা সংরক্ষণ এবং মৃত মেয়েটির পরিবারকে সমস্ত রকম সহায়তার কথা বলা হয়েছে। সাত দিনের মধ্যে জাতীয় মহিলা কমিশন ডিজিপির কাছ থেকে ঘটনার অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছেন। উজবেকিস্তানে ভারতীয় রাষ্ট্রদূতকে প্রয়োজনীয় সমস্ত রকম সাহায্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কমিশন এ বিষয়ে সমন্বয় রাখার অনুরোধ জানিয়েছে। ঝাড়খণ্ডের রামগড় জেলার সরকারি আইনজীবী সঞ্জীব কুমার আম্বাস্থান দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে তামিলনাড়ুতে অ্যামোনিয়া গ্যাস লিকের ঘটনায় ক্ষতিগ্রস্ত ঝাড়খণ্ডের শ্রমিকদের বিষয়টি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিবেচনার জন্য গ্রহণ করেছেন। রাষ্ট্রপতির সচিবালয়, কর্মসংস্থান ও শ্রম সচিবালয়কে ইতোমধ্যে এ বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে ও রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে। এছাড়া আবেদনটিতে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ঝাড়খণ্ডে নিরাপদে ফিরিয়ে আনার পাশাপাশি আর্থিক সহায়তা, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানানো হয়েছে। ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, এমএসএমই এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রকের চিকিৎসক ও অন্য পেশাদারদের জন্য ইন্টার্নশিপের ব্যবস্থা করা সংক্রান্ত যে গুগল ফর্ম সমাজ মাধ্যমে ঘুরছে তা সম্পূর্ণ ভুয়ো বলে সরকার জানিয়েছে। পিআইবি ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এই ধরনের কোনো সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি অথবা এমএসএমই বা কর্পোরেট বিষয়ক মন্ত্রকের পক্ষ থেকেও কোনো আবেদনপত্র চাওয়া হয়নি। দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু রাজনীতিতে মূল্যবোধের গুরুত্বের কথা তুলে ধরেছেন। তিনি বলেন, রাজনৈতিক দলপরিবর্তনের আগে নেতাদের উচিত নিজেদের আদর্শের প্রতি অবিচল থাকা এবং বর্তমান পদ থেকে পদত্যাগ করা। এ বিষয়ে তিনি সংবিধানের দশম তফসিলের বিধানগুলো পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছেন। বিশাখাপত্তনমে প্রবীণ সাংবাদিক মা শর্মা রচিত ভেঙ্কাইয়া নাইকুদু বইটির মা প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় শ্রী নাইডু রাজনীতিতে মূল্যবোধ ও নৈতিক মানদণ্ডের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, আইআরজিসি, জর্ডন, বাহরিন এবং কুয়েতে মার্কিন সেনাবাহিনীর ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলার দায় স্বীকার করে জানিয়েছে মার্কিন আক্রমণের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। সেদেশের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছেন, জর্ডনে প্রিন্স হাসান, বাহরিনের শেখ ইসা এবং কুয়েতের আলী আল সালেম ও আহমেদ আল জাবের বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। আইআরজিসি দাবি করেছে, এই হামলার ফলে জ্বালানি ডিপো, অস্ত্রশস্ত্রের ভাণ্ডার, আকাশ প্রতিরক্ষা ও রেডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা হরমুজ প্রণালীতে মার্কিন সেনাবাহিনীর কার্যকলাপ নিয়েও হুঁশিয়ারি দিয়েছে। এদিকে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি উদ্বেগজনক আকার নিয়েছে। ইরানের বিরুদ্ধে ফের নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সেনা। সমাজ মাধ্যমে একটি বার্তায় মার্কিন সেনা জানায়, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও সাধারণ সমুদ্র যাত্রীদের উপর ইরানের আক্রমণ বন্ধ করতেই পদক্ষেপ নিচ্ছে আমেরিকা। ইরানের দক্ষিণাঞ্চলের শহর জাস্ক, বান্দর আব্বাস ও সিরিকে তিনটি বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম। কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা হালথানির প্রয়াণে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এদিন কোনো সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। উল্লেখ্য, কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আলথানি গতকাল 74 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ভারত সরকারের পক্ষ থেকে কাতারের প্রতি শোকবার্তা পৌঁছে দিতে কেন্দ্রীয় সংসদীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু কাতারে যাচ্ছেন। মায়ানমারের প্রাক্তন স্টেট কাউন্সিলর অং সান সুচির বর্তমান অবস্থা এবং আঞ্চলিক শান্তি পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে গতকাল থাইল্যান্ডের ব্যাংককে আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা মায়ানমারের বিদেশমন্ত্রী তিন মং সোয়ের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে মায়ানমারের আসিয়ানের বিশেষ দূত ও ফিলিপাইন্সের বিদেশ বিষয়ক আন্ডার সেক্রেটারি মারিয়া থেরেসা লাজারো জানান, 81 বছর বয়সী সুচি সুস্থ আছেন, তবে তিনি এখন কোথায় আছেন তা প্রকাশ করা হয়নি। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আগামী 2 থেকে 3 দিন পশ্চিমবঙ্গ, উত্তর পূর্ব ভারত এবং বিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বুধবার পর্যন্ত পূর্ব উত্তরপ্রদেশে, ওড়িশা এবং উত্তরাখণ্ডেও কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রয়েছে। আগামী 3 থেকে 4 দিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং তেলেঙ্গানায় বজ্রপাত ও দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকারে গরম আর্দ্র আবহাওয়া থাকবে। অন্যদিকে উপকূলীয় অন্ধ্রপ্রদেশে আগামীকাল পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকার আশঙ্কা রয়েছে বলেও আইএমডি জানিয়েছে। লর্ডসে ভারতের বিরুদ্ধে মহিলাদের একমাত্র টেস্টে চতুর্থ দিনে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 130 রান হাতে নিয়ে খেলতে নামবে। জিততে হলে আরও 327 রান করতে হবে ইংল্যান্ডকে। টেস্টের তৃতীয় দিনে গতকাল 7 উইকেটে 341 রানে ভারত দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। জ্যোস্তিকা ভাটিয়া 113, স্মৃতি মন্ধানা 70 রান করেন। উল্লেখ্য, ভারতের প্রথম ইনিংসে 285 রানের জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছিল 170 রান। উইম্বলটন টেনিসে পুরুষদের সিঙ্গলসে ইতালির ইয়ানিক সিনার চ্যাম্পিয়ন হয়েছেন। টুর্নামেন্টের শীর্ষ বাছাই সিনার দ্বিতীয় বাছাই জার্মানির আলেকজান্ডার জভেরেভকে 6-7, 7-9, 7-6, 7-2, 6-3, 6-4 সেটে হারিয়ে শিরোপা জয় করেন। একই সঙ্গে তিনি গ্র্যান্ড স্ল্যামে নিজের 100তম ম্যাচ জয়ের মাইল ফলক স্পর্শ করলেন। শেষ করার আগে সংবাদের বিশেষ বিশেষ অংশ আরেকবার। সমাজবিরোধী কার্যকলাপ ও সংঘটিত অপরাধ ঠেকাতে পাশ হওয়া দুটি আইন আজ থেকে পশ্চিমবঙ্গে কার্যকর হয়েছে। রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির 3 মনোনীত প্রার্থী সুখেন্দু শেখর রায়, প্রকাশ্যি বরাইক এবং সুস্মিতা দেব আজ তাদের মনোনয়ন জমা দিয়েছেন। উজবেকিস্তানের কেরালামে 21 বছর বয়সী এক চিকিৎসক পড়ুয়ার উপর অত্যাচার ও খুনের ঘটনায় জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে। এখনকার খবর এ পর্যন্তই। এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

0: এত রাতে এসএমএস?
1: কেওয়াইসি আপডেট করে নিন, নয় তো অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে।
0: লিংকে ক্লিক করেই দিই, ব্লক না হয়ে যায়।
1: দাঁড়াও, চেক করেছো লিংক সিকিউরড? প্রেরক তোমার ব্যাংকেরই তো। কেওয়াইসি আপডেটের জন্য অচেনা লিংক খোলা মানেই অপরিচিতদের সামনে নিজের অ্যাকাউন্টের দরজা খুলে দেওয়া। নিত্যে তাড়াহুড়োর ফাঁদ এড়িয়ে চলুন।
2: জাল কেওয়াইসি আপডেট লিংক থেকে সাবধান থাকুন।
0: আরবিআই এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: আকাশবাণী শিলচর। এখন লোকগীতি শুনবেন সঞ্জীব করের পরিবেশনায়।

এতক্ষণ শুনলেন অতুল প্রসাদের গান মঞ্জুগুপ্তের কণ্ঠে। একটি বিশেষ ঘোষণা, আগামী 19 জুলাই 2026 ইংরেজি রবিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচরের বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবজিৎ দাস। এ বিষয়ে যে কোনো সমস্যার সমাধান পেতে চাইলে অবশ্যই ফোন করুন আমাদের স্টুডিওতে 03-842-26-2779 এই নম্বরে। এই অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী 22 জুলাই 2026 ইংরেজি বুধবার রাত 9:30। ঘোষণাটি শুনলেন। আকাশবাণী শিলচর। এবারে নজরুলগীতি শুনবেন অসীম চৌধুরীর কণ্ঠে।

এতক্ষণ লোকগীতি শুনলেন অসীম চৌধুরীর কণ্ঠে। আকাশবাণী শিলচর আজকের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে যথারীতি বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 3টে বেজে 23 সেকেন্ড।

আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান এক যুগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্জে, এবং FM 102.3 মেগাহার্জে। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

0: ওয়ান সাব যাদব পোশাক হজুক লেতরে পৃথিবীতে খাইদি ভ্যালু থামিবসে হজুক ওয়ান থাব পোশাকসিনি আদুনা ওয়াসিদনি এইনা মরুয়েনা ইম্পর্টেন্স পিজেরিবসে
1: আইখোইনা ইসম সমনা ওয়াসি কাইসোইনা খলমদব তারবসু ওজাগি ওয়াফমসিদগি ওয়াগি মরুয়েবসি একোই চরকম খংজারে মাসিনা মরম ওয়রগা ওজানা হেনা থওয়া ইয়াউসিলু বনি হাইবগি ওয়াফমনি তাকপিবসি আদো ওজানা মসিগি রিসার্চ তা মসিগি থিজিন হুমজিনবগি লমসিদ চংসিলকপ মতমদ থেনবিরকপ কয়া আমা সোইনে ইয়ারংনি আওয়া নুঙাই ওয়ারি কয়ামসু লাইরংগনি আদুগিসু মতক তা থেনবিরকপ মিয়াম সিংদুদা একোইনা তাবদ কানাগদবা একোইনা মিয়ামনা তাবদ কানাগদবা ওয়াফম মিয়ামমসু লাইবিরংগনি আনি খালি মদুগুমবা ওয়াফম এক্সপেরিয়েন্স লাই ফাঙপ খরতং মিয়ামদা শেয়ার তোবি
0: হয় হজিক পৃথিবী সিনব থুংনা ইয়েংলু মতমদা ফরেস্ট কি এরিয়া চিং চিংমান হাইতারে চিংমান চাহি খুদিং কোকসলপ চাংসে নোং চাহি খুদিং চাংসে আসুকিমতি হেঙ্গলাই মধুদি কুমসি ওয়া কুমসি উমং কুমসি 40% লাইরামব মথং চাহিদে 20% দা হন্দরে আদু চাহি খুদিং হেঙ্গলপ মহুত আসুম হন্দরকপ আদুগা উমং সে সঙ্গনাবগিদমকত ফরেস্ট ডিপার্টমেন্ট না ইয়াম না কন্না সুহনা জাই মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ মাসিগি মিনিস্টার টোয়ানা লাইরিবনি ইউনিয়ন মিনিস্টার স্টেট খুদিংমাক্ত ডিপার্টমেন্ট লাইরিবনি ফরেস্ট ডিপার্টমেন্ট আদুবু মাসি মাই পাকপা গামদ্রি হজি ফাওবো মরমদি মিগি মিসিং ইয়াংখলপ মফাম খুদিংমাক্ত পৃথিবীগি মফাম খুদিংমাক্ত মিগি মিসিং ইয়াংখলপ সে খয়দিগি চাওবো বার্থডে নামনি মরুয়েনা ইন্ডিয়া গুমবা বাংলাদেশ গুমবা লাইবা আকুইগি ডেভেলপিং কান্ট্রি সিং দদি মিগি মিসিং সে আসুকি মতিক ইয়াংনে হেঙ্গলি হাবিদি মখুইগি লাইভাম সে ফুড শেল্টার এন্ড ক্লোথিং সে থ্রি এসেনশিয়াল কম্পোনেন্ট হাইনা এখন লোজাই মি এম হিংবগিদমক্ত আদুনা মাসাই শেল্টার সে ফংনাদমক্ত চিংমান সে কোকথোয়ে হাইরাগা অকুপাই তরকপা আদুগা লাইরামিব লবুক সিং সে ইয়ুম সাজিলকপা আদুনা মাসাই লাগাদরিব প্রোডাকশন কি রেট সিনা হান্দারকপা আসিদানি এখইগি ইয়ামনা চাওবো ক্রাইসিস আদুগা গভর্নমেন্ট কি থাবক খক তানারাগা লাইবিনু সু ইয়ারয় আদুনা গভর্নমেন্ট কি থাবক সে কমাই তরগা এখইনা সাবস্টিটিউট তরগা হিংব লম্বগি লম্বি আমা থিরকপ কাঁদা ওয়ানা ইয়াম চাওরো মতিং পাঙে ওয়াসে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ানা এগ্রিকালচার সেক্টর চললে মাসে ফরেস্ট ডিপার্টমেন্ট দেখি লোকরে হানাদি ওয়াসে ইয়ানো মতমদ ফরেস্ট কি পারমিশন জঙ্গামে ওয়াসে স্টেট আমদে স্টেট আম চতপদ মাসে ফরেস্ট কি ক্লিয়ারেন্স ইয়াওরগা ট্রানজিট পাস মথৌ তারামে আদু এগ্রিকালচার প্রোডিউসার চললো মতুংদ মাসে ইয়াম কমনা ম্যানেজমেন্ট ট্রান্সপোর্টেশন আদু ইমাগি ইয়োনবগি নাত্রগা হারভেস্ট তৌবগি পারমিশন আমত দরকার তা দে হজি আদুনা পাবলিক তো মাসে স্কোপ পিরকপনে আদুনা এখন হজিক খুঙ্গং খুঙ্গংদ ইভেন এখন কাছাড় ডিস্ট্রিক্ট ওর হাইলাকান্দি করিমগঞ্জ এখন বরাক ভ্যালিদ ইয়ুমথো খুদিং ওয়া হরমগনি হৌরি ওয়াসি ভ্যালুসে এখন চপ চানা হজি ফাও সিনবদ্রি ওয়া হৌরিসে এখন ইয়ুমবি ইয়ুংবা সম্বন খাব নতনা আতো থাকতে সিনদ্রি আদুবু ওয়াগি মমনসে হজি গ্লোবেল মার্কেট পৃথিবীগি ইয়ামনা মমন লাইরব রিসোর্স আমনি হাইনা লৌরে আসি খাঙ্গনব আম দরকার তাই সিনা মরম ওরগা আইগি আহানব খোংজংসি অরুণাচল হৌরকিবনি আদুবু অরুণাচলদি চিংসে ইয়ামনা লাইরি হজিকসু জঙ্গল ইয়াম লাইরি আদুনা মখো ইয়াদদি ইয়ামনা এসেনশিয়াল ওইদ্রি আদুনা ইয়ামনা এসেনশিয়াল ওইরেসে আখোগি প্লেইন তাম ইনক্লুডিং মণিপুর ওইরেসু নাগাল্যান্ড ওইরেসু মেঘালয় ওইরেসু সিগুমবা স্টেট মাচা মাচা সিদেই সিদেদি ওয়াসে ইয়াম দরকার তারে আদুনা আইনা আহানব মিশন চঙ্গঞ্জবসে মণিপুরদা অরুণাচলদা হৌরম মতুংদা মণিপুরদা আই লা মতুংদা মণিপুরদা চঙ্গঞ্জরি আদুনা মণিপুরদা হজিকসে এনজিও আইনা গভর্নমেন্ট এমপ্লয়ি মা ওইরুবনিনা মাইপুনা না থাবকতো 100% সুব গামদ্রগাসু আইনা এডভাইজার ওইনা এনজিও হজিক নর্থ ইস্ট দা এনজিও তরেত কে এডভাইজার নি সিদা মণিপুর গি এনজিও আনি ইয়াউরি এনজিও মা ইয়াম অ্যাক্টিভলি সুরি এনজিও সিগি মাখাদা হজিক ওয়া ইয়ামনা চাওবা মণিপুরদি মখইসে মরিবু বাইরা খংনাই মাগি ডায়ামিটার সে মা মাগি মারাক সে ওনব কান্দা আখইগি ইঞ্চি 10 গুম চাওবো সাংবসিনা ফুট হুমবুদই হুমবুতরা সাংবা মাগি আওয়াংবসে আদুনা ইয়ামনা কম মার্শিয়ালি সার্ভাইভ হইগত ভ্যালু লাইব ওয়া হেতার আদু আখইগি বরাক ভ্যালিদ হরিব নাত্রগ আসামগি লমতেই হরি ওয়া সিং না খর পিয়ে আখইগি বেতু বইরবসু বাকাল ওয়া বদি ইয়াম হরি আদু বু কমার্শিয়ালি ইং বু কান্দা মখই ওয়া চাওসিনা ইয়াম না সার্ভাইভ হইগত আদুনা মধুগি ওয়া মখল সিংদু আইনা হনাজরগ মাসিগি চার মিয়ামসে সেমদুওগ হজিক অলমোস্ট 1.2 crore গি চাং দমাগি চার সেমগ লাইরবনি মাসিগি সেমিব ওয়া চার সে ইয়োনব নতে ফ্রি দ ইয়েননবনি আদুন এনজিও সিগি খুতাংদ খুঙ্গং খুঙ্গং চলগ মিয়ামসে কেম তৌরগ ওয়া সে মখইগি লাইজিরিব লম সিজিনাদব লম দুইরি দ থার হেরগ ফ্রি অফ কোস্ট ওয়াসে পিরগ থাবগি খুসুমনসু পিরগ মেন্টেনেন্স কোস্ট যাওন পিরগ এনজিও সিগি খুতাংদগি এনজিও সিগি মতেংদগি কংলি এনভায়রনমেন্ট এন্ড লাইভলিহুড ফাউন্ডেশন কওয়ে হজি হজি ইয়ামনা অ্যাক্টিভ ওয়েব এনজিও সে আইনা অ্যাসোসিয়েট তবদ আদো মখইনা সেন তুমসে মতেং পাং হেরগ ওয়াসে থারো মতুংদ থরকদরি

এব আকাশ পানি শিলচর ক্রিপনে হামজা মাকাশ মাখনা রহি টেলিভিশন ডিমাসা প্রোগ্রাম জেন্ডু মিডিয়াম ওয়েব নিমিটার রেজা টাম বিশা টাম মাগনি পয়েন্ট মাক থাম মাগনি ক্রাউডে রেজা যায় মাখন যায় কিলো হারচা অডে এফ এম নি রেজা সি মাগনি পয়েন্ট মাক থাম মেগা হারচা দিনী সিম্বারি বিশাইন জুলাই বডেন নি সঞ্জিতাম ইংরেজি মাইটে নি

一到头来你拼命我当时家中的那么让你也可以还祝你早生早和你早上买一杯一切今天配不

Thank you.

ほらんこー。

এতক্ষণ শুনলেন ডিমাসা অনুষ্ঠান। আকাশবাণী শিলচর, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ।

কালকের অনুষ্ঠান পরিচিতি সকাল 6:05 অমৃতবাণী ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা সকাল 6:10 সকাল 6:30 খেতে খামারে লোকগীতি পরিবেশন করবেন মুক্তানাথ সকাল 6:35 এবং বেলা 11:30 মুক্তানাথ ও যমুনানাথের পরিবেশনায় লোকগীতি শুনবেন আমার কথা অনুষ্ঠানের অব্যাহত পরেই। এছাড়া দুপুর 1:40 লোকগীতির শিল্পী নবীনচন্দ্র খানরা সকাল 7:05 সুপ্রভাত দেশবন্দনা সকাল 7:20 সকাল 9:40 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত দুপুর 12:30 সুরের ভেলায় ফোন ইন অনুষ্ঠানে শুনবেন আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত গান শোনার জন্য ফোন করতে পারেন 262779 এই নম্বরে সকাল 8:40 নজরুলগীতি শুনবেন সুচরিতা চৌধুরী পরিবেশনায় শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 শোনা যাবে ওস্তাদ সুলতান খাঁর সারঙ্গি বাদন বেলা 11:00 আধুনিক গান শুনবেন সাবিনা ইয়াসমিন এবং শিবাজী চট্টোপাধ্যায়ের কণ্ঠে বেলা 1:15 আধুনিক গানের শিল্পী প্রতিষ্ঠা রায় বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন প্রীতি চক্রবর্তী দুপুর 2:00 লঘু শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে মেন্ডুলিন বাদন শুনবেন শিল্পী সমীর শঙ্কর মোদক সৌম্যদীপ পালচৌধুরী পরিবেশনায় বাঁশি বাদন শুনবেন রাত 8:15 দুপুর 2:30 ভজন শুনবেন স্বাগত চক্রবর্তীর কণ্ঠে দুপুর 2:45 গীত শুনবেন দীননাথের কণ্ঠে বিকেল 5:05 মণিপুরি অনুষ্ঠান ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35 সন্ধে 6:45 শুনবেন চাষ আবাদের কথা রাত 8:00 প্রচারিত হবে হিন্দি অনুষ্ঠান রাত 8:30 লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি ও দাদরা শুনবেন শিল্পী শ্যামল লাহিড়ী রাত 9:30 গজল শুনবেন অশোক খোসলার কণ্ঠে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন উৎপল বসুর কণ্ঠে রাত 10:00 শুনলেন আজকের এবং আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।

0: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়েব, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে।
1: বলছি, বাফারিং এর চক্কর ছাড়ুন, গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সবসময় খোলাই থাকে।
2: একদম ঠিক, নেটওয়ার্কের গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোন রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই

0: বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আরো প্রভাবশালী।
1: আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে যুবা বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী।

0: শ্রোতা বন্ধুরা, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের যুববাণী অনুষ্ঠান, অনুষ্ঠান স্বরচিত কবিতা পাঠের আসর। আজকের এই মধুর আসরে আমরা আপনাদের নিয়ে যাব এমন এক ভুবনে, যেখানে শব্দেরা জীবন্ত হয়ে ওঠে, ছন্দেরা মিশে যায় হৃদয়ের স্পন্দনে। এখানে নেই কেবল উচ্চারণ, আছে অনুভবের গভীরতা, নেই কেবল ছন্দের শৃঙ্খল, আছে ভাবনার মুক্তি। জীবনের প্রতিটি মুহূর্তে যে হাসি, কান্না, স্বপ্ন, ভালোবাসা আমাদের ঘিরে থাকে, সেই সব গল্প আজ ফুটে উঠবে আমাদের কবিদের নিজস্ব ভাষায়, তাদের মনের রঙে রাঙানো কবিতায়। এই আসর শুধু কবিতা পাঠ নয়, এটি এক আত্মিক যাত্রা, যেখানে কলম হয়ে ওঠে হৃদয়ের প্রতিধ্বনি আর শ্রোতারা হন সেই প্রতিধ্বনির সাক্ষী। চলুন একটু থামি এই ব্যস্ত জীবনের তাড়াহুড়োয়, চলুন মিশে যাই শব্দের জাদুতে, ছন্দের মায়ায়, অনুভূতির আলোক রেখায়। আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছেন শ্রীভূমি শহর এবং বদরপুর শহর থেকে কয়েকজন প্রতিষ্ঠিত এবং উদীয়মান মহিলা কবিগণ। তাদের রচনা, তাদের কবিতা শুনে নেব তাদেরই কণ্ঠে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের স্বরচিত কবিতা পাঠের আসর। আপনাদের সবাইকে প্রথমে স্বাগত জানাচ্ছি আজকের এই স্বরচিত কবিতা পাঠের আসরে। প্রথমে স্বরচিত কবিতা শুনে নেব শ্রীভূমির একজন প্রতিভাবান যুবা মহিলা কবি চান্দ্রী দেবের কাছ থেকে।
1: নমস্কার, আমি চান্দ্রী, পাঠ করছি কবিতা ইতিবৃত্ত। শরতের উৎসব মুখর দিনেরা চলে যায় হেমন্তের ডাকে, বিহঙ্গের গুঞ্জনে ঘুম যেন ভাঙতে যায় না। ঝাপসা কোনো এক পথ চোখের গভীরে আমার অপেক্ষায় ছিল, চিনতে পারাটা হয়ে উঠল দুর্বিষহ। করস্পর্শে ধুলো রাস্তরণ সরিয়ে দিলাম, এ কোন পৃথিবী, আমার কি খুব কাছের, নিজস্বতার হারিয়ে যাওয়ার গন্ধ পাই। টি স্টল থেকে নির্গত হওয়া উড়ন্ত কালো ধোঁয়ায় প্যাঁচা তুলোর মতো সাদা মেঘ, হিমেল বাতাসের ছোঁয়া, ভোরের কুয়াশার প্রতি নাছোর বান্দা আত্মিক টান, ফুলের সঙ্গে প্রজাপতির নিবিড় সম্পর্কের মাধুর্য। কলম এখন আর কবিতা হয়ে ঝরে পড়ে না, এ কোন অভিশাপের দায় ভার নিয়ে চলেছি জানা নেই। সময়ের কিছু পূর্বে এই সকাল আমায় কাছে ডেকে বলেছিল, গোটা কয়েক পাতায় বিস্তৃত প্রেমের ইতিবৃত্ত। কাজল মাখা চাহনি আঁকড়ে ধরল সরীসৃপের মতো, কোথাও গিয়ে হার কেউ জয় ভাবতে শুরু।

করলাম। একেই হয়তো সবাই বলে ভালোবাসার অপর নাম। কত বসন্ত অবজ্ঞা ছুঁড়ে দেখিয়ে বিদায় নিল। প্রশ্ন জাগে চারিদিকে আজ আলো, অথচ আধারে শামিয়ানায় মুখ ঠেকে যাচ্ছে কেন? উত্তর এলো নীরবে। নীরবতাই জানান দেয় বহু কাল ধরে চাপনে ব্যস্ত অভিশাপ।

0: দিয়ে যায়, একবার নয় কোটি কোটি বার। জীবনের প্রতিটা দিনে এই সকাল দুঃস্বপ্নের বেশে সন্নিকটে আসে। কেন, কিসের জন্য, কি কারণে? এই তিনটে শব্দের পাশে সর্বদা বিরাজমান প্রশ্নবোধক চিহ্ন।
1: অসাধারণ, অসাধারণ, যেমন লেখা তেমন আবৃত্তি। এবারে চলে যাচ্ছি শ্রীভূমির আরেকজন অসাধারণ কবি সুস্মিতা ভট্টাচার্যের কাছে, তার কাছ থেকে তারই একটি কবিতা শুনে নেব।
2: কবিতা দহন চাই। হাজার দ্রৌপদীর বিবর্ণ বস্ত্র, কুরুক্ষেত্র আজ রণক্ষেত্র নয় কেন? বর্ণমালার বোকা কথারা চুপি সারে চোরাবালিতে কানামাছি খেলে, রুধির তৃষ্ণা আজ বড্ড প্রবল। তোরা তার অভিশপ্ত পৃথিবীর পঞ্চম বিশ্বযুদ্ধ, তোদের জুলফির তীর তীরে ঘাম দিয়ে তোদের নথ ডোবানো পুকুরে ধৌত করব। শামুকের গন্ধে এতটা বেহুশ হবি যাতে তোদের অধিবৃত্ত রক্তের অস্থিরতায় মুখ লুকবে। আত্মকামী অহেতুক স্বপ্নের নাটাইহীন বন্ধনে তোদের ফাঁসির মঞ্চ তৈরি হবে। তোদের লাশগুলোকে আবার লাশ করে কালো ঘুড়ি ওড়াব, ওড়না বানিয়ে ঢেকে দেব তার সমস্ত অপমানকে। ও কি জানে তার রক্ত লেগেছে আমার অবয়বে? ও কি জানে তার শতচ্ছিন্ন দেহের টুকরো আমি কুড়োতে পারছি না? ও কি জানে ওর প্রচণ্ড গোঙানির শব্দ আমাকে ঝাঁঝরা করছে মুহূর্তের গভীরে? তার দাগ কাটা সাদা পোশাকটা আজ লেপটে আছে সমাজের সবুজ বারান্দায়, লাশ কাটা ঘর অপেক্ষায় আছে আরো কিছু নিথর দেহের। আমার দেহে গড়ে উঠুক তার রক্তের লেলিহান তুফান, স্তূপ করা থাক আরো কিছু শ্মশানের খাদক যেখানে স্বজনকে বাঁচিয়ে রাখার অভিসন্ধি জাগে। ধর্মঘট, মিছিল, পাপের বোঝায় প্রজাপতির পাখা বন্ধ, গান্ডীবের টঙ্কার চাই, খড়গের প্রহার চাই, তোমাকে বপিত করে লোমকূপে দহন চাই।
1: অসাধারণ, অসাধারণ, এত ভালো লাগলো সত্যি। এবারে শুনে নেব শ্রীভূমি থেকে কবি প্রগতি দে চৌধুরীর একটি কবিতা। বর্তমানে তিনি ব্যাঙ্গালোরে থাকেন, তো শুনুন তার একটি কবিতা।
3: আমার বাবা, যখন আমি প্রথম পথে হাঁটি আমার ছোট হাতটা তখন তোমার হাতের মুঠোয়, যতই খুশি হোক না পথ ভাঙা আমার আবার কিসের হবে ভয়? বাবা তুমি সাথে আছো তো নিশ্চয়, তোমার হাত ধরি আমার প্রথম নামা জলে, কতটা গভীর ভাবতে আমার গেছেই তখন বয়ে, ঢেউর সাথে নিত্য খেলা আমার, বাবা তুমি আছো তো আঙুল ছুঁয়ে, রোদটা তখন হোক না যতই চরম, বাবা তখন তোমার ছায়ায় আমি, চোখে কোণে এক ফোঁটা জল আমার, তোমার কাছে তা ছিল যে হীরার চেয়েও দামি। আজকে আমার একলা আকাশ জল ছল ছল অনেক অভিমানে, তোমার ফুল বাগিচার ছোট্ট পরি বাইছে দাঁড় সাগরের ওই মাঝখানে, মারে বলে ছাপিয়ে পড়া তোমার বিশাল বুকে সেই আমি জানি বাবা।

0: আমার মাথায় তোমার হাতখানি।
1: দারুণ দারুণ, খুব ভালো লাগলো।
2: এবারে চলে যাচ্ছি বদরপুর শহরের একজন কবি মঙ্গলা দত্ত রিমির কাছে, তার কাছ থেকে তার একটি কবিতা শুনে নেব।
3: স্বরচিত একটি কবিতা চেনা। নীল দিগন্তের বুকে জমা মেঘেদের মিছিল ছুঁয়ে ছুটে চলা আশ্চর্যের নাম চেনাব। নতুন ভারতের নতুন ইতিহাস, সৃষ্টির আঙিনায় অভিনব প্রাপ্তির আরেকটি নাম চেনাব, স্বর্গারোহণের অন্য নাম চেনাব। হ্যাঁ ঠিক তাই, স্বর্গারোহণ। ভূস্বর্গ কাশ্মীর, যেখানে মেঘেরা কথা বলে কোনো ডানাকাটা পরীর সাথে, আবার সাদা আঁচলে ঢাকা বুকের উষ্ণ পরশে গা ভাসায় সদ্য প্রেমে পড়া কোনো প্রেমিক। ফুটন্ত কুসুম সম হাসিতে যেখানে দৌড়ে বেড়ায় কোনো ছোট্ট শিশু, যেখানে মায়ের কোল জুড়ে থাকে শান্ত তুষারির মতো কোনো ঘুমন্ত মায়াবী মুখ, সেই ভূস্বর্গ কাশ্মীরে এক পলকে পৌঁছে দেওয়ার নতুন নাম চেনাব। শুধু একটি সেতু নয়, কাক ভরে তুষারপাতে সিক্ত হৃদয়ের জানালায় নতুন দিগন্ত দেখার আরেক নাম চেনাব। যে ভারত থামতে শিখেনি, যে ভারত জানে কিভাবে রুখে দাঁড়াতে হয়, সমস্ত বিশ্ব যখন ক্লান্তির ঘুমে হানি ভরে, ভারত তখন রাত জাগে নতুন ইতিহাস গর্বে বলে। ওরা যখন ইতিহাস পড়তে ব্যস্ত, ভারত তখন ইতিহাসের মিনারে খোদাই করে সোনালি আভায় নিজের নাম চেনাব, চেনাব, চেনাব।
1: দুর্দান্ত কবিতা এবং অসাধারণ পরিবেশনা। এবারে শুনে নেব শ্রীভূমিরই একজন অসাধারণ কবি বনানী চৌধুরীর একটি কবিতা তারই কণ্ঠে।
4: জীবনের হেমন্ত বেলা, কোনো এক হেমন্তের সকালে পরিচয় হয়েছিল দুজনের, সোনারং ধানের মতো জীবন হয়ে উঠেছিল স্বর্ণিম। কোনো এক হেমন্তের পূর্ণিমা রাতে মিলন ডোরে বাঁধা পড়েছিল দুটি জীবন, রাশের চাঁদের সাথে জছনায় ভেসেছিল দুজনে, নির্বেজাল স্বপ্ন বুনতে বুনতে কত দূর তারা হেঁটে যায় হেমন্তের কুয়াশা মাখা পথে। আবার কোনো এক হেমন্তে নেমে আসে অকাল বৈশাখী, দুটি জীবনের পথ যায় সরে আজ সঙ্গীবিহীন, হেমন্তের সকাল হয়ে আছে ম্লান।
1: দারুণ দারুণ, মুগ্ধ হয়ে গেলাম। এবারে চলে যাচ্ছি শ্রীভূমিরই আরেকজন প্রতিভাবান কবি সোনালী গোস্বামীর কাছে, তার কাছ থেকে তার একটি কবিতা শুনে নেব।
5: নমস্কার, আমি সোনালী গোস্বামী। আমি আমার একটি স্বরচিত কবিতা ওই আকাশের নীলে পাঠ করছি। ওই আকাশের নীলে কল্পনার ডানায় চেপে ঘুরে ঘুরে যদি বেড়াতাম পৃথিবীর অপরূপ রূপে, চোখের পাতায় মুগ্ধতার ছোঁয়া পেত পরম তৃপ্তির আস্বাদনে, মনের কোণে ভাবনা অবিরত মলয় বাতাসে ভেসে উঠত হৃদয়ের শব্দগুলি, চিরনতুনের যাত্রাপথে কল্পনার ঝুলি, আঁকিবুকি ছাড়া দৃশ্য বড়ই বেমানান, তাল বেতালে হৃদয় যন্ত্র কেবলই পেশ আমার, সব রকমের শোভা আপন রূপ নেয় দিনের শেষে, ভাবনার বসি হৃদয় আকুল প্রতিক্রিয়ার আবেশে, মনের শেকল মুক্ত হয়ে

0: অঙ্কচতার নিবারণে মহাবিশ্বের সুখ সায়রে ভাসমান তোর সন্ধিক্ষণে। ওই আকাশের নীলে মনের যত গোপন কথা হৃদয় বিনায় সুরল হরি নতুন সুরে তাতে বাধা। সময়ের চাপে নতুন ধাপে এক আকাশের তারা চন্দ্র সূর্য আপন দিশায় চলনে মাতোয়ারা। ধন্যবাদ।
1: অসাধারণ অসাধারণ। এবারে চলে যাচ্ছি বদরপুর শহরের কবি ইপ্সিতা দেবের কাছে, তার কাছ থেকে তার একটি কবিতা শুনে নেব।
2: কবিতা রক্ত মাংসের মানুষ। সেদিন যখন আমি নার্সিং হোমের বেডে শুয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলছি, হাজারটা ভয় মনের মধ্যে কাজ করছে। ভয়ে ভয়ে ঘেমে নেয়ে একসার হয়ে গেছি, না জানি কি হবে। শত কষ্টের মাঝে তবু মনে মনে বাসনা করছি রক্ত মাংসের একটা মানুষ হোক। কিন্তু ততক্ষণে ওটি রুমের বাইরে ভিড়, পৃথিবীর সব পাণ্ডুলিপি আয়োজন করে যেন বসেছিল নারী গর্ভে তিলোত্তমা নয় তিলোত্তমের অপেক্ষায়। এই চাওয়া এবং পাওয়ার দ্বন্দ্বে মানুষ বিলঙ্গই। সেই চড়া উত্তেজনায় ভাগ্য যেন ভিড়ের মুখে তুড়ি মেরে বলল, সব চাওয়ায় কি পাওয়া যায়। সেদিন নারী গর্ভে জয় ঘোষণা করে তিলোত্তমাই এল, পারেনি এ ভিড় সদ্যজাতের লিঙ্গ বদলাতে, পারেনি এ সমাজ তিলোত্তম ও তিলোত্তমাকে মানুষ করে ভাবতে। হ্যাঁ, ভবিষ্যৎ ভবিষ্যৎ সমাজ সৃষ্টি করে রেখেছিল তিলোত্তমার জন্য হাজারো নোংরা বাউন্ডারি বাল। হ্যাঁ, পেরোতে হয়েছে ওকে, পেরোতে হয়েছে হাজারো নোংরা কুদৃষ্টির ঘন ঘটার মধ্যে দিয়ে। উজ্জ্বলে জল জল করা প্রদীপের তলার কালো অন্ধকারের জন্য সমাজের আসল মুখোশ তিলোত্তমা দেখেছে। হ্যাঁ, হয়েছে তার হাজার বার হাত বদল, পড়েছে সে নানান পুরুষ নামক যৌন যন্ত্রের হাতে। সেখান থেকে তিলোত্তমা আজ IAS। শত শত নোংরামি ভণ্ডামিকে নৎসাত করে দিয়ে তিলোত্তমা দেখিয়ে দিয়েছে সে নারী গর্ভে রক্ত মাংসের মানুষ। সে শুধুই মানুষ, না নর না নারী, সে শুধু মানবী। যে পরিচয় সে ওটি রুমের বাইরে থাকা ভিড় কিংবা এই সমাজ তাকে দেয়নি, সে পরিচয় তিলোত্তমা নিজে খুঁজেছে। সে হয়ে উঠেছে রক্ত মাংসের মানুষ। হ্যাঁ, একটা রক্ত মাংসের মানুষ। ধন্যবাদ।
1: গায়ে কাঁটা দিয়ে উঠল, সত্যি অসাধারণ। এবারে শ্রীভূমির কবি চান্দ্রী দেবের কাছ থেকে তার আরেকটি কবিতা শুনে নেব।
3: ঝিনুকের বুকে সিংহলের স্রোতে ভেসে যায় আহ্লাদে পরিবেষ্টিত অনুরাগের দুপুর। গভীরে আরো গভীরে জন্ম নেওয়া ঢেউ আছড়ে পড়ে নামহীন ধুলি কণায়। মিশে থাকা ঝিনুকের কায়ায় হাজার বছর হেঁটে চলে গেলেও একবার ঝিনুকের বুকে কান পেতে শুনে দেখো, অবশ্যই শুনতে পাবে ভালোবাসার কণ্ঠস্বর।
1: অসাধারণ। এবারে শ্রীভূমির কবি সুস্মিতা ভট্টাচার্যের কাছ থেকে আরেকটি কবিতা শুনে নেব।
4: ওমে ওমে, তোর জন্য আজ মিছিল কেন? ওমে, তোর জন্য সবাই কাঁদে কেন? নৌনতা যৌনতা শিকার, এটাই তো স্বাভাবিক। তারপরও নাকি দোষী নয় কুরুসভা? রাজপথে আজ আগুন, তাদের চোখে ফাগুন, হাতে মোম।

0: মোমবাতি পুড়ে ছাই, তবুও বিচার চাই। তুমি কারো কাছে ধার চাইবে না রৌদ্র আকাশের, ধার করা সূর্যও তোমাকে নিয়ে ছিনবিনে খেলবে। বাসে ঘাটে ট্রামে তুমি রোজ নকশি কাঁথার বকুল ফুল, এক্সরে মেশিনের জেরক্স কপি তোমার দেহের প্রতিটি অঙ্গ। মাটোয়েনের কলমে বসে অধিকার পেতে চাও, তবে যে আবার জন্ম নিতে হবে ল্যাবরেটরির সোহিনী হয়ে, পুঞ্জপুঞ্জ যৌবনের মেঘকে গুড়িয়ে ফেলে দামিনী হয়ে ঝলসে ওঠো। দেখো সমাজ, দেখো তোমার হৈমন্তী আজ শাস্তির চন্দরা।
1: বাহ, গায়ে শিহরণ জাগানো কবিতা, অসাধারণ লেখা, অসাধারণ পরিবেশনা। এবারে শ্রীভূমির কবি প্রগতি দে চৌধুরীর আরেকটি কবিতা শুনে নেব।
2: গন্তব্য আমার টেরেসের ওপারে যে গাছটা, দিন শেষে তার শরীর থেকে ফুলগুলো একে একে ঝরে যায়, তবু প্রতিদিন আগুন রঙের লাল ফুলে ভরে উঠে। ইউক্যালিপটাসের ডালে পাখিটির বাসা তৈরির চেষ্টা বাতাসের ঝটকায় উড়ে চলে যায়, সে আবার খড়কুটো জড়ো করে। এগুলো আমার জীবনের গোড়ায় প্রতিদিন জল ঢালে, তারপরেও আমি মৃত্যুর দিকে হাঁটতে থাকি।
1: মন ছুঁয়ে যাওয়া কবিতা, মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা। এবারে কবি চান্দ্রী দেবের আরেকটি কবিতা শুনে নেব।
3: সেই মেয়ে, আমি সেই মেয়ে, চোখে মুখে আড়ষ্টতার কালিমা পিছিয়ে দেয়নি বিষণ্ণতার গোল টেবিলে। হারবে না কঠিন পরিস্থিতি, পাথর ছুঁড়ে ফেলুক অপরিমিত ব্যঙ্গাত্মক উক্তি। আমি লক্ষ্যে পৌঁছানোর মেয়ে, আমি সেই মেয়ে। ধন্যবাদ।
1: বাহ, খুব ভালো লাগলো। আমাদের সময় যেহেতু ফুরিয়ে আসছে, শেষ কবিতায় চলে যাব। শেষ কবিতা শুনে নেব কবি বনানী চৌধুরীর কাছ থেকে।
4: জুবিন গার্গ। যে কণ্ঠের জাদুতে মুগ্ধ প্রতিজন, সে লিখে রেখে যায় তার ভবিষ্যৎ, সে জীবনের জল ছবি রেখে যায় মায়াবী রাতের বুকে। শরদ বাতাসে আজ আগমনী নয়, বাজছে শুধু এক মায়া ভরা কণ্ঠ মায়াবিনী রাতের বুকে। এই মাটির বুকে শরতের শিউলি শোনায় এক মাটির মানুষের গান, শরতের মেঘে দেখা যায় তার প্রতিচ্ছবি। পাক পাখালির সাথে যার বন্ধুত্ব, জাত পাতহীন এক অমর জীবন, অসমের মানুষের একান্ত ভালোবাসার জুবিন গার্গ।
1: সত্যি অসাধারণ একটি কবিতা। আমাদের আসাম তথা ভারতবর্ষে সঙ্গীত জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র তথা আমাদের সকলের প্রাণের মানুষ প্রয়াত জুবিন গার্গকে এভাবে শ্রদ্ধা জানানো আমাদের হৃদয় ছুঁয়ে গেল। তার সুর ও কণ্ঠ আজও কোটি মানুষের অনুপ্রেরণা, চিরকাল তিনি আমাদের গর্ব। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের সকল কবিদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কবিতা শোনানোর জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কবিতা নিয়ে থাকুন। ধন্যবাদ। এতক্ষণ শুনলেন অনুষ্ঠান স্বরচিত কবিতা পাঠের আসর। এই আসরের শেষ লগ্নে এসে মনে হচ্ছে শব্দ থেমে গেলেও ছন্দের স্পর্শ এখনও ভেসে আছে বাতাসে। আজকে আমরা শুনেছি অনেক কণ্ঠ, অনেক হৃদয়ের কথা।

কবিতা তো আসলে সেই নিঃশব্দ সঙ্গী যে আমাদের একান্ত মুহূর্তে কথা বলে, যে দুঃখের অন্ধকারেও আলো জ্বেলে দেয়, আর ভালোবাসার এক ফোঁটা শিশিরে ভিজিয়ে দেয় মনের ক্যানভাস। আজকের এই আসরে প্রতিটি কবি তাদের অন্তরের সেই আলোটি আমাদের সঙ্গে ভাগ করে নিলেন, সেজন্য তাদের জানাই অন্তরের গভীর থেকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আপনাদের প্রত্যেকের কলমে ফুটে উঠুক আরো নতুন সকাল, আরো গভীর অনুভব। এই পৃথিবীকে মানবতার আলোয় ভরিয়ে তুলুন আপনারা, আপনাদের কবিতায়, আপনাদের কলমে, আপনাদের হৃদয়ে। সকল যুবাবন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ যারা এত সময় আমাদের এই অনুষ্ঠানটি শুনেছেন। আজকের এই স্বরচিত কবিতা পাঠের আসর এখানেই শেষ করছি এই মধুর প্রার্থনায়। জীবন যতদিন কবিতা ততদিন, কলম যতদিন স্বপ্ন ততদিন, শব্দের এই আলোয় জেগে থাকুক মানুষ, ভালোবাসার ছন্দে মুখর থাকুক প্রতিটি হৃদয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান যুববাণী।
1: এত রাতে SMS? KYC আপডেট করে নিন, নয় তো অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। লিংকে ক্লিক করেই দিই, ব্লক না হয়ে যায়। দাঁড়াও, চেক করেছো লিংক সিকিউর? প্রেরক তোমার ব্যাংকেরই তো। KYC আপডেটের জন্য অচেনা লিংক খোলা মানেই অপরিচিতদের সামনে নিজের অ্যাকাউন্টের দরজা খুলে দেওয়া। নিত্যে তাড়াহুড়োর ফাঁদ এড়িয়ে চলুন।
2: জাল KYC আপডেট লিংক থেকে সাবধান থাকুন।
1: RBI এ কথা বলে।
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে অনুষ্ঠান চাষাবাদের কথা।

আমার সকল কৃষক ভাই বোনদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের চাষাবাদের কথা অনুষ্ঠান। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন।

0: তো অনুষ্ঠানে এখন শুনবেন গবাদি পশুর গুটি রোগ ও প্রতিরোধের উপায়। এ বিষয়ে কাছাড় জেলার অরুণাচল কৃষি বিজ্ঞান কেন্দ্রের পশু বিশেষজ্ঞ ডাক্তার সামসুন নেহার সঙ্গে সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে রয়েছেন মিতা শর্মা। সাক্ষাৎকারটি আমাদের স্টুডিওর বাইরে গৃহীত।
1: গবাদি পশুর গুটি রোগ ও তা প্রতিরোধের উপায়, এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনায় রয়েছেন কাছাড় জেলার অরুণাচল কৃষি বিজ্ঞান কেন্দ্রের পশু বিশেষজ্ঞ ডক্টর সামসুন নেহার। নমস্কার।
2: নমস্কার ম্যাডাম, নমস্কার সবাইকে, কৃষক বন্ধুদেরকে।
1: তো আমি প্রথমে জানতে চাইব যে এই সময়ে যে গবাদি পশুর যে রোগটা দেখা দিয়েছে, এই রোগটা কী?
2: হ্যাঁ, যেটা বর্তমানে একটা আউটব্রেক আসছে এখন গবাদি পশুর, যেটা আউটব্রেক, এটার নাম হলো লাম্পি স্কিন ডিজিজ। এই বেমারটার মানে এটা একটা চর্মরোগ, মানে একটা ওই স্কিনের হওয়া বেমার,

0: তো এটার নাম ইংরেজিতে কয় লাম্পি স্কিন ডিজিজ। এই ব্যাপারটা আমাদের দেশে ইন্ডিয়াতে ফার্স্ট আউটব্রেকটা হয়েছে 2019 সনে। 2019 সনের আগস্টে এই বেমারের আউটব্রেকটা ফার্স্ট আমাদের এখানে ইন্ডিয়াতে দেখা দিছে। তার আগে আমি আরও একটা কথা বলতে চাই যে আমাদের দেশ ভারত পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি দুগ্ধ উৎপাদন করা কান্ট্রি, মানে আমাদের দেশে সবচেয়ে বেশি দুগ্ধ উৎপাদন করে। আর আমাদের দেশের যেটা গবাদি পশুর যেটা সংখ্যা বা নাম্বার, আমাদের দেশে পৃথিবীর সব দেশের চেয়ে বেশি। এখানে অনেক মানে গবাদি পশু, গরু হোক মহিষ হোক অনেক আছে। নাম্বার হলো 302 মিলিয়ন গরু, বাফেলো, মিথুন আর ইয়াক, এই সবগুলো মিলিয়া মানে ক্যাটেল বলে কয়, এইগুলো আমাদের দেশে আছে। তো যখন আমাদের দেশে এত ক্যাটেল পপুলেশন আছে আর আমাদের দেশটা যখন নাম্বার ওয়ান দুগ্ধ উৎপাদনকারী দেশ, তো এইখানে এই ব্যাপারটা আসার পরে কি হয়েছে, আমাদের দেশের কৃষকের অনেক ক্ষতি হয়ে গেছে এই ব্যাপারটা আসার পরে। তো
1: আমি বলতে চাইব যে এই রোগ আসার কারণটা কি?
0: এই রোগটা ফার্স্ট 1929 জাম্বিয়া একটা আফ্রিকার একটা দেশ, ওইখানে ফার্স্ট এই রোগটা দেখা দিছিল। তারপরে এই রোগটা মানে অনেক দেশে স্প্রেড হয়ে গেছে। স্প্রেড হওয়ার পরে বাংলাদেশে আইছিল ফার্স্ট এই রোগটা 2019 সনের জুলাই মাসে। তো বাংলাদেশে থেকে এই আউটব্রেকটা আমাদের এখানে স্প্রেড হয়। আর এই রোগটা একটা ভাইরাসজনিত রোগ, যেটা মানে পজিটিভ এজেন্ট বা যেটা জীবাণু আছে ওটা হলো একটা ভাইরাস। এই ভাইরাসের জন্য এই রোগটা আমার যেটা গবাদি পশু গরু হোক মহিষ হোক তার শরীরে এই রোগটা হয়।
1: তার মানে এই রোগটা সংক্রামক?
0: হ্যাঁ, এই রোগটা সংক্রামক। এই রোগের যেটা পজিটিভ এজেন্ট আমি অল্প আগে বলছি যে এটা একটা ভাইরাসজনিত রোগ। এই ভাইরাসটার নাম হলো ক্যাপ্রি পক্স ভাইরাস। এই ভাইরাসটা একটা মানে যেটা বেমার হওয়া গরুর থেকে বা বেমার হওয়া পশু গবাদি পশু থেকে আরও একটা সুস্থ পশুতে যায়। কিভাবে? যেরকম মশার কামড়ে বা ওই শরীরে যেগুলো উকুনের মতো থাকে যে আটাইল, ওটা দিয়ে স্প্রেড হয়। তারপরে আরও মানে টিক টিক মানে এগুলো সব কি আমরা ওই আর্থ্রোপড, আর্থ্রোপড বলে কই ইংলিশে, এগুলো তারা এই বীজাণুটা একটা বেমার হওয়া গরু বা গবাদি পশুর থেকে একটা সুস্থ গরু বা সুস্থ পশুর শরীরে এটা সংক্রামক হয়। এই রোগটা সংক্রামক রোগ।
1: এই রোগের লক্ষণগুলো কি কি?
0: এই রোগের লক্ষণ হল খুব জ্বর হয়, খুব বেশি জ্বর হয়। তারপরে শরীরের গোটা শরীরে মানে সর্বশরীরে গুটির মতো ওঠে, খুব বড় বড় গুটির মতো ওঠে সর্বশরীরে। আর ভিতরেও যেরকম জিআই ট্র্যাক মানে আমাদের যেটা গবাদি পশুর যেটা খাদ্যনলী আছে, খাদ্যনলীর ওখানে এই গুটিটা ওঠে। আর যেটা ওই শ্বাসনলী, শ্বাসনলীর ভিতরেও এই গুটিগুলো উঠে। আর কি হয়, নাকে বা মুখে থেকে মানে মুখে থেকে মানে ওই লেক্রিমেশন হয়, মানে জল খুব বাইর হয়। নাক চোখ ওখান থেকেও জল বাইর হয়। আর জলটা খুব বেশি হয়, বেশি হওয়ার জন্য কি হয়, তারা মুখের ভিতরে যেহেতু ওই নডিউলগুলা যেগুলো গুটি বেমার ওঠে তারা খাইতেও পারে না, খুব কষ্ট হয় খাওয়াটা। আর জ্বরটা খুব বেশি হয়, মানে এই রোগের লক্ষণ এই কটা। আর বাদে কি হয়, যখন লক্ষণগুলো 3-4 দিন বা 1 সপ্তাহ পরে কি হবে, ওই গুটিগুলো ফাটে যায়, ফাটার পরে ওইখানে আরও ইনফেকশন লাগে যায়। তখন ইনফেকশন মানে ব্যাকটেরিয়ার দ্বারা ইনফেকশন হয়ে ওইখানে পুজ হয়। আর পায়ে হইলে কি হয়, তখন ল্যাংড়া হয়, পায়েও হয়। তখন মানে গরুর বা গবাদি পশুটা মানে তারা হাঁটতে পারে না ভালো করে, তারা ল্যাংড়ায় তখন। তো এগুলো হয়। আরও কিছু কিছু ক্ষেত্রে মানে গবাদি পশুর মৃত্যু পর্যন্ত হতে পারে, মৃত্যু হয়। আর এই ব্যাপারটা বিশেষ করে গরমের সিজনে বেশি হয়, ঠান্ডার সিজনেও হয়, কিন্তু গরমের সিজনে এটা ব্যাপারটা বেশি হয়। আর এই ব্যাপারে যেটা মর্বিডিটি, মানে মর্বিডিটি মানে কত পার্সেন্ট গরুর ব্যাপারটা লাগবে, মানে একটা যদি গরুর লাগছে তার আশেপাশের 5-50% মানে 50% গরু পর্যন্ত এই ব্যাপারটা স্প্রেড হইতে পারে। আর মর্টেলিটি মানে যেটা মৃত্যুর সংখ্যাটা কম যদিও মৃত্যুটা হয়। আর এই ব্যাপারটা বিশেষ করে যেগুলো মানে কম বয়সের গরু আছে, কম বয়সের পশু আছে বা মহিষ আছে, কম বয়সে বেশি খারাপ করে হয়। আর যেগুলো দুগ্ধ দেওয়া গবাদি পশু আছে তার বেশি করে এই সিমটমসগুলো খুব বেশি সিভিয়ার হয়, খুব বেশি হয় মানে। আর অ্যাডাল্ট সব সব এজেই হয়, কিন্তু ওই কম বয়সের আর যেটা দুগ্ধ দেওয়া তারা বেশি হয়।

0: বেশি হয়। তো এই অবস্থায় একটা দুগ্ধ উৎপাদনকারী গাভী যদি এই রোগে আক্রান্ত হয়, তখন তার দুধটা তার নিজের বাচ্চার জন্য কি উপযুক্ত?
1: হ্যাঁ হ্যাঁ, এটা মানে এটা সবাই আমরা কৃষক বন্ধুরা এটা মনে রাখা উচিত, যদি লাম্পি স্কিন ডিজিজ বা এই চর্মরোগটা যদি হয়, যে দুগ্ধ দেওয়া গরুর যদি হয়, দুগ্ধটা মানুষের খাওয়ার জন্য উপযোগী বা তার বাচ্চায় খাওয়ার জন্য উপযোগী। কিন্তু এখানে একটা মানে ই আছে কি, এই ব্যাপারটা হওয়ার পরে যেটা দুগ্ধ হওয়ার যেটা পরিমাণ, কিন্তু এটা সাডেনলি কমে যায়, খুব বেশি কমে যায়। কারণ তার শরীরটা তখন কি হয়, এত বেশি জ্বর হয়, মুখের ভিতরে গাহা হয়, তার জন্য কি হয়, ভালো করে খাইতে পারে না, আর শরীরটা খুব পাতলা হয়ে যায়। পাতলা হওয়ার পরে কি হয়, শরীরের যে ওই মানে দুগ্ধর পরিমাণটা খুব কম হয়ে যায়।
0: আর এখানে বাচ্চা যখন তার মার পাশে যাবে, তখন তো তারও এই রোগটা হতে পারে।
1: হ্যাঁ, এখন তো যেটা দুগ্ধ খাওয়া যেটা বাচ্চা আছে, তারে তো আমরা আলাদা করতে পারতাম, আলাদা করাটা অল্প টান হয়, কিন্তু আমরা যতদূর পারি মানে যেটা বেমার হওয়ার যদি হয়, মানে বাচ্চাটা আলাদা করে রাখাটা বেশি ভালো, যাতে তার গাতে শরীরে এই ব্যাপারটা স্প্রেড না হয়, তার জন্য আমরা মানে ব্যাপারটা হওয়ার সঙ্গে সঙ্গে আলাদা করে রাখাটা অত্যন্ত প্রয়োজনীয়।
0: তো আমাদের কৃষক ভাইরা যখন এই লক্ষণগুলো দেখা কোনো গরুর ক্ষেত্রে দেখবেন, তখন সঙ্গে সঙ্গে কি করা উচিত?
1: সঙ্গে সঙ্গে এই যখন কৃষক বন্ধুরা নিজের ঘরে দেখবে যে এই ব্যাপারটা হয়েছে, হওয়ার সঙ্গে সঙ্গে তারা যে কাছে পশু চিকিৎসক আছে সঙ্গে সঙ্গে অবগত করাইতে লাগে। আর কি করতে লাগে, যেটা ব্যাপার হয়েছে, যেটা মানে ইনফেক্টেড যেটা এনিমেল, তারে সঙ্গে সঙ্গে আলাদা করিয়া রাখতে লাগে, আর যেগুলো সুস্থ গবাদি পশু আছে, যেগুলো পশু আছে, তারে আলাদা করে রাখতে লাগে, যাতে বেমারের বীজাণুটা এই যেটা বেমার হওয়াটার থেকে যাতে সুস্থটা শরীরে স্প্রেড না হয়।
0: তো চিকিৎসা পদ্ধতিটা কিরকম হবে?
1: হ্যাঁ, চিকিৎসা পদ্ধতিটা হইল, একবার যখন বেমার, এটা তো প্রিভেনশনের এটার একটা উপায় হলো কি, এটা ভ্যাকসিন দিতে লাগে, বেমারটার ভ্যাকসিন দিতে লাগে। কিন্তু ভ্যাকসিনটা আমরা বেমার হওয়ার আগেই দিতে লাগে, কিন্তু বেমার
0: বা যেটা হয়নি তাকে দেব,
1: ওইটাই দিতে লাগে। তো যদি বেমার হওয়ার আগে আমরা ভ্যাকসিন দেই নাই, তখন যখন বেমারটা এসে গেছে, তখন তো আমরা চিকিৎসা করতে লাগবো। কিন্তু এই বেমারের মানে দুঃখজনিত একটা কি, এটা ভাইরাসজনিত রোগ, তো ইয়ার মানে ডাইরেক্ট কোনো ওইরকম মেডিকেশন নাই যে যেটা বেমারটা তাড়াতাড়ি ভালো করবে। তো আমরা এটার চিকিৎসা কিসের জন্য দেওয়া হয়, খালি ক্লিনিক্যাল সিমটম, মানে আমরা যেগুলো তার শরীরের ইয়ে দেখছি, ওইগুলো দেখিয়ে আমরা ট্রিটমেন্টটা দেওয়া হয়, যাতে তার সাফারিংটা মানে তার কষ্টটা যাতে কম হয়। যেরকম খুব বেশি জ্বর হয়, জ্বর হওয়ার জন্য আমরা কি জ্বর কমানি ওষুধ দিতে লাগে, খুব বেশি বিষ হয়, অত্যন্ত বিষটা মানে খুব বেশি হয়, মানে গোটা শরীরেই গুটির মতো উঠে, তার জন্য আমরা বিষ কমানোর ওষুধ দিতে লাগে। আর যাতে ওই যেগুলো গুটির মতো হয়, ওগুলো মানে এক সপ্তাহ বাদে ওটা ফাটিয়া মানে ওইখানে আরো ব্যাকটেরিয়াল ইনফেকশন লাগার চান্স থাকে, তো ওটা স্প্রেড, ওটা মানে আমরা কন্ট্রোল করার জন্য আমরা কি করতে লাগে, অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্টটাও দিতে লাগে। আর আমরা আরো একটা কথা মনে রাখতে লাগে, যে মানে ওই সময়ে আর মুখের ভিতরে যখন ঘা হয়, তারা খাওয়াটা খুব কষ্ট হয়, তো কৃষক বন্ধুরা তখন কি করতে লাগে, কিছু কষ্ট হলেও তারে লিকুইড জাতীয় খানা মানে পানি জাতীয় কিছু খাদ্য তারে দিতে লাগে। আর যেগুলো নরম ঘাস আছে, নরম যেগুলো তাড়াতাড়ি মানে তারা ইয়ে করতে পারে, চাবাইতে পারে, ওই রকম জাতীয় ঘাস আর লিকুইড খাদ্য তারে দিতে লাগে, যাতে তারা না খাইলে তো তার শরীরটা ডেবিলিটেড হয়ে যাবে, মানে খুব পাতলা হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, তার জন্য
0: যেহেতু ঔষধ খাওয়ানো হবে, সঙ্গে তো খাবার দিতেই হবে,
1: খাবারটা দিতে হবে, তাই মানে লিকুইড জাতীয় খাওয়াটা দিতে হবে, কৃষক বন্ধুরা এটা মনে রাখা উচিত।
0: তো এই রোগ প্রতিরোধের উপায় কি?
1: এই রোগ প্রতিরোধের আমি অল্প আগে বলছি কি, এটা হলো ভ্যাকসিন দেওয়া, যেরকম লার্জ স্কেল ভ্যাকসিনেশন, মানে কি একটা এরিয়াতে যত গবাদি পশু আছে, তার যদি আমরা 80% গবাদি পশুরে যদি আমরা ভ্যাকসিনটা দেই, তাহলে এই ব্যাপারটা মানে কন্ট্রোল হবো বলে সায়েন্টিস্টরা এটা, বিজ্ঞানীরা মানে এটা বাইর করছে, মানে 80% একটা গ্রামে হোক বা একটা ডিস্ট্রিক্টে হোক, যেখানে হোক, আমরা যদি 80% গবাদি পশুরে ভ্যাকসিনটা দেই, তাহলে এই রোগটা প্রতিরোধ হওয়ার মানে সম্ভাবনা আছে। আর আমরা এই বেমারের যেটা ভ্যাকসিন আছে, এই ভ্যাকসিনটা আমরা বছরে একবার দিতে লাগে। আর এটা যখন বেমারটা আসে, বেমারটা যেহেতু গরমে বেশি আসে, যখন গরম ওয়েট সামার সিজনে আসে, তো আমরা তার আগে আগে ভ্যাকসিনটা দিতে লাগে, এটা ভ্যাকসিন। আর এটা একটা

0: লাম্পি স্কিন ডিজিজ ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা একটা লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। তো এটা আমরা দেওয়ার সময়ও মানে ঠান্ডা কোল্ড চেইনটা মেনটেন করতে লাগে ভ্যাকসিনটা, আমরা গরমে এক্সপোজার দিতে লাগে না। দোকান গভর্নমেন্টে দেয় তো, কিন্তু আমরা নিজে কৃষক বন্ধুরাও কিছু জানা উচিত, গভর্নমেন্টের ডিসপেন্সারি বা হসপিটাল থেকে পশু চিকিৎসকরা আসিয়ে দিব, কিন্তু কৃষক বন্ধুরা এটা জানা উচিত যে ভ্যাকসিন যখন আমরা দেই তখন আমরা কোল্ড চেইন মানে ওটা ঠান্ডাটা মেনটেন করা আমরা আমার অনেক মানে প্রয়োজনীয়। যদি আমরা ঠান্ডা মেনটেন না করি, গরমে এক্সপোজার পাই, তাহলে ভ্যাকসিনটা কিন্তু কাজ করবে না।
1: মানে এটা ফ্রিজে রাখতে হবে,
0: ফ্রিজে রাখতে হবে।
1: আমরা কিভাবে এখন একটা গোয়ালে রোগটা এসে গেছে, আমরা তখন কি করবেন আমাদের কৃষক ভাইরা এই মুহূর্তে যেটা হচ্ছে?
0: এটা মানে এখন কন্ট্রোলের জন্য একটাই উপায়, এখন তো ব্যাপারটা এসে গেছে, এখন মানে এনিম্যালের যেটা এফেক্টের যেটা যেটা গবাদি পশুর ব্যাপারটা লাগছে, তার মানে মুভমেন্টটা একদম রেস্ট্রিকশন করতে লাগবে, মুভমেন্টটা বন্ধ করতে লাগবে, তারে সেপারেট করে রাখতে লাগবে, সেপারেট করে রাখতে লাগবে। আর এই ব্যাপার আমি আরেকটা কথা কওয়া ভুলে গেছি, কইছি আগেও যে মশা বা ওই যেটা শরীরে যেটা উকুনের মতো হয় ওটাই যেহেতু স্প্রেড করে ব্যাপারটা, তো এই ব্যাপারটা কন্ট্রোল করার জন্য আমরা যাতে মশার ওই উৎপন্ন হওয়া যেটা জায়গা আছে, মানে জল কোনো জায়গায় যদি জমা হয়ে আছে ওইগুলো আমরা সাফা করে দিতে লাগে, আর শরীরে যাতে টিক বা ওই মাইট না হয় তার জন্য আমরা ওই কৃমির যেটা ওষুধ, অ্যাক্টোপ্যারাসাইটের ওষুধ যেটা, ওটা আমরা দিতে লাগে যাতে তার গাতে কোনো ওই অ্যাক্টোপ্যারাসাইট মানে টিক বা মাইট না থাকে, আর মশাটাও যাতে না হয় এরকম করে রাখতে লাগে, আর মুভমেন্টটা রেস্ট্রিক্ট করতে লাগে যাতে ওই বেমারের গরুটা যাতে মুভমেন্ট না করে। আর ট্রিটমেন্ট যখন করে তারা সবসময় ঘরের মানে যার ঘরে ব্যাপারটা হয়েছে ওই ঘরেই করতে লাগে ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট করার জন্য যেটা ইনফেক্টেড যেটা গবাদি পশু আছে ওটারে হসপিটালে নিয়ে যেতে লাগে না। ওখানে দুটা পয়েন্ট আছে, একটা হলো কি আমরা যখন একটা গবাদি পশু যখন বেমারি গবাদি পশু একটা জায়গা দিয়ে নিয়ে যাব তখনও ওটার থেকে বেমারের বীজাণুটা স্প্রেড হওয়ার চান্স থাকে, আর না হলে আরেকটা কথা কি ওই গবাদি পশুটার জ্বর বা এইটা এত বেশি হয় এত দুর্বল হয় তারে যদি আমরা আরও মানে কষ্ট দেই যখন একটা জায়গায় থেকে আরেকটা জায়গায় ট্রান্সপোর্ট করা হইব ওই কষ্টতে মানে ব্যাপারটা আরও বেশি হয়, তাই আমরা যে জায়গায় আছে ওই জায়গায় আমরা ট্রিটমেন্টটা দিতে লাগে। আর আমরা কি করতে লাগে যদি কোনো একটা ফার্মই হোক, যদি কোনো কৃষকের যদি বড় ফার্ম আছে যদি এরকম ইনফেকশন আইসে তার ফার্মে, তাহলে তারা সবসময় মানে ওই অন্য যাতে অন্য কোনো ফার্মারের বা অন্য কোনো কৃষকের ফার্মে যাতে তারা না যায়, মানে ওই কৃষকে হোক মানে কোনো যাতে আদান প্রদান না হয় বস্তুর, যদি কোনো বস্তু আদান প্রদান হয় ওইখানেও বেমারের বীজাণুটা যাইতে পারে। আর আমরা যখন পশু একটা এই ব্যাপারটা হয়ে যখন মৃত্যু হবে ওটা সুন্দর ভালোভাবে আমরা ডিসপোজ করতে লাগে, ওটা মানে এমনি আমরা মানে মাটিতে ফালিয়ে দিতে না লাগে, আমরা গাত খান দিয়ে ওইখানে মানে সুন্দর করে দিতে লাগে যাতে এটার থেকে আর বীজাণুটা স্প্রেড না হয়। আরও কি আছে কি আমরা যেটা ফার্ম প্রিমাইসেস যেটা আছে যেখানে গরুটা রাখা হয় ওই জায়গাটা আমরা 5% ফর্মেলিন দিয়ে আমরা সাফ করে রাখতে লাগে, আর ফেনাইল দিয়েও করতে পারে, মানে যাতে ওইখানে কোনো বীজা না থাকে, শুক না থাকে, আর যাতে বেমারের বীজাণু ওইখানে থাকতে না পারে, তো আমরা ওইটা সাফা করে রাখতে লাগে ফার্মারে বা কৃষকে এটা মনে রাখতে লাগে। আর ওইখানে থাকলে মানে যে কৃষকে যদি কোনো ভিতরে ফার্মের ভিতরে কাজ করে তাহলে তারা ওইখানে আলাদা জুতা বা আলাদা কাপড় তারা ভিতরে আলাদা পিনতে লাগে, আর ওটা ওইখানে সারিয়া বাইরে মানে নতুন কাপড় পিনতে লাগে, নাহলে কাপড়েও মানে ওই বেমারের বীজাণুটা স্প্রেড হইতে পারে।
1: মানে যে কৃষক ভাই আমাদের গবাদি পশুর যত্ন করবেন, মানে অসুস্থ হলে তো যত্ন নিতেই হবে, তাকেও সাবধান থাকতে হবে,
0: তাকেও সাবধান থাকতে হবে। কিন্তু আরো একটা কথা মনে রাখা হয় যে এই ব্যাপারটা কিন্তু পশুর শরীরে থেকে মানুষের শরীরে আসে না, এটা কোনো জুনোটিক ব্যাপার না, তো এটা ভয় পাওয়ার কোনো ইয়ে নাই, কারণ নাই। যে কিছু রোগ আছে যেগুলো যে পশুর শরীরে থেকে মানুষের শরীরেও আসে, কিন্তু এটা কিন্তু আসে না। এটার মানে একটাই কথা হলো কি এটা হওয়ার পরে কৃষকের অনেক ক্ষতি হয়ে যায়, মানে যখন এই ব্যাপারটা আসে তখন আসার পরে কি হয় যে স্কিনে যে ই হয়, স্কিনটা তো আমরা চামড়ার জন্য বিক্রি করতে পারি, তো ওই দামটা অনেক কমে যায়, কারণ এটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায় স্কিনে এটা, তো এটা মানে কৃষকের আর কি আর্থিক দিক দিয়ে অনেক ক্ষতি হয়ে যায়, দুধের পরিমাণটা কমে যায়, স্বাস্থ্যটা খারাপ হয়ে যায়, তো ওটা কৃষক ভাইরা এটা ভয় করতে লাগে না যে এই ব্যাপারটা মানুষের শরীরেও আইতে পারে, এটা ওরকম ব্যাপার না, এটা খালি পশুরই ব্যাপার।
1: তবে পরিষ্কার পরিচ্ছন্নতা খুব জরুরি।

0: হ্যাঁ, খুব জরুরি পরিষ্কার পরিচ্ছন্নতা। যে গরু যে জায়গায় থাকবে ওই জায়গাটাও ভালো করে রাখতে লাগে, গরুর শরীরটাও রাখতে লাগে, যাতে ওইখানে আটাইল বা ওই কুন যেটা হয় ওটা যাতে না হয়, আর ফার্মটাও সাফা করে রাখতে লাগে। আর যে কৃষকে দেখাশোনা করবে তার পশুকে, ওই কৃষকও অনেক সাফা মানে সাফসিকন হয়ে থাকতে লাগে। তো এই বেমারের আমি আরো একটা কথা কই কি, যেগুলো ওষুধ আছে যেগুলো, সেগুলো তো আমরা কিনা অ্যালোপ্যাথিক ওষুধ, তো আরো একটা এথনো মেডিসিন মানে কিছু আয়ুর্বেদিক মেডিসিন আছে যেটা কৃষকে নিজের ঘরে নিজে বানিয়ে তার ওই যেটা পশুর যে বেমারটা হয়েছে তারে নিজে খাওয়াইতে পারবে অতি কম খরচে। তো আমি এই মেডিসিনটা আমি একবার বলি সব কৃষক বন্ধুদেরকে, আশা করি তারা লাভবান হবেন। যেটা মানে আমরা যে পান খাই, পান আমরা পান যেটা খাই ওই পানটায় 10টা পান নিতে লাগবো। তারপরে ওইখানে ব্ল্যাক পেপার যেটা ওই কালো মরিচ, কালো মরিচ 10টা, পান 10টা, কালো মরিচ 10টা, আর যেটা এই লবণ সল্ট, সল্ট 10 গ্রাম, এই তিনটা একসাথে মানে মিক্স করিয়া এটা কি কি করতে লাগে, জাগারি যেটা ওই গুড় আছে, গুড় গুড়ের সঙ্গে একটা পেস্ট বানাইলে এটা 10টা পান, 10টা ব্ল্যাক পেপার, সল্ট 10 গ্রাম দিয়ে এটা ওই গুড়ের সঙ্গে পেস্ট করিয়ে এটা আমরা দিনে 3 ঘন্টার ইন্টারভেলে আমরা খাওয়াইতে লাগে। ফার্স্ট 3 ডেজ, ফার্স্ট 3 দিন যখন বেমারটা আসবে, যখন দেখবে যে শরীরে গুটিটা উঠছে, তখন আমরা প্রথম দিনে থেকে 3rd দিন 3 দিন তো পর্যন্ত আমরা এই যেটা আমি বলছি এই ওষুধটা ঘরে বানিয়ে আমরা 3 ঘন্টার বাদে বাদে খাওয়াইতে লাগে ফার্স্ট 3 দিনে।
1: পরে 3 ঘন্টা পর পর যে খাওয়ানো হবে তার পরিমাণটা কিরকম?
0: পরিমাণ তো ওইটাই যে একবার যে বানাইলো 10টা পান, 10টা ব্ল্যাক পেপার, সল্ট 10 গ্রাম, আর ওই যেটা গুড় দিয়ে যেটা মিশ্রণটা বানাইলো তৈরি করলো ওইটা কি করতে লাগে, যতবার খাওয়াইবে যতবার মিশ্রণটা বানাইতে লাগবে মানে ফ্রেশলি, তো 3 ঘন্টার বাদে বাদে এটা বানিয়ে খাওয়াইতে লাগে। আর যখন 3 দিন হয়ে যাবে তখন 2 সপ্তাহ পর্যন্ত এই এই যেটা আমি মিশ্রণটা বলছি এটা দিনে তিনবার এটা মানে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড, তারা অনেক সায়েন্টিস্ট এই রিসার্চ করিয়া এই এথনো মেডিসিনটা বাইর করছে। আর এটা মানে আমি অনেক দেখছি আর কি, অনেক পশু চিকিৎসকে বলছে কি এই মেডিসিনটা খাওয়ানোর বাদে কৃষকের গবাদি পশুর যেটা ইনফেকশন হয়েছিল অনেক মানে বেমারটা কমিয়ে গেছে আর কি। তো আমি আশা করছি যে এটা খুব কম দামে কম খরচে সব কৃষক বন্ধুরা যার মানে যেখানে কোনো পশু চিকিৎসার জন্য মেডিসিন অ্যাভেলেবল নাই তারাও এই মিশ্রণটা খাবে, অনেক লাভবান হতে পারবে এটা আশা করছি। তো এটা খাওয়াইতে পারবে ঘরে বানিয়ে, এটা কোনো কষ্টের কাজ না, সবার ঘরে অ্যাভেলেবল বস্তু আছে, এটা খাওয়িয়ে মানে তারা লাভ হতে পারবে অনেক।
1: এই রোগ দেখা দিলে গরুটা সুস্থ হয়ে যাবে?
0: হ্যাঁ, গরুটা সুস্থ হয়, কিছু কিছু গরুর মৃত্যু পর্যন্ত হয় যদি আর্লি ট্রিটমেন্ট মানে যেগুলো যদি ট্রিটমেন্টটা না করা হয় তাহলে কিছু কিছু গরুর মৃত্যু হয়, কিন্তু মর্টেলিটিটা এত বেশি না। যদি কৃষকে যদি ভালোভাবে তারে শুশ্রূষা করে, ওষুধগুলো দেয় আর যেভাবে রাখতে হয় ওভাবে যদি রাখে তাহলে ভালো হওয়ার চান্স আছে, ব্যাপারটা ভালো হওয়া হয়ে যাওয়ার চান্স আছে।
1: এই রোগ নিয়ে যেহেতু আমাদের এতদিন চলে এই রোগ দেখা দিয়েছে, তো একজন পশু বিশেষজ্ঞ হিসাবে আপনি আমাদের কৃষক ভাইদের সচেতনতার জন্য কিছু বলবেন?
0: হ্যাঁ, কৃষক ভাইরা এটা রোগ দেখে আমি ভাবি এখন ভয় খাওয়ার কোনো কারণ নেই, বেশি ভয় খাইতে লাগে না, তারা খালি মানে নিজের যেটা দায়িত্ব আছে যখনই বেমারটা আসবে তারা দায়িত্ব হিসাবে পশু চিকিৎসকরে অবগত করিয়া যেটা সিমটম আইবে ওই সিমটমের দেখিয়া যাতে তারা মেডিসিনটা যত তাড়াতাড়ি পারা যায় তাড়াতাড়ি মেডিসিনটা দেয়, আর যেগুলো মানে সাফসিকনতা যাতে পরিষ্কার পরিচ্ছন্নতাটা তারা মানিয়ে চলে এটাই কইছি। আর ট্রিটমেন্টটা তাড়াতাড়ি করলে আমার মনে হয় মানে ভালো হবে, তাড়াতাড়ি ভালো হয়ে যায়, আর্লিতে ট্রিটমেন্ট দিলে ভালো হয়ে যায়। তো তারা কৃষক বন্ধুরা দেরি না করে যত তাড়াতাড়ি পারা যায় তারা এটা আরম্ভ করতে লাগে, চিকিৎসাটা আরম্ভ করতে লাগে আর পরিষ্কার পরিচ্ছন্নতাটা অবলম্বন করতে লাগে। এটা করলে মানে ক্ষতিটা মানে যেটা ক্ষতি ওটা হওয়ার পরিমাণটা খুব কম হবে।
1: এবং যাদের টিকা দেওয়া হয়নি তাহলে তাড়াতাড়ি টিকা দেওয়া জরুরি।
0: হ্যাঁ, সো সব কৃষক বন্ধুরা যেটা নিজের কাছের যেটা স্টেট ডিপার্টমেন্টের ভেটেনারি হসপিটাল আছে বা ডিসপেন্সারি আছে ওইখানে গিয়ে তারা খবর করতে পারে কি ভ্যাকসিনটা অ্যাভেলেবল আছে কি না, তারা খবর

0: খবর করলে যদি অ্যাভেলেবেল আছে তাহলে সুস্থ গরুকে তখনই ভ্যাকসিনটা দিতে পারবে। আর তারাও মনে কৃষক বন্ধুরা এটা মনে রাখতে লাগবে যে এই ভ্যাকসিনের টিকাটা বছরে একবার দিতে লাগে, এটা মনে রাখতে লাগবে। তো তারা যত তাড়াতাড়ি পারা যায় তারা গিয়ে মানে কাছের যেটা বা নিকটের যেটা হসপিটাল ডিসপেন্সারিতে তারা খবর করিয়ে এটা দিয়ে দিতে লাগে, টিকাটাই হোক বা ট্রিটমেন্টই হোক।
1: মানে আগে থেকেই ব্যবস্থা নিলে সুফল পাওয়া যায়।
0: আগে থেকেই ব্যবস্থা নিতে লাগে। আর তারা আমার মনে হয় আরও একটা কথা কি, যেটা মশার ইয়ে আছে, মশাতে মশারি ইউজ করতে পারে গরুর জন্য, যে ধোঁয়াগুলো দেয়, ধোঁয়া দিলেও রাত্রে তো আসিয়া কামড়ে, তাই মানে যেটা মশা হওয়ার জলগুলো যাতে জমা না হয়, আর মশারি ইউজ করতে পারে যে গরু বা গবাদি পশুর যেটা ঘর আছে ওইখানে, তখন মশার কামড়টা অনেক কম হবে, তখনও বেমারের স্প্রেডটা কম হবে। আর কি যে যেটা আমি আগেও বলছি যে একটোপ্যারাসাইট, যেটা শরীরে যেটা উকুনের মতো হয়, ওটার ওষুধও 6 মাসে একবার বা 3 মাসে একবার তারা রেগুলারলি মানে এটা দিতে লাগে গবাদি পশুরে। তখন যদি ওই ইগুলা না হয় শরীরে, উকুনগুলা না হয়, তখন বেমারের বীজাণুটাও স্প্রেড করতে পারবো না। তো এটা রেগুলার ইন্টারভেলে কৃষকরা দিতে লাগে।
1: আমরা এতক্ষণ গবাদি পশুর গুটি রোগ ও তার প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করলাম। আশা করি আমাদের যারা কৃষক ভাইরা আছেন, যারা গোপালন করেন বা ইতিমধ্যে যারা যাদের গরু এই রোগে আক্রান্ত হয়েছে, আশা করি যারা শুনবেন উপকৃত হবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।
2: এতক্ষণ শুনলেন গবাদি পশুর গুটি রোগ ও প্রতিরোধের উপায়। এই বিষয়ে কাছাড় জেলার অরুণাচল কৃষি বিজ্ঞান কেন্দ্রের পশু বিশেষজ্ঞ ডাক্তার শামসুন নেহারের সঙ্গে সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে ছিলেন মিতা শর্মা। সাক্ষাৎকারটি আমাদের স্টুডিওর বাইরে গৃহীত। তো বন্ধুরা, আপনারা শুনলেন উনি কি বললেন। আশা করছি আমাদের যেসব বন্ধুরা এইসব সমস্যায় পড়েছেন বা আমার যেসব বন্ধুরা গবাদি পশু পালন করছেন, তাদের হয়তো কখনো যদি এরকম ধরনের কোনো সমস্যায় পড়তে হয়, তাহলে এই যে আজকে আমাদের অনুষ্ঠান, এর থেকে নিশ্চয়ই আপনারা অনেকটাই উপকৃত হবেন। কারণ উনি বললেন যে ঠিক কোন ভ্যাকসিনটা নিতে হবে এই রোগকে প্রতিরোধ করার জন্য, বা কীভাবে আপনার গবাদি পশুকে রাখতে হবে, ঠিক কী কী কাজ করলে গবাদি পশুর যে এই যে গুটি রোগের যে আক্রমণ সেটা ঠিক ততটা বেশি হবে না, সেটার মাত্রা অনেকটাই কম থাকবে, কিভাবে তাদের যত্ন নেওয়া দরকার, সবকিছুই উনি খুব প্রাঞ্জল করে বুঝিয়ে বলেছেন। তো আশা করছি আমাদের বন্ধুরা খুব ভালোভাবে সেটা বুঝতে পেরেছেন আর সেই রকমই তারা নিশ্চয়ই করবেন। যদি আমার কোনো বন্ধুদের ধরনের সমস্যা হয়ে থাকে, তাহলে আশা করছি আজকের এই অনুষ্ঠান থেকে আপনারা অবশ্যই অবশ্যই উপকৃত হবেন বন্ধুরা। তো এবারে অনুষ্ঠানে শুনবেন একখানি লোকগীতি, শিল্পী আয়ুষী।

অনুষ্ঠানে একখানি লোকগীতি শুনলেন আয়ুষের কণ্ঠে। বন্ধুরা, এই সঙ্গে কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানের সময় একেবারে শেষ, তাই এবারে আমার অনুষ্ঠান থেকে বিদায় নেবার পালা। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই কামনা জানিয়ে আজ অনুষ্ঠান এখানেই শেষ করছি। এবং অনুষ্ঠান শেষ করার আগে আপনাদের আরও একবার জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা।

আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন আমার প্রেম ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

গানটি শুনলেন নিকাহ ছবি থেকে সালমা আঘার কণ্ঠে। শুনছেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এবারের গানটি আর্থ ছবি থেকে জগজিৎ সিং এর কণ্ঠে।

0: আকাশবাণী শিলচর। এতক্ষণ শুনলেন হিন্দি ছবির গানের
1: নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে আজ থেকে সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে দুটি আইন কার্যকর হয়েছে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আগামীকাল তৃতীয় নমস্তে দিবস পালন করবে। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রবীন্দ্র সদনে। ভিয়েতনামের ফুকোক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয়ের দেহ হোচিমিন শহর থেকে আজ রাতে দেশে ফিরছে। পশ্চিম এশিয়ায় সপ্তাহান্তে নতুন করে সৃষ্ট উত্তেজনার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান দুপক্ষই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ দাবি করেছে। লর্ডসে মহিলাদের একমাত্র ক্রিকেট টেস্টে ভারত 270 রানে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। আসছে বিস্তারিত খবরে। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পশ্চিমবঙ্গে দুটি আইন আজ কার্যকর হয়েছে। এগুলি হল পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষার সংশোধনী আইন। গত 29 জুন রাজ্য বিধানসভায় এই সংক্রান্ত বিল পাশ হয়। রাজ্যপাল আর এন রবির সম্মতি মেলায় বিল দুটি আইনে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠায় এগুলির প্রয়োজন ছিল। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইনের আওতায় কোনো ব্যক্তি সমাজবিরোধী কাজের চক্রান্ত করলে বা ভবিষ্যতে এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে অপরাধ ঘটানোর আগেই তাকে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক গ্রেপ্তারির সংস্থান রয়েছে। এক্ষেত্রে তাকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটকে রাখা যেতে পারে। এই নির্দেশ জারি করতে পারবেন রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার মনোনীত DIG পদমর্যাদার কোন পুলিশ আধিকারিক। অন্যদিকে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইনে সরকারি সম্পত্তি ভাঙচুর, সমাজবিরোধী কার্যকলাপ, দাঙ্গা, পুলিশের ওপর হামলা কিংবা সংগঠিত অপরাধের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের সংস্থান রয়েছে। এর অধীনে একটি বিশেষ ক্লেম কমিশন গঠন করা হবে, যারা বিক্ষোভ বা হিংসাত্মক আন্দোলনের জেরে সম্পূর্ণ ক্ষতিপূরণ দোষীদের কাছ

থেকে আদায় করবে। রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির তিন মনোনীত প্রার্থী সুখেন্দু শেখর রায়, প্রকাশিক বড়াইক এবং সুস্মিতা দেব আজ তাঁদের মনোনয়ন জমা দিয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভা আসনে রাজ্যসভার নির্বাচনের রিটার্নিং অফিসার সৌমেন্দ্রনাথ দাসের হাতে মনোনয়নপত্র তুলে দেন তাঁরা। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই, আগামী 24 জুলাই ভোট গ্রহণ। উল্লেখ্য, রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর গত বৃহস্পতিবার বিজেপিতে যোগদান করেন এই তিনজন। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আগামীকাল তৃতীয় নমস্তে দিবস পালন করবে। ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্প চালু হওয়ার 3 বছর পূর্তি উপলক্ষে দিনটি পালিত হবে। মন্ত্রক জানিয়েছে, এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রবীন্দ্র সদনে। এর পাশাপাশি দিব্য কলা মেলার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন পুরসভা ও পুর নিগমগুলিতেও বিশেষ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। পরিবেশ রক্ষায় নিকাশি ও সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের কাজে যুক্ত ব্যক্তিসহ স্বচ্ছতা কর্মী, বর্জ্য গ্রাহক এবং মাথায় করে মল বহনকারীদের ভূমিকাকে সম্মান জানানোই দিনটি পালনের মূল উদ্দেশ্য। কেন্দ্রীয় সামাজিক ও ন্যায় ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার এবং প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও সেখানে উপস্থিত থাকার কথা। চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ভারতের মোট রপ্তানি মূল্য দাঁড়িয়েছে $23,200 কোটি মার্কিন ডলার। গত বছর একই সময় তুলনায় যা 11.37% বৃদ্ধি পেয়েছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, জুন মাসে মোট রপ্তানির পরিমাণ $730 কোটি মার্কিন ডলার। জুন মাসে যেসব পণ্য রপ্তানি হয়েছে তার মধ্যে অন্যতম রত্ন ও অলঙ্কার, ইঞ্জিনিয়ারিং সামগ্রী এবং চাল। বৈদ্যুতিন পণ্য রপ্তানি গত বছর জুনের $400 কোটি 14 লক্ষ ডলারের তুলনায় বেড়ে $500 কোটি ডলারে পৌঁছেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সরকারি ব্যাংকগুলিকে প্রবাসী ভারতীয়দের কাছে আরও সক্রিয়ভাবে পৌঁছানোর এবং তাদের জন্য নতুন ও আকর্ষণীয় আমানত প্রকল্প চালুর আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ সরকারি ব্যাংক এবং সরকারি আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা জানান। অর্থমন্ত্রী বলেন, প্রবাসী ভারতীয়দের কাছ থেকে আমানত সংগ্রহের গতি বজায় রাখতে জনসংযোগ এবং সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। বৈঠকে বিভিন্ন সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ আধিকারিকরা রিজার্ভ ব্যাংকের সোয়াপ সুবিধা প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অর্থমন্ত্রীকে অবহিত করেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মুম্বাইতে আজ তৃতীয় বার্ষিক অভ্যন্তরীণ ওম্বডসম্যান সম্মেলনের আয়োজন করে ব্যাংকের প্রতিনিধি, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, ক্রেডিট ইনফরমেশন কোম্পানি এবং আরবিআই ওম্বডসম্যান এই সম্মেলনে যোগ দেন। আরবিআই এর ডেপুটি গভর্নর শ্রী স্বামীনাথন জে তাঁর ভাষণে গ্রাহক পরিষেবা আরও জোরদার করে তোলার লক্ষ্যে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন। রাম মন্দির আর্থিক অনুদান তছরূপ মামলায় শীর্ষ আদালত উত্তরপ্রদেশ সরকার গঠিত বিশেষ তদন্তকারী দলকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলেছে। এর পাশাপাশি সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকার, উত্তরপ্রদেশ সরকার, শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে সিবিআই তদন্তের বিষয়ে জমা পড়া আবেদনের ভিত্তিতে তাদের বক্তব্য জানাতে বলেছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বিচারপতি জয়মাল্য বাগচি এবং ভি মোহনের ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশ দেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। ভিয়েতনামের ফুকোক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয়ের দেহ হোচিমিন শহর থেকে আজ রাতে ভিয়েতনাম এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফিরবে। সামাজিক মাধ্যমে এক বার্তায় ভিয়েতনামে ভারতীয় দূতাবাস জানিয়েছে, সন্ধে 6টা নাগাদ হোচিমিন শহর থেকে রওনা হয়ে ভিয়েতনাম এয়ারলাইন্স ফ্লাইট VN979 ভারতীয় সময় রাত 9টা 35 মিনিট নাগাদ মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। দূতাবাস জানিয়েছে, দেহগুলিকে নিজেদের এলাকায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকারকে যোগাযোগ রাখতে বলা হয়েছে। পশ্চিম এশিয়ায় সপ্তাহান্তে নতুন করে সৃষ্ট উত্তেজনার ফলে আঞ্চলিক নিরাপত্তা এবং কূটনৈতিক আলোচনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান দুপক্ষই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ দাবি করেছে। ওমান উপকূলে গতকাল ইরান হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জলযানের ওপর হামলা চালালে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পায়। সেই থেকেই তেল ও গ্যাস পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ ওই জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা, উপকূল র্যাডার সাইট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রসহ একাধিক সেনা ঘাঁটি লক্ষ্য করে রাতভর হামলা চালানো হয়েছে। বাণিজ্যিক জাহাজের ওপর ইরানি হামলার প্রতিবাদে এই আক্রমণ। এদিকে ইরানও বলেছে, জর্ডান, বাহরিন এবং কুয়েতের পাশাপাশি ওমানে আমেরিকার র্যাডার কেন্দ্র লক্ষ্য করে তারা হামলা চালাচ্ছে।
ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নে বিদেশমন্ত্রীদের বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে জারি হওয়া নিষেধাজ্ঞা, ইউক্রেনের চলতি সংঘাত এবং বিভিন্ন আন্তর্জাতিক

0: আন্তর্জাতিক নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শুরুর আগে ইউএর বিদেশনীতি বিষয়ক প্রধান কাজা কালাস সাংবাদিকদের জানান, তালিকাভুক্ত 250টি বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করছেন তিনি। সম্প্রতি রাশিয়ার সাধারণ নাগরিকদের ওপর চালানো হামলার প্রতিক্রিয়াতে নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চলতি বৈঠকে ইউক্রেনের সাধারণ নাগরিকদের দুরবস্থাও পর্যালোচনা করা হবে। এছাড়াও পশ্চিম এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতিও বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ স্পেনে সেদেশের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং অর্থনীতি, ব্যবসা ও বাণিজ্য মন্ত্রী কার্লোস কুয়েরপো কাবালোরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী গোয়েল বলেন, বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে ভারত স্পেন অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে। উল্লেখ্য, শ্রী গোয়েলের 5 দিনের স্পেন, বেলজিয়াম ও ফিনল্যান্ড সফর আজ শুরু হয়েছে। ভারত ও জাপান মুক্ত, অবাধ এবং নীতি নির্ভর ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার পক্ষে নিজেদের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছে। জাপানের টোকিওয় অষ্টম প্রতিরক্ষা নীতি বৈঠকে দুদেশের মধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার বিষয়ে সুসংহত আলোচনা হয়। বৈঠকে দুপক্ষ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতাও পর্যালোচনা করেছে। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় সচিব সিবি জর্জ, পোল্যান্ডের বিদেশ মন্ত্রকের সেক্রেটারি অব স্টেট ল্যাডিস্ল বার্তোস জিউস্কি এবং অর্থনৈতিক উন্নয়ন ও প্রযুক্তি মন্ত্রকের আন্ডার সেক্রেটারি অব স্টেট মিশেল বার্নৌস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন। দিল্লির একটি আদালত 2020 সালে উত্তর পূর্ব দিল্লিতে দাঙ্গা চলাকালীন তদন্ত আধিকারিক অঙ্কিত শর্মা খুনের ঘটনায় আম আদমি পার্টির প্রাক্তন কাউন্সিলর তাহির হোসেন এবং অন্য 4 জনকে দোষী সাব্যস্ত করেছে। অতিরিক্ত দায়রা বিচারক প্রবীণ সিং হোসেন সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি শুনানি গ্রহণ করে। তামিলনাড়ুর মাদুরাইয়ের কাছে মেলুরে এক বাস দুর্ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে। কোট্টাম্বাট্টি রোদের কাছে 2টি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এই বিপত্তি ঘটে। এদিকে মহারাষ্ট্রের পুনে সাসওয়ার জেরুরি রোডে পথ দুর্ঘটনায় 3 মহিলা পুণ্যার্থী প্রাণ হারিয়েছেন। লর্ডসে মহিলাদের একমাত্র ক্রিকেট টেস্টে ভারত 270 রানে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল 457 রান। আর চতুর্থ শেষ দিনে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস 186 রানে শেষ হয়ে যায়। ভারতের পক্ষে স্নেহ রানা 4টি, শায়লি সাদঘরে, ক্রান্তি গড় ও দীপ্তি শর্মা 2টি করে উইকেট নিয়েছেন। খেলার স্কোর, ভারত 225 ও 7 উইকেটে 341 ডিক্লেয়ার, ইংল্যান্ড 170 ও 186 রান। ফিফা ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল পর্ব শুরু হচ্ছে আগামীকাল। ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে আজ থেকে সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে 2টি আইন কার্যকর হয়েছে। কেন্দ্রীয় সামাজিক ও ন্যায় ক্ষমতায়ন মন্ত্রক আগামীকাল তৃতীয় নমস্তে দিবস পালন করবে। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রবীন্দ্র সদনে। লর্ডসে মহিলাদের একমাত্র ক্রিকেট টেস্টে ভারত 270 রানে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছে।
2: আকাশবাণী শিলচর, আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ বিশেষ খবর হল, আসাম বিধানসভার ষষ্ঠ দিনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা। রাজ্যে 56,728 জন ডি ভোটারকে বিদেশী ন্যায়াধিকরণ বিদেশী বলে ঘোষণা করেছে বলে মন্ত্রী পীযূষ হাজারিকার বিধানসভায় প্রকাশ। মাইক্রোফাইন্যান্সকে উৎসাহিত করা এবং ঋণের ক্ষেত্রে কিছুটা স্বস্তি পাওয়ার বিষয়ক প্রকল্পের অধীনে 37টি সংস্থার সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে বলে অর্থমন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়ার প্রকাশ। এবং হাইলাকান্দি জেলার মাটিজুড়ি এলাকায় স্টেট ব্যাংকের কাছে গতকাল গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত, একটি দোকান ভস্মীভূত। এবারে বিস্তারিত খবর। আসাম বিধানসভার আজ ষষ্ঠ দিনে ডি ভোটার সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বিধায়ক নুরুল ইসলামের উত্থাপন করা এক প্রশ্নের উত্তরে রাজ্যের গৃহ ও রাজনৈতিক পরিক্রমা বিভাগের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হয়ে মন্ত্রী পীযূষ হাজারিকা বলেন যে, রাজ্যের ভোটার তালিকায় সম্প্রতি 91,385 জনের নামের পাশে ডি চিহ্ন লাগানো হয়েছে। রাজ্যে 56,728 জন ডি ভোটারকে বিদেশী ন্যায়াধিকরণের পক্ষ থেকে বিদেশী হিসেবে ঘোষণা করা হয়েছে বলেও মন্ত্রী শ্রী হাজার হাজারিকা জানিয়েছেন। তিনি বলেন যে পরবর্তী পর্যায়ে যারা হাইকোর্টে আবেদন করেছেন তাদের মধ্যে ৮৩১ জনকে বিদেশী বলে রায় দেওয়া হয়েছে। এছাড়া বিদেশী

0: টিকরণ 65,171 জনকে, হাইকোর্ট 42 জনকে এবং সুপ্রিম কোর্ট 3 জনকে ভারতীয় নাগরিক বলে ঘোষণা করেছে বলেও তিনি জানিয়েছেন। আসাম বিধানসভায় আজ হাতি মানুষের সংঘাতকে নিয়ে আলোচনা হয়েছে। বিধায়ক পদ্ম হাজারিকা ভারত ভুটান সীমান্তে বন্য হাতির উপদ্রব এবং হাতি মানুষের সংঘাতকে নিয়ে উত্থাপন করা বিষয়টি সম্পর্কে রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া বিধানসভায় তথ্য তুলে ধরেন। আগামী বুধবার বিধানসভায় বাজেট আলোচনা হবার পর আসাম বিধানসভার কেন্দ্রীয় কক্ষে রাজ্যের হাতি বানরের উপদ্রব বেশি হওয়া বিধানসভা কেন্দ্রগুলির বিধায়কদের সঙ্গে জরুরি আলোচনা অনুষ্ঠিত হবে বলে শ্রী বরুয়া জানিয়েছেন। এর আগে বিধায়ক হাজারিকা বলেন যে হাতি মানুষের সংঘাতের ফলে বিগত 3 বছরে 120টি হাতি এবং কমপক্ষে 363 জন লোকের মৃত্যু হয়েছে। বনমন্ত্রী সভায় এই সংঘাত দূর করার জন্য হাতির উপযোগী খাদ্য সরবরাহ সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন। অন্যদিকে কলেজগুলিতে 4 বছরের স্নাতক পাঠ্যক্রম সম্পর্কে আজ সভায় আলোচনা হয়েছে। আজকের দিনে আসাম বিধানসভায় মহিলাদের মাইক্রোফাইন্যান্স ঋণ সম্পর্কে আলোচনা করা হয়। রাইজোর দলের বিধায়ক অখিল গগৈ মহিলাদের মাইক্রোফাইন্যান্স ঋণ সম্পর্কে উত্থাপিত বিষয়ে অর্থমন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া বিস্তারিত জানান। মন্ত্রী বলেন যে কোনো ব্যাংক একজন মহিলাকে মাইক্রোফাইন্যান্সের ঋণ 1,25,000-এর বেশি দিতে পারবে না। মাইক্রোফাইন্যান্সকে উৎসাহিত করা এবং ঋণের ক্ষেত্রে স্বস্তি প্রদানের লক্ষ্যে সংক্রান্ত প্রকল্পের অধীনে 2021 সালে 37টি ঋণ প্রদানকারী সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষর করে ঋণ রেহাই দেওয়া সহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে আসছে বলে মন্ত্রিসভায় জানান। এ সম্পর্কে অর্থমন্ত্রী বলেন,
1: প্রথম শ্রেণীর জুড়ে নিয়মিয়াক ঋণ দিয়ে আসলে 8,72,739 ব্যক্তিক আমি 1,599.16 কোটি টাকার 25,000 টাকা দিছিল উদগনি হিসাবে, যে ব্যবসায় আরো ভালকে কর। তারপর আমি একটা তৃতীয় শ্রেণী এটা করা হয়েছিল, যত 1-এর পর 99 তার NPA হওয়ার আগলৈকে যখন লোকের লোন তো NPA হওয়া নাই তেনেকা লোক সকলের বাতায়াত ঘুরাই দিবর কারণে আমি সিদ্ধান্ত লৈছিল। আর সেই মর্মে 97,938 আই মাতৃক আমি 190 কোটি টাকা দিয়ে NPA হওয়ার পর সম্পূর্ণরূপে রক্ষা করা হয়েছিল, ভবিষ্যতলৈ লোন লোব পারে এই কামখিনি আমি করেছিলাম।
0: চলতি বছরে রাজ্যে কল্যাণমূলক প্রকল্পের অধীনে 600 কোটি টাকা মঞ্জুর করা হবে বলেও অর্থমন্ত্রী জানান। আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের 2026-27 শিক্ষাবর্ষে স্নাতক পাঠ্যক্রমের নাম ভর্তির জন্য সাধারণ প্রবেশ পরীক্ষা আগামী 18 জুলাই অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা শিলচর, গৌহাটি, জোরহাট, তেজপুর, কোকরাঝাড় সহ রাজ্যের মোট 18টি কেন্দ্রে 3টি পর্যায়ে অনুষ্ঠিত হবে। আবেদনকারীরা তাদের প্রবেশপত্রসমূহ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.aau.ac.in থেকে ডাউনলোড করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের পঞ্জীয়ক দামোদর বর্মন দ্বারা স্বাক্ষরিত এক প্রেস বার্তার মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন যে বিশেষ কারিগরি কারণে গৌহাটির রানীর পাটগাঁওয়ে অবস্থিত কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্য মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রটি খানাপাড়ার রেশমনগরের বড়োল্যান্ড অতিথিশালার নিকটে কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্য মুক্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। আবেদনকারীদের পুনরায় উপলব্ধ প্রবেশপত্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে আহ্বান জানানো হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল AIR নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ _ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। হাইলাকান্দি জেলার মাটিজুড়ি এলাকায় স্টেট ব্যাংকের কাছে গতকাল গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। গতরাতে আনুমানিক প্রায় 3টে নাগাদ একটি জুতোর দোকানে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে স্টেট ব্যাংক সংলগ্ন ওই জুতোর দোকান থেকে প্রথমে পাশের বাড়ির একটি বাড়ির বাসিন্দারা আগুন ও ধোঁয়া দেখতে পান। সঙ্গে সঙ্গে আশেপাশের লোকজনকে জানালে তারা দমকলকে খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। দীর্ঘ সময়ের প্রচেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, তবে ততক্ষণে জুতোর দোকানটি প্রায় ভস্মীভূত হয়ে যায়। আগুনের তীব্রতায় আশেপাশের কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়রা ধারণা করলেও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানার জন্য তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির সম্ভাবনার কথা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন। শিলচর শহরের ১৫টি সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে আজ সকাল ৩:৩০টায় শহরের সাউথ সিটি হাসপাতালের সামনে এক প্রতিবাদী জনসমাবেশের আয়োজন করা হয়। মেহেরপুর এলাকার ভাঙার

রাস্তা ওই এলাকায় দীর্ঘদিনের যানজট, ট্রাফিক পুলিশের অভাব, অবৈধ পার্কিং এবং রাস্তায় জমাজলের সমস্যার অভিযোগ করে এর প্রতিবাদে আয়োজিত এই কার্যসূচিতে বিভিন্ন বক্তা এসব সমস্যা নিয়ে বক্তব্য রাখেন। তারা এসব সমস্যা সমাধানের জন্য জেলা প্রশাসনের কাছে আগামী শুক্রবার পর্যন্ত সময়সীমা বেঁধে দেন। নির্ধারিত সময়ে তাদের দাবি পূরণ না হলে আগামী শনিবার থেকে আন্দোলন কার্যসূচি পালন করা হবে বলে প্রতিবাদকারীরা আমাদের সংবাদদাতাকে জানিয়েছেন। সমাবেশে উপস্থিত নাগরিকরা এই ব্যস্ত সড়কগুলি দ্রুত সংস্কার করে অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ এবং নিরাপদ ও স্বাভাবিক যান চলাচলের ব্যবস্থা করতে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। মাদকমুক্ত কাছাড় গড়ার লক্ষ্যে সমন্বিত কৌশল নির্ধারণের জন্য আজ কাছাড়ের জেলা আয়ুক্ত রাহুল কুমার গুপ্তার পৌরোহিত্যে মাসিক জেলাস্তরীয় এনকোর্ট নার্কো সমন্বয় কেন্দ্র পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জেলায় মাদক বিরোধী উদ্যোগ, আইন প্রয়োগ ব্যবস্থা, পুনর্বাসন কার্যসূচি এবং সচেতনতা কার্যসূচি নিয়ে পর্যালোচনা করা হয়। এছাড়া বৈঠকে সাম্প্রতিক মাদকদ্রব্য জব্দ করার পরিসংখ্যান, পূর্বের বৈঠকগুলিতে গৃহীত সিদ্ধান্তের অগ্রগতি, নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন, ওষুধের দোকানগুলিতে বিধি মেনে চলার বিষয়টি যাচাই ইত্যাদি বিষয়গুলি খতিয়ে দেখা হয়। শ্রীভূমি জেলা উন্নয়ন সমন্বয় ও পর্যবেক্ষণ কমিটির এক সভা আজ জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালার পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, পরিকাঠামো উন্নয়ন এবং কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়েছে। সভায় জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, বিধায়ক জাকারিয়া আহমেদ, ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি সঞ্জীব বণিক সহ বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের উদ্যোগে পরিচালিত দূর শিক্ষা কেন্দ্রের এক বছরের বাংলা ভাষা ডিপ্লোমা পাঠ্যক্রমের চলতি শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এ সম্পর্কিত বিজ্ঞপ্তি আগামী 2 আগস্ট বরাকবঙ্গের ওয়েবসাইটে প্রকাশিত হবে। ভর্তির জন্য অনলাইন রেজিস্ট্রেশন আগামী 3 আগস্ট থেকে 16 আগস্ট পর্যন্ত চালু থাকবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য, নির্দেশাবলী এবং পরবর্তী আপডেট জানতে ছাত্রছাত্রীদের বরাকবঙ্গের ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে। হাইলাকান্দি জেলার অন্যতম প্রাচীন ব্যাংক অ্যাপেক্স ব্যাংক আজ পৌরসভা কার্যালয়ের সামনে প্রথম এটিএম পরিষেবা চালু করেছে। হাইলাকান্দি পৌরসভা সভাপতি মানব চক্রবর্তী নতুন এটিএম পরিষেবার উদ্বোধন করেন। অনুষ্ঠানে হাইলাকান্দি শাখার ব্রাঞ্চ ম্যানেজার হারাধন দাস, লালা শাখার ব্রাঞ্চ ম্যানেজার বিপুল কান্তি সিনহা প্রমুখ উপস্থিত ছিলেন। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের আরও উন্নত ও আধুনিক ব্যাংকিং পরিষেবা প্রদান করার লক্ষ্যে এই এটিএম চালু করা হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় আগামী বুধবার অনুষ্ঠেয় প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের বিরুদ্ধে অবতীর্ণ হবে। খেলাটি ভারতীয় সময় অনুসারে রাত 12:30 আরম্ভ হবে। প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে আগামী বৃহস্পতিবার আর্জেন্টিনা ও ইংল্যান্ড পরস্পরের মুখোমুখি হবে। খেলাটি ভারতীয় সময় অনুসারে রাত 12:30 আরম্ভ হবে। সেমিফাইনালে বিজয়ী উভয় দল আগামী 20 জুলাই নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে অবতীর্ণ হবে। অন্যদিকে সেমিফাইনালে পরাজিত দুটি দল 19 জুলাই মায়ামিতে তৃতীয় স্থানের জন্য প্লে অফের খেলায় অবতীর্ণ হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছি। আসাম বিধানসভার ষষ্ঠ দিনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা। রাজ্যে 56,728 জন ডি ভোটারকে বিদেশি ন্যায়াধিকরণ বিদেশি বলে ঘোষণা করেছে বলে মন্ত্রী পীযূষ হাজারিকার বিধানসভায় প্রকাশ। মাইক্রোফাইন্যান্সকে উৎসাহিত করা এবং ঋণের ক্ষেত্রে কিছুটা স্বস্তি পাওয়ার বিষয়ক প্রকল্পের অধীনে 37টি সংস্থার সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে বলে অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার প্রকাশ। এবং হাইলাকান্দি জেলার মাটিজুড়ি এলাকায় স্টেট ব্যাংকের কাছে গতকাল গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত, একটি দোকান ভস্মীভূত। আঞ্চলিক সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।

10 মিনিটে, সকাল 6:30 মিনিটে খেতে খামারে লোকগীতি পরিবেশন করবেন মুক্তানাথ সকাল 6:35 মিনিটে এবং বেলা 11:30 মিনিটে মুক্তানাথ ও যমুনানাথের পরিবেশনায় লোকগীতি শুনবেন আমার কথা অনুষ্ঠানের অব্যাহিত পরে। এছাড়া দুপুর 1:40 মিনিটে লোকগীতির শিল্পী নবীনচন্দ্র খানরা, সকাল 7:05 মিনিটে সুপ্রভাত, দেশবন্দনা সকাল 7:20 মিনিটে। সকাল 7:40 মিনিটে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। দুপুর 12:30 মিনিটে সুরের ভেলায় ফোন ইন অনুষ্ঠানে শুনবেন আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত। গান শোনার জন্য ফোন করতে পারেন 2627 এই নম্বরে। সকাল 8:40 মিনিটে নজরুল গীতি শুনবেন সুচরিতা চৌধুরীর পরিবেশনায়। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 মিনিটে শোনা যাবে ওস্তাদ সুলতান খাঁর সারেঙ্গি বাদন। বেলা 11:00 আধুনিক গান শুনবেন সাবিনা ইয়াসমিন এবং শিবাজি চট্টোপাধ্যায়ের কণ্ঠে। বেলা 1:15 মিনিটে আধুনিক গানের শিল্পী প্রতিষ্ঠা রায়। বেলা 11:30 মিনিটে আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন প্রীতি চক্রবর্তী। দুপুর 2:00 লঘু শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে ম্যান্ডোলিন বাদন শুনবেন শিল্পী সমীর শঙ্কর মোদক। সৌমদীপ পালচৌধুরীর পরিবেশনায় বাঁশি বাদন শুনবেন রাত 8:15 মিনিটে। দুপুর 2:30 মিনিটে ভজন শুনবেন স্বাগত চক্রবর্তীর কণ্ঠে। দুপুর 2:45 মিনিটে গীত শুনবেন দীননাথের কণ্ঠে। বিকেল 5:05 মিনিটে মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35 মিনিটে। সন্ধে 6:45 মিনিটে শুনবেন চাষ আবাদের কথা। রাত 8:00 প্রচারিত হবে হিন্দি অনুষ্ঠান। রাত 8:30 মিনিটে লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি ও দাদরা শুনবেন শিল্পী শ্যামল লাহিড়ী। রাত 9:30 মিনিটে গজল শুনবেন অশোক খোসলার কণ্ঠে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন উৎপল বসুর কণ্ঠে রাত 10:00। একটি ঘোষণা, আগামী 19 জুলাই 2026 ইংরেজি রবিবার বেলা 10:00 থেকে 11:00 পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচরের বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবজিৎ দাস। এই বিষয়ে যে কোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই ফোন করুন আমাদের স্টুডিওতে। আমাদের ফোন নম্বর 0384226279 এই নম্বরে। এই অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী 22 জুলাই 2026 ইংরেজি বুধবার রাত 9:30 মিনিটে। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে বাংলা গানের অনুষ্ঠান, শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা গান। গানটি শুনলেন হৈমন্তী শুক্লার কণ্ঠে। এবারের গানটি শুনবেন নীল গগনের চন্দ্র।

গানটি শুনলেন নীলা মজুমদারের কণ্ঠে। এবারের গানটি বাণী সরকারের কণ্ঠে।

গানটি শুনলেন নীলা মজুমদারের কণ্ঠে। এবারের গানটি বাণী সরকারের কণ্ঠে।

গানটি শুনলেন প্রসূন ব্যানার্জির কণ্ঠে, শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা গান। এবারের গানটি প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে পাঁচমিশালি বাংলা গান। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। অনুষ্ঠানে খামাজ রাগে সানাই বাদন শুনবেন বিসমিল্লা খা সম্প্রদায়ের পরিবেশনায়।

0: resources that are available for its own good. But then that has an adverse impact on other countries, and that's why it's important that India strengthens its relations with the countries of the region, which is what we are trying to do. And it's not just in the eastern part of the Indo-Pacific region, but also in the western part. So India's relations with all the countries of the Indo-Pacific region are aimed at strengthening not only our bilateral relations, but also the maritime aspect, because we are keen to collaborate with all these countries in strengthening our cooperation in the maritime domain, so that we are able to ward off any threats towards supply chains that are arising.
1: Ambassador Dayal, you gave us a very lucid explanation of the ongoing conflict, and you delved deep into the reasons behind it and the future that is going to be from this conflict henceforth. Thank you so much for sparing your valuable time and joining us for Spotlight tonight.
0: Thank you, Deeksha. Thank you so much for inviting.
2: We were listening to a discussion on West Asia crisis, evolving situation and global impact. The participants were Prabhu Dayal, former ambassador, and Deeksha Saxena, Akashvani correspondent.
3: আকাশবাণী শিলচর অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলো হার্জে, এবং FM 102.3 মেগাহার্জে। একটি ঘোষণা। আগামী 19 জুলাই 2026 ইংরেজি রবিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচরের বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবজিৎ দাস। এই বিষয়ে যে কোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই ফোন করুন আমাদের স্টুডিওতে 03842-262-779 এই নম্বরে। এই অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী 22 জুলাই 2026 ইংরেজি বুধবার রাত 9:30 মিনিটে। আকাশবাণী শিলচর শুরু হচ্ছে নাটক নতুন দিন।
4: এক জমানে সে কা

0: कहानियाँ हम सुनते आए, देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
1: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
2: আকাশবাণী শিলচর, আজকের নাটক নতুন দিন, রচনা অনিল দাশগুপ্ত, প্রযোজনা অমিত শিকিদার, নাট্যানুষ্ঠান নতুন দিন।
3: ঝুমা, খুব সাবধানে নামো।
4: হ্যাঁ, এখন দেখলে তো আমি কেন সবসময় একটা ফোল্ডিং ছাতা রাখার কথা বলি। আরে আরে আরে, তুমি সুটকেসটা নিলে কেন? হ্যাঁ, ওটা ওটা আমাকে দাও। তুমি তুমি আমার এই ব্রিফকেসটা ধরো। খুব খুব সাবধানে, খুব সাবধানে।
5: বাবা, সেপ্টেম্বরের শেষে কাটোয়ারি অঞ্চলে এত বৃষ্টি হবে আমি কি জানতাম।
4: কোনো দরকার নেই, তাছাড়া এই বৃষ্টিতে পাবেও না। ছেড়ে দাও, ছেড়ে দাও। ইস, আমাদের কম্পার্টমেন্টও আবার শেড থেকে অনেকটা দূরে। হ্যাঁ, না না, তাড়াতাড়ি পা চালা তো ওই ওভারব্রিজটার দিকে।
5: তুমি এগিয়ে গিয়ে একটা রিক্সা ধরো না গো, আমি আসছি। এই যে শোনো শোনো, মনে আছে তো নতুন পাড়া জোড়া মন্দির মুখার্জী?

0: বাড়ি?
1: হ্যাঁ হ্যাঁ।
0: আমাকে কিন্তু ছোট মাসির বাড়িতে নামিয়ে দিয়ে তুমি তোমার বাবার কাছে যেও।
2: তুমি তাহলে বাবার সঙ্গে?
0: বললাম তো না, জোরে জোরে পা চালাও তো, একদম ভিজে গেলাম।
2: গেলে ভালো করতে কিন্তু।
0: সে আমি বুঝবো, বাবা আমাকে যা নয় তাই বলে মধুদাকে নিয়ে চলে এলেন, কিছু না বলে, এমনকি তোমার ফেরার অপেক্ষাও না করে। তুমি যাও তো, আমাকে না ডাকলে আমি যাব না। রাগ শুধু ওনার একার কেনা নয়, আমাদেরও থাকতে পারে।
2: আরে বাবা, বাবাকে তো জানোই।
0: উনিও তো জানেন আমাকে, আমি ওনার মেয়ে হলে উনি এভাবে, আমি কাঁদিনি, আমার আমার কষ্ট হয়নি। যাক যাক, এখন ছাড়ো, চলো চলো চলো, তাড়াতাড়ি চলো।
2: হ্যাঁ হ্যাঁ, খুব খুব সাবধানে, খুব সাবধানে। ওভারব্রিজের স্টেপগুলো বেশ পেছল হয়ে আছে।

0: এই বৃষ্টির মধ্যে এত রাত্রি আবার কে এলো রে বাবা? কে কে?
1: মধুদা, দরজা খোলো। আমি আমি অমিত।
0: বড়বাবু, দাদাবাবু এসেছে, দাঁড়াও, আগে তোয়ালেটে দি, একদম ভিজে গেছো তো। তা বৌদিমণিকে আনলে না?
1: এসেছে, ছোট মাসির বাড়ি উঠেছে, এখনো রাগ পড়েনি, বাবা জানে না যেন।
2: আমি জানতাম ও আসবে না। তুই আগে জুতো মোজাটা খোল তো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, প্রণাম করে হবে। হ্যাঁ, সব ভালো তো? এলি কি করে?
1: তুমি যে কি করো না বাবা, কাউকে না জানিয়ে প্রায় 40 বছর বাদে এই গণ্ডগ্রামে চলে এলে। ঝুমার মেশোমশি না জানলে তো
2: ওর ইডিয়েট। আগে ভেজা জামা কাপড়গুলো ছাড়। আমি একটা হাতুড়ে এমবি হয়েও যে সেন্স আছে, তুই এমআরসিপি এফআরসিএস হয়েও সেই জ্ঞানটুকু নেই। আরে মধু, এই ফ্লাস্কে কফি আছে, এক কাপ ওকে দে।
0: সেই ছোটবেলা থেকে তোমার যে সর্দির ধাত, হ্যাঁ এক্ষুনি না আবার এই হাসতে আরম্ভ কর। একটু গরম জল দি, বেশ ভালো করে গা হাত মুছে, হ্যাঁ এই পায়ের তলায় একটু ঘানির তেল মেখে নাও দেখি।
1: না মধুদা, তেল আর লাগবে না, আমার কাছে ভালো এক্সপেক্টরেন্ট আছে।
2: আর কথা না বাড়িয়ে মধু যা বলছে শোন। ও তোর ধাত ছোটবেলা থেকে জানে। হ্যাঁ রে, তুই কি ওই কাটোয়া লোকালি এলি?
1: হ্যাঁ বাবা।
2: অনেক লেট করেছে তো। মধু, ওর জন্য একটু খাবার টাবার ব্যবস্থা করতো।
0: সে আর তোমার বলতে হবে না বড় বাবু, তুমি একটু বিশ্রাম করো, গে যাও। আর দুটো লুচি দি।
1: ওরে বাবা, আর আর একখানা নয়, আলোচনাটা এত ভালো হয়েছে না?
0: তাহলে আর একটু নাও।
1: তা মধুদা, বাবা নাকি এখানে খুব জমিয়ে বসেছেন, কালনা নবদ্বীপ এসব জায়গা থেকে নাকি ডাক আসে?
0: আর ওই গায়ের ছেলে মেয়েদের লেখাপড়া নিয়ে ভালোই আছেন। সকাল 9টা আর ওই সন্ধ্যের পর দেখো না কত ছাত্র ছাত্রী ওই দৌড় দালানটায় বসে যায়।
1: আচ্ছা,
0: এ কি দুধের বাটি সরিয়ে রাখলে কেন? বড়বাবু জানতে পারলে
1: এটা এটা কার ভাগের মধুদা?
0: কারো না বড়বাবু, আর আমার দুজনের থেকেই দিলাম। খেয়ে নাও, খেয়ে নাও, চটপট খেয়ে নাও
1: মধুদা। বাবা খুব অসন্তুষ্ট তাই না?
0: আমি আর কি বলবো বলো, দুজনেই একবারে অভুজ্জ।

0: বৌদিও থামে না, বড়বাবুও না। বড়মার ওই হার বালা চুড়ি ওই দুগ্গার মেয়েকে দেওয়া নিয়ে কি কান্নটাই না হলো।
1: বাবা তো আমাকে একবারও জিজ্ঞেস করলে না।
0: আচ্ছা বড়বাবু কি কোনোদিন কোনো কাজ কাউকে জিজ্ঞেস করে করেছেন? তোমার মাকে জিজ্ঞেস করতো? যা একবার ঠিক করবেন তা করবেন। আর টাকা পয়সা সোনাদানাকে যদি এতই গ্রাহ্য করতেন তাহলে তো আজ।
2: মধু মধু, আমার ঘরের বাতিটা একটু নিমিয়ে দিয়ে যা, আর শোন অমিতকে খাওয়া দাওয়ার পর শুয়ে পড়তে বলিস, কাল কথা হবে।
0: ঠিক আছে আমি আসছি। বৌদিমণির থেকেও তোমার ওই শ্বশুর মশাইয়ের কথায় বেশি অসন্তুষ্ট হয়েছে। নাও এবার ওঠো, পাশের ঘরে বিছানা করে তোমার মশারি টানিয়ে।

0: সাতটা বেজে গেল। মধুদা, ও মধুদা,
1: ঘুম ভাঙলো, চা দেব?
0: দাও, ডাকলে না কেন?
1: কাল অত রাতে কলকাতা থেকে ভিজে দিতে এসেছ, তাই আর ডাকাটা কি?
0: বাবা কি করছেন?
1: উনি রোজ ভোর ছটায় ওই হাঁটতে হাঁটতে স্বাস্থ্য কেন্দ্রে যান, ফেরেন প্রায় নটা। আজ তো কোন ভোরে উঠে গেলেন?
0: বাবা কি এখানকার হেলথ মে জয়েন করেছেন?
1: না গো, ওখানে মাস তিনেক কোনো ডাক্তার নেই তো, তাই বড়বাবুর বন্ধু ওই মিলনবাবু, উনি তো আবার এখানকার এই পঞ্চায়েত প্রধান।
0: আচ্ছা,
1: উনি জোর করে ওই বড়বাবুকে যে কদিন ওই ডাক্তার না আসে দেখতে বলেছেন।
0: হো, তাই নাকি?
1: সবাই বড়বাবুকে খুব মান্যি করে, গায়ের গরিব চাষা বসার তো বলে দেবতা। কত মহাজনের সুদ আদায় বন্ধ করে দিয়েছেন জানো?
0: কি করে?
1: নিজেও দেন, আবার ওই সমবায়ে নাকি তাও খুলেছেন।
0: হে বৃদ্ধ বয়সে কেন যে এইসব ঝামেলা জড়িয়ে পড়লেন?
2: গুড মর্নিং ডাক্তারবাবু।
3: গুড মর্নিং।
2: আজ এত ভোরে?
3: সিস্টার, কাল যে ছেলেটিকে ভর্তি করলাম।
2: হ্যাঁ, ভালোই আছে।
3: ভালো আছে?
2: জ্বরটা অনেক কমে গেছে।
3: আচ্ছা,
2: 102 এর মতো। আর মাথার যন্ত্রণাটাও অনেক কম।
3: বাহ, যাক, তাহলে যাত্রায় রক্ষা পেল।
2: হ্যাঁ, আপনি আপনি সত্যি অসাধ্য সাধন করলেন। অন্য কোনো ডাক্তার হলে কোনো রকম ঝুঁকি না নিয়েই ওকে একেবারে সদর হাসপাতালে পাঠিয়ে দিতেন। এনকেফালাইটিস রোগী
3: জানেন সিস্টার, আমি তো এই পাশের গ্রামেরই ছেলে। ছোটবেলায় নিজের চোখে দেখেছি এই নিরীহ লোকগুলো কিভাবে বিনা চিকিৎসায় শেষ হয়ে গেছে ভুগে ভুগে। যদি এখানে থাকি তাহলে দেখবেন এই হেলথ হোম মোটামুটি স্বনির্ভর করে দিয়ে যাব। বেড আর বাড়াতে পারবো কিনা জানি না, তবে কথায় কথায় আর মেমো লিখে সদর হাসপাতালে পাঠাতে হবে না।
2: আপনার মতো দরদি চিকিৎসক এর আগে কেউ আসেননি ডাক্তারবাবু, আর এত অভিজ্ঞ।
3: আমি কিন্তু আপনার পূর্ণ সহযোগিতা চাই সিস্টার। কাল যেভাবে ছেলেটার সেবা শুশ্রূষা করলেন, বরফ জোগাড় করে এনে আইস বেগ দিলেন, সবাই ফ্লোরেন্স নাইটিঙ্গেল হতে পারে না, কিন্তু কিছু কিছু নার্সের নৈতিক দায়িত্ব বড্ড কম। যেমন নির্দিষ্ট সময় পর্যন্ত থার্মোমিটার মুখে ধরে রাখার সময় অনেকেরই নেই, আন্দাজে টেম্পারেচার লিখে রাখেন, সকালের বড়িটা খাওয়াতে ভুলে

0: গিয়ে দুপুরে একসঙ্গে দুটো বড়ি খাইয়ে দিলেন। রোগী ডাকলে ঝাঁঝিয়ে ওঠেন। অথচ নার্সিংখরার প্রথম কথাই হল মমতা আর সহানুভূতি। অবশ্য এগুলো বড় হাসপাতালেই বেশি হয়।
1: ঠিকই বলেছেন ডাক্তারবাবু, যখন ট্রেনিং এ ছিলাম দেখেছি।
2: একি একি দুটো দুধের বোতল নিয়ে ওই লোকটা আউটডোরে পাশ দিয়ে হন হন করে চলে যাচ্ছে কেন? এই সিস্টার ধরুন তো, ধরুন ধরুন ধরুন ধরুন।
1: ও বরাবরই হেলথ হোমের দুধ থেকে দু বোতল দুধ সরিয়ে নিয়ে আসে খগেনের চায়ের দোকানে। আর খগেন হেলথ হোমের সবাইকে যতবার খুশি বিনে পয়সায় চা দেয়।
2: আহা, আপনি ছুটে গিয়ে ওকে আগে ধরুন। ওই তো ওই তো ওই তো অর্জুন গাছটা আড়ালে চলে গেল, ধরুন আপনি ওকে।
1: হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। ধনা, এই ধনা, তোকে ডাক্তারবাবু ডাকছেন, দাঁড়া, পালাসনি?
0: ধনা মানে আমাদের ধনঞ্জয় বেড়া, ও তো ওয়ার্ড বয়, কাম সুইপার।
3: কি ব্যাপার, তুই কি এক্ষুনি ফিরে যাবি?
4: অনেক পেশেন্ট ফেলে এসেছি, বিকেলে একটা অপারেশন হবার কথা, তাই তোমার সঙ্গে একটু কথা বলতে চাই বাবা।
0: হ্যাঁ, যা বলবি বুঝতে পারছি, তবে এখন আর আমি ওই পৈতৃক ভিটে ছেড়ে কোথাও যাব না। ঝুমাকে বলিস আমি এদিন নিয়ে ভালোই আছি রে, পারলে ও যেন আসে।
4: বাবা, আমি তো কোনো অন্যায় করিনি। আমি কনফারেন্স থেকে না ফেরা পর্যন্ত তুমি অপেক্ষা করলে না কেন? আর আর মধুদা না থাকলে?
0: বেশ তো, মধু যদি যায় নিয়ে যা, আমার
4: তোমাকে ফেলে যাবে।
0: হ্যাঁ তা যাবে না। আরে দুর্গার মা আছে না ঝুমা?
4: তুমি কি বিদেহ করে দেওয়ার কথা বলছো? মায়ের আমলের লোক ঝুমা তাড়াবে কেন তোমাকে জিজ্ঞেস না করে? সবাই আছে
0: অমু। তখন অন্যায়ের কথা বলছিলি না?
4: হ্যাঁ
0: একটু করেছিস। হ্যাঁ একটু করেছিস, আমিও করেছি, তোকে শ্বশুরের পয়সায় বিলেতে পাঠিয়ে। আর ওনার দেখা দেখি সেই ঐশ্বর্যের স্বপ্নই আজ তোকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে অমু। ঝুমার বাবা নার্সিং হোম খোলার পর একটা পেশেন্টও তুই আর আগের মতো দেখিস? তোদের প্যাথোলজিস্ট একটা পরীক্ষাও নিজের হাতে করে? নর্মাল কেসগুলো সিজেরেন বলে কি কাণ্ডটাই না করছিস? একটু রাত হলে আর কলেজ আস না। ছি ছি, তুই টাকার লোভে বিকিয়ে গেলি অমিত।
4: বাবা তোমাদের আমল আর এখন
0: চিকিৎসকের মহান আদর্শ থেকে, ব্রত থেকে তুই অনেক দূরে সরে গেছিস অমু, এ আমি চাইনি। তোর মায়ের শেষ অবস্থাতেও রুগী দেখতে গেছি, তোর মায়ে পাঠিয়ে দিত জোর করে। একদিন একদিন এইরকমই ফিরে এসে দেখলাম আর নেই, আর নেই। আর ঝুমা একটু রাত হলে মধুকে দিয়ে বলে দিত, বলে দে বাড়ি নেই। আর আমাকে আমাকে সেই কথা শুনেও চুপচাপ থাকতে হতো, কারণ ওরা এমআরসিপি কে চায়, হাতুরে এমবি কে নয়।
4: তুমি ফিরে চলো বাবা, আর কেউ না জানলে আমি তো জানি।
0: তুই জানিস না আমিও বলিনি কোনোদিন। অবশ্য অবসরও পাইনি। তোর মা গত হবার পর কটা দিনই তুই আমার কাছে ছিলি, বেশিরভাগ সময় ওই মধু তোকে নিয়ে তোর মামার বাড়িতেই থাকতো। তারপর হায়ার সেকেন্ডারি পাস করার পর মেডিকেল হোস্টেল আর বিলেতেই কেটে গেল। না শোন, তুই যদি ওই 9:30 গাড়ি ধরতে চাস তো বেরিয়ে পড়, আর ওই রিক্সাটা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। থাক থাক থাক থাক থাক থাক, সাবধানে সাবধানে থাকিস।

0: তার ছেলে?
1: ও ডাক্তার, ডাক্তার অমিত রায়, এমআরসিপি, এফআরসিএস।
0: দেখতে দেখতে ঠিক আপনারই মতো।
1: সিস্টার, সিস্টার, ওই ধনঞ্জয় বেড়া কোথায় গেল?
0: কম্পাউন্ডার বাবুর ঘরে বসে আছে।
1: ডাকুন ডাকুন ডাকুন ওকে। দুধ চুরি ওষুধ চুরি কি না হয় আপনাদের এখানে বলুন তো। এদিকে রোগীর প্রয়োজনে ওষুধ, ইনজেকশন, ট্যাবলেট কিছুই পাওয়া যায় না। যান যান যান যান আপনি, ওই ধনঞ্জয়কে আমার ঘরে পাঠিয়ে দিন। আর শুনুন, ওই কম্পাউন্ডার বাবুকেও একটু কষ্ট করে পাঠিয়ে দেবেন।

0: জয় বাবা তারকনাথ, জয় বাবা তারকনাথ, দয়া করো বাবা, দয়া করো, দয়া করো বাবা, দয়া করো।
1: নিবারণ, নিবারণ, ও নিবারণ, কেমন আছো গো?
0: আরে ও মীরা, লন্ডনটা দেখা, ডাক্তার বাবু এসে।
1: ব্যস্ত হচ্ছ কেন? দরকার নেই, দরকার নেই, আমি বেশ ভালোভাবেই দেখতে পাচ্ছি।
0: ডাক্তার বাবু, একটু হাত তালি দিয়ে আইসেন ডাক্তার বাবু। হ্যাঁ, খানিকক্ষণ আগে ওই নন্দদুলাল গাছগুলোর ঝোপে মীরা একটা লতা দেখেছিল।
1: তাই নাকি? তা কি সব গো?
0: কেউটি বা গোকটই হবে ডাক্তার বাবু। আসেন আসেন, দাওয়ায় উঠে আসেন।
1: আহা, তুমি আবার ব্যস্ত হচ্ছ কেন? দাওয়া দেখিনি, আমি ওই মাদুরটাতেই বসবো। কেমন আছো?
0: আমি ভালো আছি ডাক্তার বাবু, জ্বর আর আসে নাই। তবে ওই মীরার মা?
1: না না না না, ওই ভাইরাল ইনফেকশন তো, একটু সময় নেবে। কাল সকালের দিকে একবার ওই হেলথ হোমে নিয়ে যেও না,
0: দেখি যদি যায়। এই ছেলে মেয়ে গুলানোর ভাবনাতেই আমরা স্বামী স্ত্রী শেষ হয়ে গেলাম ডাক্তার বাবু।
1: সংসারটা বড্ড বাড়িয়ে ফেলেছো নিবারণ, এই মীরাতে এসে থেমে গেলেই ভালো করতে, তারপরেও আবার তিনটে। হ্যাঁ, তবে অবশ্য তোমার
0: ডাক্তার বাবু, ঘরে আমার খাওয়ার অভাব নাই ঠিকই, কিন্তু ওই এদের নিয়ে বড্ড ঝামেলা ডাক্তার বাবু। বড় ছেলে গোপলা যাত্রা পার্টি করে, আর মেজো ফুটবল নিয়েই মেতে আছে। এদিকে এদিকে মীরার বিয়ের বয়সটা বেড়ে গেল, চাষের কাজ নিজে না দেখলে। আপনি আপনি আর কয়েক বছর আগে এখানে এলে খুব ভালো হতো ডাক্তার বাবু।
1: আচ্ছা নিবারণ, তুমি তো একর প্রতি বেশি ফসল ফলিয়ে বিডিও অফিস থেকে প্রাইজ পেয়েছিলে না?
0: তা পেয়েছি আগে, তবে সেই মনের জোর এখন আর নাই ডাক্তার বাবু, কেমন যেন।
1: না না না না না, জোর আনতেই হবে নিবারণ, জোর আনতেই হবে। আমি যদি এই 65 বছর বয়সে, ও হ্যাঁ ভালো কথা, নপাড়া অব্দি ইলেকট্রিকের পোস্ট বসে গেল, এবার আমাদের দিকটায় কি বলো?
2: স্বর্গ যদি রসাতলে যায় তবু শুনে রাখো হে সুরাসুর দানব ঈশ্বর, শপথ করেছি যাহা করিব পালন, সাধ্য যদি থাকে কারো আসুক সম্মুখে আমার।
0: হারামজাদা, আমি ঢুকছি, তোর মা মুইতে বসেছে, আর তুই কিনা যাত্রার পাঠ মুখস্থ করছিস। সকাল থেকে কতবার বললাম যে যা একবার পুবের ওই জমিটায় জনগুলান ঠিক মতো নিরেন দিতেছে কিনা দেখায়, বাবু হয়েছে।
2: ওসব চাষের কাজ যে আমাদের হবে না তা তো আমি তোমায় আগেই বলে দিয়েছিলাম বাবা। আর তোমার যদি সেই ইচ্ছেই ছিল তাহলে আমাকে 7 ক্লাস অবধি পড়ালে কেন? আন্নাকালে যাত্রা সমাজের মোশন মাস্টার হয়ে আমি যাবো কিনা হাল চাষ করতে? ই তো তোমার বাকি ইচ্ছে মরিবারে।
1: এই এই এই এই এই, এটা কোন পালা রে গোপাল?
2: ই বাবা ডাক্তার দাদু, যা তরিকাম।
1: এই এই শোন শোন শোন শোন শোন শোন, পলাশনি আয় আমার কাছে কাছে। হ্যাঁ, তা সন্ধ্যেবেলা তো তোদের যাত্রা, হ্যাঁ কি বলিস? সোম, বুধ আর শুক্রবার। তা তোদের ঘরটা আমি মঙ্গল, বৃহস্পতি, শনি আর রোববার নেব। কি রে, দিবি তো?
2: হ্যাঁ দেবো।
1: হ্যাঁ, ওরে ওরে ওরে, দাঁড়া দাঁড়া দাঁড়া দাঁড়া, আয় পাশে পাশে আমার কাছে আয়, আর পালাস নি, আয় আয় আয় আয়। ওরে নট নক্ষত্র, তোকে যে বাবা এবার পড়াতে হবে। হ্যাঁ, নিজেও পড়তে হবে, কয়েকজন পাশ করা ভালো ভালো ছেলে, যেমন আমাদের ওই নপাড়ার দেবাশিস, মৃত্যুঞ্জয়, সুনীল, ওরা সব পড়াবে বলে রাজি হয়েছে।
2: ঠিক আছে, আমি চাবি দিয়ে দেবো আপনাকে।

0: ডুপ্লিকেট চাবি?
1: না না না, শুধু চাবি দিলে হবে না বাবা, তোদের কজনকে বাবা থাকতে হবে। এছাড়া এছাড়া আমি একটা ওই কোঅপারেটিভ মানে সমবায় খুলব, তুই কাল তোর ওই ছেলেদের নিয়ে রাত 8টা পর্যন্ত অফিসে থাকবি, কেমন?
0: হ্যাঁ, তাহলে নিশ্চয়ই থাকবো ডাক্তার দাদু।
2: ডাক্তার বাবু,
1: হ্যাঁ,
2: আমার ওই গোপলা আর তারক এই দুটো পাঠাকে আপনি,
1: হা হা হা, এই আবার কি কথা? হ্যাঁ, তোমার গোপাল খুব ভালো ছেলে হে, এরপর দেখবে এই গ্রামের সেরা ছেলে হবে।
2: ডাক্তার বাবু,
1: হ্যাঁ,
2: আপনি ওই কম্পাউন্ডার বাবুর না না থাক থাক, আমি বলবো নি।
1: দেখো নিবারণ, তোমাদের ওই মেলিপনা আর ভিলেজ পলিটিক্স আমার একদম ভালো লাগে না, ভীষণ রাগ ধরে যায়।
2: না মানে আমি বলছিলাম,
1: বলো বলো,
2: ওই সেদিন ওই খগেনের সাইড দোকানে, ডাক্তার বাবু আপনি কম্পাউন্ডার বাবু আর খগেনেরটি একটু সাবধানে, হ্যাঁ মানে মানে ওরা লোক ভালো নয়।
0: চলো তো, দুধ চুরি করবে, ওষুধ চুরি করবে, আপনি কিছু ভাবেন না ডাক্তার দাদু, চলুন আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি।

0: এই ওষুধটা চলবে দিনে 3 বার, কেমন? সকালে, দুপুরে আর রাত্রি। আর শোনো, ওই বাসক পাতার রসটাও নিয়মিত খেও, কেমন? যাও সিস্টার, নেক্সট। আরে মাস্টার মশাই জি, আসুন আসুন আসুন আসুন, কেমন আছেন?
1: ভালো, তবে আমার তাড়া নেই ডাক্তার বাবু, মেজ ছেলে এই বেলা দোকান খুলবে বলেছে।
0: হ্যাঁ ঠিক আছে, ওই তো ওই তো চেয়ারটা বসুন। আমার খুব দেরি হবে না, মাত্র ওই দুজন পেশেন্ট আছে, তারা নদীর ছেড়ে দিচ্ছি। বকুল দাসী, বকুল দাসী সিস্টার।
2: কি ডাক্তার বাবু,
0: এনার কার্ডটা কে ইস্যু করেছে, আপনি না কম্পাউন্ডার বাবু?
2: হ্যাঁ আমি লিখেছি। কম্পাউন্ডার বাবু আজ কদিন ধরেই তো।
0: নামটা কি লিখেছেন?
2: বকুল দাসী, ও নিজেই বলেছে।
0: আহা, বললেও লিখবেন না, নামের পরে ওই দাসী টাসী আর দেবেন না, টাইটেল না বললে শ্রীমতী বকুল বা বকুল দেবী লিখে দেবেন, ঠিক আছে?
2: আমার মনে থাকবে।
0: হ্যাঁ দেখি একটু জোরে জোরে শ্বাস নেন, দেখি একটু জোরে একটু, হ্যাঁ হ্যাঁ, পিঠের দিকটা দেখি সিস্টার। কাল যে এক ডজন লিঙ্কটা এনেছি, বকুল দেবীকে একটা দিয়ে দেবেন, কেমন?
2: আচ্ছা ডাক্তার বাবু।
0: হ্যাঁ
2: আজ এখন অবধি 3টি ইস্যুই হলো, কিন্তু
0: হিসেব দিতে হবে না, রাখলেই হবে। নেক্সট কে আছেন?
2: আর কেউ নেই, পাঁচু মানে পঞ্চানন মাকাল কার্ড জমা দিয়ে কোথায় চলে গেছে।
1: ও পাঁচু তো বোধহয় গরুর জাপ দিতে ভুলে গেছে।
0: তারপর বলুন মাস্টার মশাই, কি খবর টবর বলুন।
1: না আর কোনো ট্রাবল আমার নেই, চলতে ফিরতেও আর কোনো কষ্ট হচ্ছে না ডাক্তার বাবু।
0: বাহ,
1: আর খিদেটাও খুব বেড়েছে।
0: চমৎকার, জানেন মাস্টার মশাই, আপনাকে যদি ওই সামনে সিটটায় 2 বোতল দ্রাক্ষারিষ্ট খাওয়ানো যেত। হ্যাঁ তবে সেই দ্রাক্ষারিষ্ট এখন আর পাবেন না, সেই কবিরাজি ওষুধটা প্রায় উঠেই গেছে।
1: বড্ড ঝামেলা ডাক্তার বাবু, বড্ড ঝামেলা। ওষুধের চেয়েও অনুপানটা বেশি,
0: সেটা ওই মকরধ্বজ বা অন্য কোনো বটিকায়। হ্যাঁ আমি কিন্তু এককালে আফটার ডেলিভারি মৃত সঞ্জীবনী আর দ্রাক্ষারিষ্ট প্রেসক্রাইব করতাম।
1: তাই
0: সিস্টার কিছু বলবেন?
2: হ্যাঁ ডাক্তার বাবু, অনেক দূর থেকে একটি মেয়ে ট্রলিতে করে একজন রোগী নিয়ে এসেছে।
0: আচ্ছা
2: দেখবেন?
0: হ্যাঁ হ্যাঁ এক্ষুনি পাঠিয়ে দিন।
1: বাবা, এসে ট্রলিতেই কাতরাচ্ছে, আমিও যাই দেখি। বেশ সিরিয়াস বলে মনে হচ্ছে ডাক্তার বাবু, চলুন।
0: না চলুন চলুন। ঠিক আছে শান্ত হও শান্ত হও, কিছু হবে না
3: ডাক্তার বাবু। ডাক্তার বাবু আজ 3 দিন ধরে কি ব্যথা।
0: বুঝতে পেরেছি। হ্যাঁ এই যে আপনার আস্তে আস্তে উঠান টেবিলটা, তুমি শুয়ে পড়ো একদম সোজা হয়ে, পাশ ফিরবে না মুখ একদম ছাতের দিকে, কেমন?

0: আছে।
1: সহ্য করো। কতদিন ধরে নেশা করেছো?
0: ওই 1-2 বছর পেরে গেছে, তখন তখন আমার ওই মেয়ে পদ্মা হয়নি গো। সেই যাবার
1: বুঝেছি বুঝেছি, থামো থামো দেখিনি, লিভারটাকে কেবল 12টা বাজিয়ে দিয়েছো, মদ খাওয়া ছাড়তে পারলে না, না মরে যাবে যে।
0: না খেলেও মরে যাবো ডাক্তার বাবু।
1: না খেলেও মরে যাবে ডাক্তার বাবু, তাহলে এত দূর এলে কেন? হ্যাঁ
0: আমি তো আসতে চাইনি গো ডাক্তার বাবু, আমার ওই বড় মেয়ে পদ্মা জোর করে টেনে নিয়ে এলো, সেই দায় হাত থেকে। ও সে
1: আর ওই শুনুন, সঙ্গে ওই মেয়েটি আর ট্রলিওয়ালাকে আমার বাড়িতে পাঠিয়ে দিন, খেয়ে দিয়ে রোদ পড়লে পড়ে যাবে।
2: ডাক্তার বাবু আমি নিয়ে যাচ্ছি ওদের, ওদিকেই তো আমি যাবো।
1: হ্যাঁ
2: ওই গো মেয়ে, চলো
1: যাও যাও তোমরা যাও।

0: বুঝলে নিবারণ, আমি তোমাদের পঞ্চায়েত প্রধান মিলনকে সোজা কথা বলে দিয়েছি যে তোমাদের হাজার সমস্যা থাক, ফান্ডের অসুবিধে থাক, কিন্তু এই নলকূপের সমস্যা শীতের আগেই মেটাতে হবে। সেখানে আমাদের বিডিও সাহেবও ছিলেন বটে।
1: খুব ভালো কইরেছেন ডাক্তার বাবু।
2: হ্যাঁ হ্যাঁ, আপাতত পূব পশ্চিম উত্তর দক্ষিণ এই চারটে পাড়ায় চারটে বসাতেই হবে।
3: হ্যাঁ, লপারা টিউবওয়েলটা তো সেদিন বসালো, কি বলবো ডাক্তার বাবু, সব বউয়েরা ঝিয়েরা বাড়িতে ঝগড়া করে এসে সব ঝাল মেটায় ওই টিউবওয়েলের হ্যান্ডেলের উপর, ঘটাং ঘট ঘটাং ঘট করে দুদিনেই বারোটা বাজিয়ে দেয়।
0: আরে আসুন আসুন মাস্টার মশাই, কি ব্যাপার, আজ দোকান খোলেননি?
4: না ডাক্তার বাবু, আপনি কোনো খবরই রাখেন না দেখছি, আজ এখানে বারো ঘন্টা বন্ধ।
0: তাই নাকি? কি নিয়ে?
4: এখন আর বন্ধের বা রেল অবরোধের সঠিক কারণ থাকে না গিয়া, বন্ধ তো বন্ধ, এইমাত্র হুকুম হলো সব ঝাঁপ বন্ধ করতে হবে, কাটোয়ার কোনো এক ওষুধের দোকানে নাকি পুলিশ রেড করে অনেক জাল ওষুধ ইঞ্জেকশন পেয়েছে, তারপর দোকান সিল করে দিয়েছে।
1: ভালোই তো কইরেছে।
4: হ্যাঁ, আপনি তো বলছেন ভালো, আর ওরা বলছে পুলিশি জুলুম।
2: তাহলে কি ওই আইটিএল মেডিকেল স্টোর ওই দোকানটা?
3: সবাই বলেছেন ডাক্তার দাদু নাকি।
1: চুপ কর গোপলা, এই কথা পাসকান না হয় ভালো।
2: ডাক্তার বাবু, আপনি যা আরম্ভ করেছেন না, আমার কিন্তু বড্ড ভয় লাগছে, কারণ আইডিয়াল মেডিকেলের মালিকের দুটো ছেলেই যা।
1: হ্যাঁ, খুব সাংঘাতিক, তাছাড়া পয়সাও আছে,
2: তার উপর একে তো কম্পাউন্ডার বাবু পারলে আপনাকে গিলে খায়।
0: হ্যাঁ, ওই হেলথ ক্রুমের কোয়ার্টারলি কোটার ট্যাবলেট ইঞ্জেকশন আর ওষুধ শিশির লায়ন শেয়ার ওই মেডিকেল স্টোরসেই যেত, পরে থাকতো শুধু ডেটেল আইডিন আর কিছুটা তুলো।
3: হ্যাঁ, তুলোও থাকতো না, কম্পাউন্ডার বাবু তো শুনেছি এই তুলো জমে নাকি তোষকও বানিয়েছে।
0: আ গোপাল, একটু বেশি হয়ে গেল। তা সিস্টার, আমাদের মিটিং কি হবে?
2: হবার তো কথা 10টার সময়, 10:30 তো বেজেই গেল।
0: আচ্ছা আচ্ছা,
2: মিলন বাবু, মুখার্জি বাবু আর বিডিও সাহেব এসে গেলেই আরম্ভ হয়ে যাবে। কিন্তু কম্পাউন্ডার বাবু যে রেজিস্টার গুলো আনতে গিয়ে কোথায় চলে গেলেন?
4: উনি আর এই ডাক্তার বাবু থাকতে আসবেন না, লং সিক করবেন।
0: হেলথ হোমের রেজিস্টার বাড়িতে কেন?
2: তা বলতে পারবো না, তবে আজ 10 বছর ধরে এটাই দেখে আসছি।

0: কি ব্যাপার মাস্টারমশাই, আবার ফিরে এলেন যে?
1: ডাক্তারবাবু, ডাক্তারবাবু, কম্পাউন্ডারবাবুর মেয়ে মালতীর কাল রাত থেকে খুব জ্বর। পশু একটা পুরনো খড়কাটার বটিতে পা কেটে গিয়েছিল।
0: তাই নাকি?
2: আমি তো বলি।

0: গিয়েছিলাম ডাক্তারবাবুর কাছে দেখিয়ে একটা টেটভ্যাক নিয়ে নিতে।
1: হয়তো ওর বাবা গণেশি আসতে দেয়নি, শরীরটা বেঁকে যাচ্ছে ডাক্তারবাবু। আমার আবার ভালো ঠিক ছিল
2: না। কম্পাউন্ডার বাবু কোথায়?
1: গণেশ একটা ট্রলি রিকশার জন্য হাঁকপাঁক করছে,
2: আচ্ছা,
1: সদর হাসপাতালে নিয়ে যাবে বলে। কেউ এই বন্ধের দিনে যেতে রাজি হচ্ছে না ডাক্তারবাবু। বাড়িতে জানেন কান্নার রোল পড়ে গেছে।
2: না না না না, তা হয় না, তা হয় না। সিস্টার, সিস্টার আপনি আসুন, এদিকে আসুন। শুনুন, আমার স্টেথো আর ব্যাগটা নিয়ে আসুন তো।
1: যা ডাক্তারবাবু, ডাক্তারবাবু আপনি আপনি যাবেন নাকি?
2: হ্যাঁ নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব।
0: কম্পাউন্ডার বাবু, আপনার নামে এত কিছু বলার পরেও আপনি?
2: সিস্টার, সিস্টার আমি ডাক্তার, মালতী কেন? আজ গণেশ বাবুর কিছু হলো, চলুন মাস্টারমশাই, চলুন চলুন। আর সিস্টার আপনি আমার সঙ্গে আসুন। মাস্টারমশাই আপনি যদি পারেন ওই গোপালকে একটা খবর দিন, ও যেন ওই ওর বন্ধুর মোটরসাইকেলটা নিয়ে এক্ষুনি চলে আসে।
1: ঠিক আছে, ঠিক আছে ডাক্তারবাবু, আমি যাচ্ছি।
2: হ্যাঁ যান।

0: গোপাল,
1: হ্যাঁ,
0: এই প্রেসক্রিপশনটা নিয়ে সোজা কর কাটোয়ায় যাবি। বন্ধ থাকলেও আমার নাম করে দোকানটা খোলাবি, আর অ্যাম্বুলেন্স কারের এই রিকুইজিশনটা সোজা এসডিএমও ডাক্তার সেনের হাতে তুলে দিবি, কেমন?
1: ঠিক আছে,
0: একদম দেরি করবি না। কি
1: না না না,
0: শুনুন, গণেশ বাবু স্ত্রীকে একটু শান্ত হতে বলুন।
2: হ্যাঁ
0: বলুন, যান যান। ইচ্ছা, গোপালকে তো কিছু টাকাই দেওয়া হলো না।
3: আমি দিয়ে দিয়েছি ডাক্তার বাবু।
0: ও, তুমি দিয়ে দিয়েছো?
3: হ্যাঁ ডাক্তার বাবু, আমরা সবাই বলছিলাম যে
0: আবার একটা ঝুঁকি নিলাম। এই তো,
3: হ্যাঁ
0: ঘাবড়িও না নিবারু, এক ভাগ্য খুব মন্দ না হলে আর ভালো কাজে ঈশ্বরের আশীর্বাদ সব সময় থাকে।

0: ডাক্তারবাবু ডাক্তারবাবু অ্যাম্বুলেন্স এসেছে।
1: হ্যাঁ ঠিক আছে দাও সিস্টার।
2: হ্যাঁ
1: এদিকে আসুন আসুন সিস্টার। আমার মনে হয় ঔষধ আর ইনজেকশনটা যখন রেসপন্স করছে পেশেন্টকে আর সদরে
2: না মনে হয় না। সেই বেঁকে যাও খিচুনিটাও নেই আর মুখ চোখের ভাব অনেক পাল্টে গেছে।
1: আচ্ছা আচ্ছা
2: মালতী এবার ঘুমোতে পারবে মনে হচ্ছে।
3: হ্যাঁ ডাক্তার বাবু এখন অনেক ভালো থাকছে।
1: তা ওই গোপাল কোথায়? হে
3: ওই তো ওই তোর বন্ধুর সঙ্গে ওই আম গাছটার তলায় বসে বসে গপ্প করছে।
1: ওকে একটু আসতে বলো দেখিনি। হ্যাঁ আমি একটা মেমো দিচ্ছি অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে নিয়ে ওকে ওই ফিরে যেতে বলুন।
3: আমি দেখে দিচ্ছি ডাক্তার বাবু। আরে এই গোপলা গোপলা আরে এই গোপলা
1: এখানে দাঁড়িয়ে চেঁচিও না তো।
3: ভুল হয়ে গেছে ডাক্তার বাবু আমি সামনে গিয়ে ডাকছি।
1: আরে
3: গোপলা আরে এই গোপলা ডাক্তার বাবু তোরে ডাকতেছে। আরে গোপলা।

0: ডাক্তার বাবু একটু বাঁদিক দিয়ে আইসেন, ওইখানটা কাদা হয়ে আছে।
1: হা হা, দেখছি দেখছি রে বাবা দেখছি। আরে ওই সাতটার গাড়িটা ঢুকলো তাই না নিবারণ?
0: আগে হা, আমার তারা মনে হয় এই গাড়িটাতেই।
1: তারও কি কলকাতায় গেছে?
0: না, ওই শ্যাওড়াফুলির হাটে। ওদের ওই সমবায়ের সার আর ওই টিউকলের অসার ওইসব আনতে গেছে।
1: ও তাহলে নিবারণ ওই তোমার গোপাল আর তারুক,
0: ওরা যে এত কাজ করতে পারে ডাক্তার বাবু, এ শুধু আপনার কৃপায় ডাক্তার বাবু, নইলে ওদের দুটোকে নিয়ে
1: খুব ভয় হয়েছিল তাই না? এখন দেখছো তো গোপাল তারুক ওরা সব বন্ধুরা মিলে কি না করছে।

0: আছে। হ্যাঁ, সামনের মাসে গ্রামীণ ব্যাংকের লোনটা পেলে ওর একটা ছোট্ট কারখানা করবে, দেখো কতগুলো বেকার ছেলে কাজ পাবে বুঝলে।
1: ডাক্তারবাবু, সাজবেলায় গোপালের মুখে একটা খবর শুনে মনটা ভারী খারাপ হয়ে গেল ডাক্তারবাবু।
0: কি খবর?
1: না মানে ওই যে নন্দর বড় মেয়ে পদ্মা, ও নাকি আত্মঘাতী হয়েছে
0: অলিডল খেয়ে। সে কি?
1: হ্যাঁ, ওদের গায়ের একটা ছেলে ওই গোপালকে বলেছে। কি আর করবে বলুন, স্বামীটা নেশা করত, কোনো কাজ কাম করতো না, আর এদিকে স্বামীগিরি ফোলাতো মারধর কইরে। বাচ্চা সাইডটা নিয়ে নন্দর কাছেই ছিল মার সাইডের ধরে। নন্দর বউ দুলানিকে তো জানি, যে মেয়ে ছেলে উঠতে বসতে স্বামীকেই ঝাঁটার বাড়ি মারছে, সে কি আর সতীনের মেয়েকে আরো সার পেট নিয়ে মুখের ভাত দেবে ডাক্তারবাবু?
0: গত মাসেও বাপকে নিয়ে কি বা বয়স, মধুর সঙ্গে বসে খেলো।
1: কিছু কিছু বলছেন ডাক্তারবাবু?
0: না না, তুমি বলে যা, বলে যা।
1: হ্যাঁ, মুখ বুঝেই তো ছিল, দু বাড়িতে ঠিকই কাজ করত, শেষে আর সহ্য করতে না পেরে। তবে তবে যাবার আগে বাচ্চা দুটোকে নিয়ে গেছে ডাক্তারবাবু।
0: তার মানে?
1: আগে আগে বাচ্চা দুটোকে দুধের সঙ্গে মিশিয়ে ফলিডল খাইয়েছে, তারপর তারপর নিজেও

0: কই রে, তেলের বোতলটা দে। যাত্রার বাজনা শুনতে শুনতে মোহিত হয়ে গেলি নাকি? ওরে কেলো, 1 কিলো চাল আর 250 মুগ ডাল।
1: আপনার কেলো কি আর আছে? ও এখন যাত্রা।
0: আরে ডাক্তার বাবু যে, আসুন আসুন, আয় নিবারণ, আয় বসুন ডাক্তার বাবু।
1: বসছি। দোকান কেমন চলছে?
0: আর এই সামান্য মুদি দোকান কি আর চলবে ডাক্তার বাবু? বেশি মাল স্টক করার পুঁজি নেই, তারপর এখানে ধারের খদ্দেরই তো বেশি। গঞ্জ থেকে কিনে এনে এই সামান্য মাল বেচে বলতে গেলে কিছুই থাকে না। তবু একটা কিছু নিয়ে তো আছি।
1: তা আপনার পেনশনের কি হলো? ডিআই অফিসে গিয়েছিলেন?
0: হ্যাঁ, সে এখনো অগাধ জলে ডাক্তার বাবু। কাগজপত্রের কোনো হদিশই পেলাম না। কেউ বলে এজি অফিসে চলে গেছে, কেউ বলে
1: হ্যাঁ আপনাদের মানে ওই প্রাথমিক শিক্ষকদের পেনশন, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ডের টাকা পেতে বড্ড দেরি হয় তো।
0: আর বলবেন না ডাক্তার বাবু, সেটেলমেন্ট তাড়াতাড়ি হবে বলে 60 বছরে রিটায়ারমেন্ট নিলাম। এখন দেখছি অপশন না দিলেই হতো।
2: প্রাণেশদা, তোমার তো তবু বড় ছেলে চাকরি করে গো। ওদিকে নবীনদার কি অবস্থা বলতো? 3টে মেয়ে, 2টো ছেলে, পরিবার, এদিকে 1 পয়সাও আয় নেই।
0: সত্যি সত্যি নবীনদার দিকে আর যেন তাকানোই যায় না। ভরসা ওই সামান্য কটা টিউশনি, ঘটি জল তো সব ফুরিয়েই গেছে। ডাক্তারবাবু তবু তো একটা ছেলেকে ওই সমবায়িকায় ঢুকিয়ে দিয়েছেন বলে ওই একবেলা কোনো রকমে চোটে।
1: কি যে অবস্থা!
0: 62 টাকায় ঢুকে 2400 টাকা মাইনে হতে ভাবলাম, এবার দুঃখ বুঝি খুঁজল। কি বলবো ডাক্তারবাবু, সব দিক দিয়ে যেন আমরা তুলেই যাচ্ছি। মেজ ছেলেটারও যদি একটা কিছু হতো।
2: আচ্ছা প্রাণেশদা, মনির বিয়ের কি হইল? হ্যাঁ সেদিন যে ওই যে গো, তুমি পলাশের বাপের সঙ্গে কথা বলতে গেলে।
0: হবে না, হবে না নিবারণ, হবে না। জানেন ডাক্তারবাবু, ওই পলাশ কত দিন ধরে আমার বাড়িতে আসছে, মনির সঙ্গে মিশেছে, গায়ের লোক তো প্রায় ধরেই নিয়েছিল যে ওদের বিয়ে হবে। পলাশের আর মনির পীড়াপিড়িতে গেলাম ওর মা বাবার সঙ্গে দেখা করতে। দেখলাম ছেলের মা বাপের চেয়ে ছেলের দাবি অনেক বেশি।
2: সে কি গো?
0: হ্যাঁ গো, হ্যাঁ।

0: আমি আমি সোজা বলে এসছি, পারবো না। মেয়েটা মেয়েটা খুব ভেঙে পড়েছে ডাক্তারবাবু, অনেক দিনের মেলামেশা তো, লুকিয়ে লুকিয়ে কাঁদে, আমাকে এড়িয়ে যায়। আজ আজ কাছে ডেকে বললাম, 12 ক্লাস তো পাশ করেছিস মা, টাইপও জানিস, দেখ একটা চাকরি বাকরি দেখ।
1: এই টাইপের মেরুদণ্ডহীন ছেলেগুলোই এক একটা আস্ত ক্রিমিনাল, বুঝেছেন?
0: ছেলের বাবা, ছেলের বাবা আবার বড়াই করে তাম্রপত্র দেখালেন, ফ্রিডম ফাইটার, দেশবন্ধু চিত্তরঞ্জন, সুভাষচন্দ্র বসু, বিনয় বাদল, দীনেশ, অনেক অনেক কিছু বললেন।
1: তা আপনি বললেন না কেন? এইসব মহান পুরুষদের যে সব
0: কি বলবো ডাক্তারবাবু, কি বলবো, ওনার ওই ফ্রিডম ফাইটারের পেনশন, মুক্তিযোদ্ধার পেনশন না থাকলে গৃহযুদ্ধেই ভদ্রলোক মারা যেতেন।

0: গোপাল তুই যা, আমি তো এসে গেছি, আর শোন টর্চটা নিয়ে যা, চারদিকে যেসব সাপখুপের উপদ্রব হয়েছে না।
1: ঠিক আছে মধুদা, দাদুকে পৌঁছে দিয়ে গেলাম, আর কাল মাংস হলে একটু রেখে দিও, আর সঙ্গে পুরো হাফ পাউন্ড পাউরুটি।
0: কি ওখানে কে কাচ্ছে রে মধু?
2: তুমি বেরিয়ে যাওয়ার পর নন্দ এসে আমি আটকে রেখেছি।
0: নন্দ কোথায়?
3: ডাক্তারবাবু, ডাক্তারবাবু আমার পদটা।
0: দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি সব শুনেছি, শুন তুই একটু সুস্থির হয়ে বস, বস এখানটায়।
3: ডাক্তারবাবু, ওর সৎ মা ওকে গঞ্জনা দিত দুমুঠো ভাত দিতে, আমি কিন্তু দিতাম না, এই মা কালীর দিব্যি দিয়ে বলছি। পরশু সাসবেলায় নেশার ঘুরে কিসে হলো, ওর বাচ্চাটা কেরোসিনের ভর্তি বোতলটা ভেঙেছে বলে পদ্মাকে শুধু বলেছিলাম, মরতে পারিস না, ও শোরের বাচ্চা গুলা নিয়ে।
1: নন্দ কাকা, নন্দ কাকা চুপ করো, আর কি দেখ কি করবে?
0: নন্দ নন্দ আমার কাছে আয় নন্দ, উঠ উঠ উঠ, এই খাটিয়াটায় বস। আরে তুই পড়ে যাবি রে নন্দ।
3: আমি ঠিক আছি, ওদের ওদের সৎকার করে আর ঘরে যাইনি ডাক্তারবাবু। বড্ড কষ্ট পাচ্ছি রে গোপাল। ডাক্তারবাবু আপনি তো সবাইকে দয়া করেন, আমার একটু দয়া করবেন, একটু দয়া করবেন।
0: বল বল কি চাই তোর, কিছু টাকার দরকার?
3: না না না, ঠেকানা ঠেকানা, আপনাদের আপনাদের ওই যে একটা কি আছে না, জিভে টাকা নেই সে।
0: নন্দ
3: জানি জানি জানি, আপনি বড় মানুষের ডাক্তার, ওই মিলন বাবুর, মুখুজ্জে বাবুর, আর আমরা আমরা গরিব যা তো নিচু। ঠিক আছে ঠিক আছে, আমি ঠিক জোগাড় করব
0: নন্দ,
3: আমি ঠিক জোগাড় করব
0: নন্দ,
3: আমি ঠিক জোগাড় করব
0: নন্দ। শোন নন্দ, যাচ্ছে নন্দ। গোপাল গোপাল নন্দকে ধর,
1: ও পাগল হয়ে গেছে, ও পাগল হয়ে গেছে রে।

0: কে কে ওই গর্তার ভেতর কিসের শব্দ? আজ আবার টর্চটাও নেই। বাবা বাবা
1: রে,
0: এই তারক লন্ডনটা নিয়ে আসো একবার।
2: কিরে গোপাল, বাড়ির সামনে এসে কি পালার পাট ভুলে গেলি নাকি?
0: টর্চ আছে?
2: টর্চ?
0: হ্যাঁ, ওই ওই গর্তার ভেতর কে যেন গোঙাচ্ছে।
2: গোঙাচ্ছে?
0: হ্যাঁ, ভালো করে শুনো।
1: কিরে গোপলা, লতা
0: চট করে বাতিটা দাও। তারক, এই তারক হারিকেনটা একটু তুলে ধর তো।
2: তুলে ধর, তুলে ধর।
0: বাবা, কে? ডাক্তার দাদু?
2: ডাক্তার বাবু
0: বেঁচে আছেন? কত রক্ত! তারক তারক তারক, ভালো করে মাথাটা তুলে ধর। বাবা বাবা, তোমরা মাঝখানটা ধরো।
1: ঠিক আছে ঠিক আছে, এই ধরলাম।
2: ডাক্তার বাবু, ডাক্তার বাবু যে তোদের বাড়িতেই যাচ্ছিলেন রে নিবারণ, তোদের বাড়িতেই যাচ্ছিলেন। ডাক্তার বাবু,
3: পেছন থেকে মাথায়।
0: আবার ওখান, আবার ওখান হয়ে গেছ। তারক তারক, সকলকে ডাক। আগে দিদিমণিকে, হেলথ সেন্টারের দিদিকে ফার্স্ট এইডটা দিয়ে আগে রক্তটা বন্ধ করতে হবে।
2: হ্যাঁ হ্যাঁ, চলো চলো
1: চলো চলো চলো,
0: ধরো ধরো ধরো ধরো। এই এই

0: বড়বাবু
1: হ্যাঁ
0: দাদাবাবুকে একটা,
1: হ্যাঁ না না এরা তো আছে, গোপাল, তারক, দেবাশিস, মৃত্যুঞ্জয়, ইব্রাহিম, মীরা, মণি, হামিনা, তাছাড়া তাছাড়া এসডিও মতো দুবেলা আসছেন, অমুর অমুর অনেক কাজ, এমআরসিপি, এফআরসিএস, লন্ডন, তারপর নার্সিং হোম। আমি আমি আমি ভালো হয়ে যাব মধু, মধু আমি ভালো হয়ে যাব, এই বাংলার মাটি হয়তো দু ফুটার রক্ত চাইছিল, এই রক্তের রং নিয়ে হয়ে উঠবে নতুন সূর্য, আসবে নতুন দিন।
2: যে বা যারা এই কাজ করেছে তাদের আমরা বার করবই, কাটোয়ার দাইহাটে এ ব্যাপারে সব পার্টি থেকে বিরাট জনসভার প্রতিবাদ হয়েছে।
1: গোপাল গোপাল তোরা তো রইলি, ঠিক মতে চালিয়ে যাস, ঠিক করে চালিয়ে যাস, এই কম্পাউন্ডার বাবুকে সঙ্গে রাখিস, হি ইজ চেঞ্জড নাও, হি ইজ চেঞ্জড নাও।
2: আপনি দেখবেন দাদু, আগামী বছরের মধ্যে শুধু আমাদের গ্রাম নয় আশেপাশের সব গ্রাম স্বাক্ষর হয়ে যাবে, আর আরো আরো অনেকগুলো সমবায়।
1: কেলো রে মধু, কেলো এসডিও মতো এত সকালে
0: দেখছি। বড়বাবু দাদাবাবু আর বল দিয়েছে আমি যাই।
1: খবরটা কে দিল রে?
3: আগে আমি ডাক্তার বাবু।
1: কোনো দরকার ছিল না রে?
3: দরকার ছিল কি ছিল না সেটা আমি জানি ডাক্তার বাবু। বাবা এ কি অবস্থা, কটা স্টিচ হয়েছে, কে কে দেখছেন?
1: তুই তুই দেখ না।
4: বাবা বাবা আমি এসেছি বাবা, আপনি আপনি আমাকে ক্ষমা করুন বাবা।
1: এ কি মা, এ কি, তুই তুই এখানটা বসো মা, ঝুমা তুই এখানটা বসো।
4: কেমন দেখলে গো?
3: হার্ট পালস সবই ভালো, এখন ব্যান্ডেজটা না খুললে উনটা ঠিক বুঝতে পারছি না।
4: এই গ্রামের জন্য তো অনেক করলেন,

0: feeling, Baba.
1: Keep aini. Huh? Keep aini, ma. Balo to keep aini. Se rati. Aake jana manlo. Ekankar abal vriddho bonita. Amar jonno eshechilo pothe. Sarata rat jano. Sarata rat. Heltumer samne. এখনো রোজ দেখে যায়। আর কি চাই বলো।

0: গোটা রাত হেলথুমের সামনে, এখনো এখনো রোজ দেখে যায়। আর কি চাই, আর কি চাই বলো? আমার মন ভরে গেছে, আমার আমার কোনো ক্ষোভ নেই গো মা, আমার কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই।
1: ও আর আমি কি বললাম, অমনি আপনি রাগ করে চলে এলেন। আপনার যদি মেয়ে হতাম সরিয়ে দিতে পারতেন? আপনি তো বলেন আমি বড় লোকের একমাত্র মেয়ে, জেদি, অভিমানী, আল্লাদি, সব জনে কেন রাগ করলেন, কেন চলে এলেন? আমাকে আমাকে কষ্ট দিতে, আপনার ছেলেকে কষ্ট দিতে খুব ভালো লাগে, তাই না?
0: মা তুমি কেঁদো না, মা তুমি কেঁদো না।
1: আমিও বাপের বাড়ি,
0: আমার কাছে তুই করছিস
2: বাবা? নিজের চেম্বারে বসছি, আর অপারেশন কেস হলে পেশেন্টদের বলি যে কোনো জায়গায় ব্যাগ নিতে।
0: আমার ভীষণ ভালো লাগছে রে, আমার ভীষণ ভালো লাগছে। তোর মা বলতেন আমাদের আমাদের খুব বেশি দরকার নেই। তোর ঠাকুরদা নবীন রায়ের সম্বল কি ছিল জানিস? খাটো ধুতি, মার্কিন কাপড়ের হাফাতা পাঞ্জাবি, বিশ্ব সাহিত্যের বেশ কিছু বই, কয়েকটা মোটা মোটা অভিধান, আর গুটি কয়েক সেরা ছাত্র। আর তোর পিতামহ ছিলেন একজন আদর্শ বিপ্লবী। 1942-এর অসহযোগ আন্দোলনের সময় সেই যে পুলিশ ধরে নিয়ে গেল, এক দুর্যোগের রাতে আর ফিরলেন না।
3: সে কি ডাক্তার?
0: অনেকে সেলুলার জেল থেকেও ফিরে আসেন, কিন্তু উনি আর ফেরেননি। অমুর দিদা বলতেন উনি আছেন। আমার মনে হয় মাস্টার সত্যি সত্যি ওরা আছেন, জলে, স্থলে, অন্তরিক্ষে। আরে মধু, এদিকে তোর বৌদিমণি আর দাদা বাবু যে কফি ভালোবাসে রে, তুই কি ভুলে গেছিস?
4: ভুলিনি, এই দেখো সবাই জন্য এনেছি। হে মধু, তোমার মতোই পুরো তো সেই মাস্টার বাবুর আমলের,
5: মানে তিন পুরুষ ধরে।
4: হ্যাঁ গো, আর আমি এও বলে দিচ্ছি যে এই দাদা বৌদির ঘরেও এই একটাই ছেলে হবে, আর তিনিও হবেন জেদি। তবে হ্যাঁ, মনটা হবে দিঘির জলের মতো টলটলে, আর ওই আকাশের মতো বড়, আর ওই কাঠ আর ডাটার মতো মিষ্টি।

আকাশবাণী শিলচর। এতক্ষণ শুনলেন নাটক নতুন দিন। আমাদের দ্বিতীয় অধিবেশন আজ এখানেই সমাপ্ত। আগামীকাল ভোরে যথারীতি সকাল 5:55 শুরু হবে আমাদের প্রথম অধিবেশনের সম্প্রচার। স্টুডিওর ঘড়িতে এখন রাত 10:28:54।